পতাকা থাকে তার নাম হচ্ছে ত্রৈলোক্যমোহিনী। রথের রক্ষক হলেন স্বয়ং গরুর বা নৃসিংহ। এর সারথির নাম হচ্ছে দারুক। রথের প্রধান অস্ত্র হল শঙ্খ এবং চক্র। এবং চারটি সাদা ঘোড়া এই রথটাকে টেনে নিয়ে যায়। তাদের নাম হচ্ছে শঙ্খ, বলাহক, শ্বেত এবং হরিদর্শ। আর সাধারণ মানুষ রথ টানার জন্য যে রশিতে টান দেন, সেই রশিটি বা দড়িটির নাম হচ্ছে শঙ্খচূড়া। আর তলধ্বজের কথা তুই যেটা বললি, দাদা বলভদ্র, তিনি বীরত্বের প্রতীক। তার রথটি কিন্তু কালো ঘোড়ায় থাকে। সেই কালো ঘোড়া তার রথের যে সারথি তার নাম হচ্ছে মাতালি। আর চারটি যে ঘোড়া থাকে, চার জোড়া ঘোড়া, তাদের নাম হচ্ছে তীব্র, দীর্ঘর্ষমা এবং স্বর্ণনাভ। এবং রথের যে দড়ি থাকে তার নাম হচ্ছে বাসুকী নাগ। আসলে আমাদের এই দড়ির সঙ্গে যেহেতু সাপের মতো দেখতে, সেই জন্যে বিভিন্ন রকম সাপের নামে শঙ্খচূড়ার যেহেতু নাম হচ্ছে জগন্নাথের রথের দড়ির নাম, তেমনি বাসুকী নাগ হচ্ছে বলভদ্রের দড়ির নাম। তেমনি বোন সুভদ্রার যে দড়ি তার নাম হচ্ছে স্বর্ণচূড়া, সেটাও একটি সাপের নাম। এবং সেখানে কিন্তু যে চারটি ঘোড়া আছে তারা হচ্ছে লাল রঙের ঘোড়া। তাহলে দাদার জন্য কালো রঙের ঘোড়া, ভাইয়ের জন্য জগন্নাথ, তার জন্য সাদা রঙের ঘোড়া, বোনের জন্য লাল রঙের ঘোড়া, চারটি করে ঘোড়া। এইভাবেই কিন্তু এই তিনটি রথ ধীরে ধীরে এগিয়ে যায় পুরী থেকে মাসির বাড়ির দিকে। তো এইভাবে যে মানুষের জীবনের কিন্তু একটা গভীর দর্শন, আমাদের যে চাকার যে ঘূর্ণন, বুঝতো জীবনের কথা বলে যে জীবন পরিবর্তনশীল, সুখানি চ দুখানি চ চক্রবাত পরিবর্তন্তে, এই কথা তো আমাদের সবসময় বলা হয়। তো এইভাবে আমাদের সবসময় বিভিন্ন মানুষ তার জীবনের সুখ এবং দুঃখকে বিভিন্নভাবে পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যায়। এইভাবে আমাদের যখন জীবনের কথা, দর্শনের কথা এই রথযাত্রার মধ্যে থেকে উঠে আসে, তখন কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা আমাদের মনের মধ্যে তৈরি হয়। তবে সব থেকে ভালো লাগে, উজ্জয়ন তখন বলল, পাঁপড় ভাজা আর জিলিপি। তাই পাঁপড় ভাজা আর জিলিপির সঙ্গেও কিন্তু রথের একটা অদ্ভুত মিল রয়েছে, জানিস। জিলিপি হচ্ছে যেমন মিষ্টি, পাঁপড় ভাজা হচ্ছে নোনতা। আসলে অনেক সময় মনে করা হয় যে বিভিন্ন বাড়িতে যখন রথের উৎসব উৎসব হতো, তখন সেখানে তো প্রচুর লোকজন আসে। এবারে মিষ্টির দামটা স্বাভাবিকভাবেই খুব বেশি, গরিব মানুষ, সাধারণ মানুষ যারা, তারা তো মিষ্টি কোত্থেকে পাবে? সেজন্যে জিলিপি তখন তৈরি করা হতো রথের সময়। আর পাঁপড় ভাজা, সেটা তো রয়েছেই। তো এইভাবে রথের গল্প কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলল উজ্জয়ন, তেতলি আর দাদুর মধ্যে। কিন্তু আমার সময় হয়ে গেছিল, আমি চলে এসেছিলাম, জানি না তারপর তাদের আর কি গল্প হয়েছিল। তবে আপনাদের গল্প, আপনাদের কথা 9903659992 তে, সেটা কিন্তু আমরা শুনবো, আপনাদের বার্তা পাঠানো বার্তা। তবে এর মধ্যে কি গান কিছু শুনবো নাকি সরাসরি না বার্তাতে চলে যাই? প্রথমে একটু বার্তা পড়ে দিই, তারপরে কিন্তু অন্যান্য গল্প ফিরে আসা যাবে, কারণ আপনারা অনেকেই দেখছি প্রচুর বার্তা পাঠিয়েছেন অলরেডি।

পাঠিয়েছেন কে একটু দেখা যাক। সুপ্রভাত। চিরন্তনীর গল্প শুনতে বসলাম, সাথে অসাধারণ গান তো আছেই। গল্পগুলো সত্যি আমাদের শেখার শক্তি দেয়। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ সৌভিক আপনাকে। এরপরে লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে। সুপ্রভাত দাদা, জয় জগন্নাথ। বেশ ভালো লাগছে, তিতলি এবং উজ্জয়িনীর সঙ্গে কানে কানে ঘুরে এলাম। মহেশের রথ

তথ্যের এবং ইতিহাসটাও জানলাম। অনেক ধন্যবাদ। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখছেন, শুভ সকাল দাদাভাই, রথযাত্রার শুভেচ্ছা। এরকমভাবে ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথের ঠাকুরের শুনতে চাই। নিশ্চয়ই অবনীন্দ্রনাথের একটা গল্প আমি একবার ছোট্ট একটা পোর্শন পড়েছিলাম, কুঁকড়ো বলে আলোর ফুল, কি সেটাও দুর্দান্ত রাজকাহিনী তো পড়েইছি। হ্যাঁ নিশ্চয়ই শোনাবো, চেষ্টা করব। এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেজেতি বিবেকনগর তেমাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে। শুক্রবারের শুভ দিবসীয় আজকে মধুর প্রাতে রাধারানীর দ্বিতীয় পর্ব উজ্জ্বলবাবুর সাথে। হ্যাঁ এটা হওয়ার কথা ছিল, আজই আর হওয়া সম্ভব হয়নি। যাই হোক, মহেশরথের হরেক কথন সমাজের চালচিত্র, ভক্ত প্রেমে দয়ালুর দয়া যুগে যুগে সত্য, রথ সপ্তাহে রথের গল্প তত্ত্ব তত্ত্বে ঠাসা, শ্রীক্ষেত্রের বাজুবন্ধক ভবানন্দতে ভাষা, জীবন মানে ওঠা পড়া প্রভুর শক্তি মানি, জগন্নাথের সবই ইচ্ছা সত্য বলেই জানি, গল্পের চরিত্র চিত্রণ অসাধারণ উচ্চারণ, পঠন গুণে ঘোরছ তুমি সকল শ্রোতার মন, দেহরথে আত্মা প্রভু মন বুদ্ধি তার সারথি, বিবেক তার লাগাম ওতেই কাটে দুর্গতি, পঞ্চেন্দ্রিয় রথের ঘোড়া টকবকিয়ে চলে, আসর জুড়ে হরেক রথের কথাই দাদু বলে, পরের রথে নাইকো পেরেক নিম কাঠেতে গড়া আজকের তথ্য বহুল নিবেদনে সত্যি হৃদয় কারা, রাধারা আছে রুক্মিণীরা কোথায় যেন হারিয়ে, অনুপ্রেরণা এমন দিশা রাখে জীবনকে ভরিয়ে, অতীত তথ্য অসাধারণ দৃশ্যায়ন তুলে ধরো, নতুনত্বের দিশায় তুমি মনটি মতের ভরো, আধার পথে সহায়তা ছিল আছে থাকবে, জগন্নাথের যথার্থ কৃপায় জগৎ সদাই ভরবে, এসো সবাই এই আসরে এসো তরা করি, বেঁধে বেঁধে থাকি সবে প্রীতির হাতটি ধরি। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে লিখেছেন প্রতিদিনের মতোই। এরপরে লিখছেন শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, সততার পায় সে সবাই অন্তরের প্রশান্তি, গল্প গানে একথাই মনে করায় প্রিয় চিরন্তনী, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। ধন্যবাদ আপনাকে। ভগবান শঙ্কর রায় শ্রীধাম ঠাকুর নগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দা আকাশবাণীর চিরন্তনী, আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে অনেক বিষয় জানতে পারলাম। আমাদের শ্রীধাম ঠাকুর নগরের হরিমন্দিরে রথের মেলা বসেছে, সকল শ্রোতা বন্ধুদের জানাই আমন্ত্রণ। খুব সুন্দর, সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, পারলে চলে যাবেন। শুক্রবারের রিমঝিম বৃষ্টিতে মন যখন উতলা, সেই মহেন্দ্রক্ষণে উজ্জ্বল দাদাভাইয়ের চিরন্তনীর গান গল্প উপস্থাপনা উড়িয়ে নিয়ে যায় কোন অতীতে, মনে ভাসে শৈশবের রথ দেখার সেই উচ্ছ্বাস উন্মাদনা, চলুক রথের গল্প আমি গাঁথি স্মৃতির মালা। অভিনন্দন সহ বিমল কুমার প্রধান বিষ্ণু কমলাকুঞ্জ চণ্ডীপুর মঠ চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত এবং রথের শুভেচ্ছা জানাই আজ আবার আমাদের পরমপ্রিয় উজ্জ্বল ভট্টাচার্য, চিরন্তনীর আসরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের রাধারানীর পরবর্তী অংশ পাঠ করবেন বলে তা শোনার প্রত্যাশা নিয়ে বসে আছি। তবে আজকে সত্যি সত্যি সেটা করা হলো না, কারণ যেহেতু তিতলিদের গল্পটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, রথের মেলা নিয়ে আমার নিবেদন আমাদের গায়ের শেষ প্রান্ত নিয়ে। তিতলি ও দাদুর গল্পে রথের বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারলাম, প্রত্যাশার চেয়ে বেশি পেলাম। এরপরে তিনি ছোট্ট করে লিখেছেন তাদের রথের মেলা নিয়ে একটি নিবেদন, আমার গায়ের শেষ প্রান্ত দিয়ে টাঙ্গন নদী বইছে বারো মাস, নদীর তীরে বিশাল বড় মাঠ, বাঁধানো ঘাট জগন্নাথের বাস, নদী এখন বেজায় খুশি তাই বুক যে তার ভরেই গেছে জলে, এখন আকাশ বহুরূপীর মতো হাওয়ায় হাওয়ায় বৃষ্টি খেলা করে, ওখানেই আজ রথের মেলা হবে, রথ আসবে মাসির বাড়ির মাঠ, ভক্তজনের আনন্দ উল্লাস কদিন ধরে চলবে পূজা পাঠ, দোকানিরা নানান পশরা নিয়ে ফেলছে তাঁবু নানান রং বাহারি, মেলায় মেলায় তাদের দোকানদারি, মেলাই তাদের ঘর সংসার বাড়ি। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে খুব সুন্দরভাবে লিখেছেন আপনি আপনার এই ছোট্ট করে একটি বর্ণনা, ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন মাধবী সে রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদাভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী আজ তিতলি উজ্জ্বল এবং দাদুর সাথে মহেশের রথ পুরীর রথের গল্প শুনছি, প্রচুর ইনফরমেশন পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। বঙ্কিমচন্দ্রের রাধারানীর দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন। হ্যাঁ এর পরের দিন অর্থাৎ রোববার দিন আমি আবার আসব, তবে রোববার দিন আপনাদেরকে শোনাবো রাধারানীর দ্বিতীয় পর্ব। তবে রাধারানীর দ্বিতীয় পর্ব মনে হয় শেষ হবে না, পরের সপ্তাহে অবধি চলে যেতে হবে। এরপরে মেদিনীপুর শহর থেকে ধীরেন পাল লিখছেন, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বল দা, খুব ভালো লাগলো, সমৃদ্ধ হলাম দাদা, খুব সুন্দর উপস্থাপনা, অনেক ধন্যবাদ আপনাদের, আপনাদের জন্যই খুঁজে খুঁজে আনা দাদু

উজ্জয়ন তিতলির গল্পগুলো শুনে। এরপরে লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত উজ্জ্বল দা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল চিরন্তনীর, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদিহীন মোড় থেকে। আজ শুক্রবারের চিরন্তনীতে রথের গল্প গানে ভরপুর সুন্দর উপস্থাপনা, খুব ভালো লাগলো, অভিনন্দন জানাই উজ্জ্বল ভাইকে, অনেক ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন গুড মর্নিং দাদা, চিরন্তনীতে আছি, থাকবো গানে গল্পে মাতোয়ারা। হ্যাঁ থাকুন, এবং বিভিন্ন ধরনের গল্প আমরা নিয়ে আসি, সেসব গল্পগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এরপরে লিখছেন কে দেখা যাক, হাওড়া থেকে লিখছে উজ্জ্বল দাদা, গত সপ্তাহে আমি খুব অসুস্থ ছিলাম, যার জন্য আমি আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আসতে পারেননি হয়তো, ভালো আছি আমি অবশ্যই, লিখেছেন রঞ্জন হাওড়া থেকে, ধন্যবাদ আপনাকে। শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সবাইকে শুভ রথযাত্রা। উজ্জ্বল ভাই আজ পুরী ও মহেশের রথের গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে, আজ ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস, হ্যাঁ এইটাটাই কিন্তু এরপরে ভোরাইতে পরম আপনাদের সঙ্গে থাকবে। রথের মেলা নিয়ে দু লাইন লিখলাম, রথের মেলা নাগরদোলা তালপাতার বাঁশি, পুরনো সে মেলার কথা আজ সবাই বাস, আজ সবই বাসি, শপিং মল আর ফুড কোর্ট মনে তোলে ঢেউ, রাধারানী কেঁদে ফেরে সঙ্গে নেই কেউ। ভালো থেকো, আপনারা খুব ভালো থাকবেন, এবং খুব সুন্দর করে এই যে একাল সেকালের একটা বর্ণনা করলেন, আসলে সময়ের সঙ্গে সঙ্গে সবই তো পাল্টায়, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, অগ্নি বিনা বাজলো আজি রাগ রাগিনীর সুরে, রথের দড়িতে পড়লো টান হৃদয় হারালো দূরে, হৃদয় রথে চড়ে আজ দিগন্তে দিলাম পারি, অচেন মায়া লাগলো প্রাণে ক্ষুদ্র মায়া ছাড়ি, হৃদয় আজ অঞ্জলি দেয় গানের আরাধনায়, এই ছন্দ উঠলো বেজে প্রাণের এই মায়ায়। পায়েল ব্যানার্জি, আসলে ইংলিশে লেখা, সেজন্য একটু ধরে ধরে পড়তে হলো, তাই মোটামুটি পুরোটাই ঠিকঠাক পড়েছি। আর কেউ লিখেছেন কিনা একটু দেখে নিই, জীবন পথে রথ মুসৃণ চলুক সবার, সুবুদ্ধি কে পাথেও করে, ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে। আপনি আসলে এত সুন্দর করে ওয়ান লাইনের মধ্যে দিয়ে আসল কথাটুকু প্রকাশ করেন, এটা খুব ভাল লাগে। আসলে খুব ছোট্ট কথায় নিজের মনের ভাবকে প্রকাশ করা একটা কিন্তু দারুণ ক্ষমতা, অনেক ধন্যবাদ আপনাকে। শিবশঙ্কর সাত পুয়া গড়হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন আজ সপ্তাহের প্রথম চিরন্তনী, শুক্রবারের বৃষ্টি ভেজা সকাল, আজকের গল্পটা শুনতে ভালো লাগলো, মানব দেহের সাথে রথের তুলনা এবং আগাম শুভেচ্ছা উল্টো রথের। এই উল্টো রথ নিয়েও কিন্তু একটা ছোট্ট গল্প বা কথা আছে জগন্নাথের রথের। বলা হয় যে এই যে রথ থেকে উল্টো রথ, এক সপ্তাহর একটা পার্থক্য, আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু ওই একইভাবে রথ এবং উল্টো রথের একটা প্রভাব রয়েছে। উল্টো রথের পর জগন্নাথ রথ থেকে একবার নেমে গেলে ওই রথে আর ওঠেন না, তখন ওই রথ ভেঙে কাঠসব পুড়িয়ে ভোগ রান্নার কাজে লাগানো হয়। তেমনি আমাদের শরীর থেকে ঈশ্বর অর্থাৎ আত্মা যখন একবার বেরিয়ে যান, ওই শরীরে কিন্তু আর কোনো গুরুত্ব থাকে না, তখন ওই মৃত বলে দেহ পুড়িয়ে দেওয়া হয়। সব কিছুর আধার সেই ঈশ্বরকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না, এটাই সবাই বলেন। এবং ওই যে 206টা হাড় আর 206টা রথের যে চাকা, তার যে তুলনা, এভাবে কিন্তু ধীরে ধীরে আমাদের চারপাশের বিভিন্ন ঘটনাগুলোর সঙ্গে রূপক অর্থে আমরা গাঁথতে শুরু করি বিভিন্ন ঘটনা বা বিভিন্ন গল্প। সেই গল্পগুলোই কিন্তু আমাদেরকে ভালো লাগায়, এগিয়ে নিয়ে যায়। কথা বলতে বলতে অনেকটা এসে গেছি, একটা ছোট্ট গান শোনা যাক, তারপরে ফিরে আসছি একটু পরে। মহেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি জগন্নাথেরই গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকে কথা ছিল রাধারানীর পরের পর্ব শোনানোর। তো যেহেতু একটু সময় পাওয়া গেছে, 4-5 মিনিট, একটু গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আসলে এই যে পুরনো গল্পটার যে পূর্বাংশ, যেখানে রাধারানী ছোট্ট একটি মেয়ে মহেশের রথযাত্রা দেখতে গেছিল, তার বাবা মারা গেছিল, তার মা অনেক কষ্ট করে তাকে, মানে তারা দুজনে জীবন কাটাতো, কিন্তু অন্য লোকের কাছে তাদের যে এই দৈন্যের কথা সেটা বলতো না। তার বাড়ির আত্মীয় স্বজনরা তার বিভিন্ন রকম সম্পত্তি কেড়ে নিয়েছিল। যাই হোক, পরবর্তীকালে আদালতের সমন্বয়ে সেসবগুলোকে উদ্ধার করা গেল, কিন্তু মা মারা গেলেন। রাধারানীকে তাদের যে উকিল, তিনি তার বাড়িতে নিয়ে গিয়ে আস্তে আস্তে বড় করছে। রাধারানী তখন পরম সুন্দরী একজন ষোড়শবর্ষীয় কুমারী। এর যে উকিল, তার মেয়ে বসন্ত, সে রাধারানীর বন্ধু, তার সখী, দুজনে সমবয়স্ক, উভয়ের মধ্যে প্রচন্ড ভালো একটা সম্পর্ক রয়েছে। তখন উকিল কামাখ্যাবাবু বসন্তকে নিজের মনের কথা বললেন যে রাধারানী সমন্ত মনের কথা, তার বিবাহের সম্পর্কের কথা। তখন বসন্ত সলজ্জভাবে অল্প হাসতে হাসতে তার বাবাকে জিজ্ঞাসা করল, রুক্মিণী কুমার রায় বলে কেউ আছে? আসলে সেই রুক্মিণী কুমার যাকে ছোটবেলায় রাধারানী সেই মহেশের মেলায় দেখেছিল, এবং যে কয়েক পয়সার দিয়ে একটি মালা রাধারানীর তৈরি করা সেই মালাটি কিনেছিল, কিন্তু সেই পয়সার বদলে সে পুরো টাকা দিয়েছিল। এবং তার বাড়ি

বাড়িতে শাড়িও পাঠিয়ে দিয়েছিল, শাড়ি বিভিন্ন রকম, যখন শৈল তাদের যেহেতু অবস্থা খুব খারাপ, ক্যাশিয়ার পরবর্তীকালে আসেনি। কাকবাবু তখন অবাক হয়ে বললেন, না তো মা, জানি না কেন। তখন বসন্ত বলল, রাধারানী রুক্মিণী কুমার ছাড়া আর কাউকে বিয়ে করবে না বলেছে। তখন কামাখাবাবু বলেন, সে কি রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় কিভাবে হলো? তখন বসন্ত রাধারানী পুরো গল্পটা কামাখাবাবুকে বলল, যে সেই রথের রাত্রিরে যেটা সবিস্তারে শুনেছিল রাধারানীর কাছে। সেটা শুনে কামাখাবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করে বললেন, রাধারানীকে বুঝিয়ে বলো রাধারানী একটা মহাভ্রমে পড়েছে, বিবাহ কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য নয়, রুক্মিণী কুমারের নিকট রাধারানীর কৃতজ্ঞ হওয়া উচিত, যদি সময় ঘটে তবে অবশ্যই প্রত্যুপকার করতে হবে, কিন্তু বিবাহে রুক্মিণী কুমারের কোনো দাবি দেওয়া নাই, তাতে আবার সে কি জাতি কি বয়স তাও কেউ জানে না, তার পরিবার সন্তানাদি সেগুলো থাকবার সম্ভাবনা আছে, রুক্মিণী কুমার বিবাহ করবারই বা সম্ভাবনা কি? তখন বসন্ত বলল, সম্ভাবনা কিছু নেই, তাও রাধারানী বিলক্ষণ জানে, কিন্তু সেই রাত্রে থেকে রুক্মিণী কুমারের একটা মানসিক প্রতিমা গড়ে সে নিজের মনের মধ্যে রেখেছে, যেমন দেবতা লোককে পুজো করে তেমনি রাধারানী সেই প্রতিমা তেমন করে প্রত্যেক দিন মনের মধ্যে পুজো করে। এই 5 বছর রাধারানী আমাদের বাড়ি এসেছে, এই 5 বছরের এমন দিন একদিন নেই যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমাকে দিনের মধ্যে একবারও বলেনি। আর কেউ রাধারানীকে বিবাহ করলে তার স্বামী কিন্তু সুখী হবে না বাবা। কামাখাবাবু মনে মনে বললেন, বাতিক, এর চিকিৎসা দরকার, কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা। কামাখাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে বেরুলেন, স্বয়ং কলকাতায় তার অনুসন্ধান করতে লাগলেন, তার বন্ধু বান্ধবদেরও সেই ব্যাপারে নিযুক্ত করলেন, দেশে দেশে বিভিন্ন যেসব মক্কেল আছে তাদেরকে পত্র লিখলেন, প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন, বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন, বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণীবাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হবে না। বড় নিজের নাম এবং তার ঠিকানা দিয়েছেন, কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দিন যায়, মাস যায়, বৎসর যায়, তথাপি কই, রুক্মিণী কুমার তো এলো না। রুক্মিণী কুমার কি আসবে? রাধারানীর সঙ্গে তার কি দেখা হবে, কথা হবে? সেই কিন্তু এই রাধারানী গল্পের পরের পর্ব, নিয়ে আসছি রোববার দিন। এখানে শেষ করছি আজকের চিরন্তনী, কারণ পরম অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে, আর আগামীকাল চিরন্তনীতে ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে। সবাই খুব ভালো থাকবেন, এই রথযাত্রায় পাঁপড় ভাজা আর জিলিপি এটা কিন্তু মাস্ট, শুধু রথের দিন না, রথ থেকে উল্টো রথ অব্দি প্রতিদিনই চালানো যেতেই পারে। যদি পাঁপড় আর জিলিপি আমাকেও পাঠিয়ে দেন, আমরা আপনাদের সঙ্গে হই হই করে আনন্দ করে খাবো। একদম শেষ করছি আজকে বন্দে মাতরম দিয়ে, পণ্ডিত চন্দ্রশেখর ভাজের কণ্ঠে। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো টাটা।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

আর সেই প্রভাত বিনারে সুর নিয়ে তার ধ্বনি নিয়ে আজ 100.1 IRFM গোল্ডে তার স্টুডিওয়ে আমি তাপস। আমাদের ক্যালেন্ডারের প্রত্যেকটি তারিখ তার সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য ঘটনা, তার সঙ্গে জড়িয়ে থাকেন বহু মানুষ যাদের সেই তারিখে সেই দিনে জন্ম, অথবা যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রয়াণ। আজকের এই তারিখটার সঙ্গেও অর্থাৎ 17 জুলাই জড়িয়ে আছেন এমনই বহু মানুষ, জড়িয়ে আছে এমনই বহু ঘটনা, আর তারই কথা ভাগ করে নেব এমন একজন মানুষের কথা আজ যার জন্মদিন। বাংলা থিয়েটার এবং চলচ্চিত্রের পর্দাতেও তার কাজ, তার ছাপ রয়ে গেছে। যদি চলচ্চিত্র দিয়ে আপনাকে তার কথা বলা শুরু করি, ঋত্বিক ঘটকের ছবি মেঘে ঢাকা তারা দেখেননি এমন মানুষ খুব কম আছেন। সেই ছবিতে নীতা এবং গীতা দুই বোন তাদের বাবার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, কিংবা যুক্তি তক্ক আর গপ্প ছবিতে সেই মানুষটি যিনি ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতিনিধি হিসেবে অভিনয় করেছেন মাস্টার চরিত্রে, সেই বিজন ভট্টাচার্য। আর বাংলা থিয়েটারে যার নাম মনে পড়লেই প্রথমেই উঠে আসে নবান্ন,

এই নাটকের কথা। আজ তাঁর জন্মদিন। আজকে এর প্রভাত বিনায় আপনাদের সঙ্গে ভাগ করে নেব তাঁর জীবনের, তাঁর কাজের টুকরো টুকরো কথা, টুকরো টুকরো ঘটনা। এরপরে যে গানটা শুনব বা শোনাব, সে গানটি কিন্তু তার লিপে, যুক্তি তক্ক আর গপ্প ছবিতে গেছিলেন দেবব্রত বিশ্বাস।

প্রভাত বিনা 100.1 FM গোল্ডে, সঙ্গে আমি তাপস। আর যারা একটু পরে রেডিও টিউন করেছেন তাদের বলিয়েছি আজ বিজন ভট্টাচার্যের জন্মদিন, যার সঙ্গে জড়িয়ে আছে সেই কালোজয়ী নাটক নবান্ন, যার সঙ্গে জড়িয়ে আছে মেঘে ঢাকা তারা ছবিতে সেই সুপ্রিয়া দেবী যে চরিত্রে অভিনয় করেছিলেন নীতা, বা তার বোন গীতা তাদের বাবার চরিত্র, যুক্তি তক্ক আর গপ্প ছবির সেই মাস্টার, সেই মানুষটি বিজন ভট্টাচার্য। ১৯১৫ সালে বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের খানখানাপুরে ব্রাহ্মণ জমিদার পরিবারে জন্ম হয় বিজন ভট্টাচার্যের। বাবা ক্ষীরোদ বিহারী, মা সুবর্ণপ্রভা আর ঠাকুরদা রাসবিহারী। রাসবিহারীর জমি জায়গা সে সময়ে গ্রাম্য সমাজে রীতিমতো আলোচনার বিষয় ছিল, আর চর্চিত ছিল তাঁর লেঠেলদের কাহিনী। জমিদারিতে অবশ্য খুব বেশি উৎসাহ ছিল না। বিজন ভট্টাচার্য

রাজ্যের বাবা ক্ষীরোদ বিহারীর। দেশভাগের অনেক আগেই বিজনকে নিয়ে তিনি চলে এসেছিলেন আজকের উত্তর চব্বিশ পরগনার আড়বেলিয়ায়। শিক্ষক বাবার মতো বিজন ভট্টাচার্য কোনো দিন জমি জায়গা নিয়ে বিশেষ আগ্রহ বা উৎসাহ দেখাননি। প্রাথমিক স্কুলের পাঠ শেষ করে তিনি ভর্তি হয়েছিলেন প্রথমে আশুতোষ কলেজে, পরে রিপন কলেজে। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ঘটে যায় এই বাংলাদেশের ভয়াবহ দুর্ভিক্ষ। বিজন ভট্টাচার্যরা যে মন্বন্তরকে মনে করতেন ম্যান মেড, যোদ্ধাদের গোলায় খাবার আছে, মহাজনেরা চড়া দামে তা বিক্রি করছে কালোবাজারে, কিন্তু সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছচ্ছে না, রাস্তাঘাটে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে বুভুক্ষ লাশ, সেই প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে তার নাটক নবান্ন। কিছুদিনের মধ্যেই শম্ভুমিত্রের নির্দেশনায় যা মঞ্চস্থ হবে, দেশ জুড়ে সাড়া ফেলে দেবে। কয়েক বছরের মধ্যেই নবান্ন হয়ে উঠবে নতুন ধারার সাহিত্য রচনা এবং নাট্যশিল্পের দিক নির্দেশ। নবান্ন অবলম্বনে ছবি তৈরি হবে হিন্দিতে আর নাটকের অনুকরণে প্রগতিশীল সাহিত্যে জোয়ার লাগবে, ভিত তৈরি হয়ে যাবে গণনাট্য সংঘের।

0: রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: প্রভাত বীণা, সঙ্গী তাপস। আর আজ জন্মদিনে স্মরণ করছি বিজন ভট্টাচার্যকে, নাট্যকার, অভিনেতা এবং সত্যি সত্যি বাংলা তথা ভারতীয় থিয়েটারে নবান্ন নাটকের মধ্যে দিয়ে যিনি এক দিক নির্দেশ করেছিলেন। এই নাটক সম্পর্কে সকলেই বলছেন যে আমাদের সব ছিল, পারিবারিক নাটক ছিল, ঐতিহাসিক নাটক ছিল, মহাকাব্য ছিল, কিন্তু বিজনবাবু যেভাবে নবান্ন নাটকে আমাদের পথে নামিয়ে আনলেন, নাটককে সরাসরি সড়কে নিয়ে এলেন, তা আমরা অনুমানও করতে পারিনি। রবীন্দ্রনাথ বলেছিলেন, দুর্গেশ নন্দিনী বাঙালির হৃদয় লুট করে নিয়েছিল। উপন্যাসের মতো বিদেশি ফর্ম যেমন বঙ্কিমচন্দ্রের কাতে পড়ে আমাদের চমৎকৃত করেছিল, তেমনি নবান্ন এক প্রকার নতুন আলোক সম্পাদ। একে শুধুমাত্র দুর্ভিক্ষ অনশনের মঞ্চায়ন বলে পার পাওয়া যায় না। নাট্য দর্শন পত্রিকায় ঋত্বিক ঘটক একবার বলেছিলেন, বিজনবাবুই প্রথম দেখালেন কি করে জনতার প্রতি দায়িত্বশীল হতে হয়, কি করে সম্মিলিত অভিনয় ধারার প্রবর্তন করতে হয় এবং কি করে বাস্তবের একটা অংশের অখণ্ড রূপ মঞ্চে তুলে ধরা যায়। গিরীশ ঘোষ থেকে শিশির কুমার ভাদুড়ী পর্যন্ত প্রসারিত যে ব্যক্তিকেন্দ্রিক অভিনয়, তা প্রথম অস্বীকার করা হল নবান্ন নাটকে। সেই ঋত্বিক ঘটক যার ছবিতে বারে বারে অভিনয় করছেন বিজন ভট্টাচার্য, তার অভিনয় করা সেই মেঘে ঢাকা তারা, সেই ছবি একটি গান আমরা শুনবো।

এক একটা গান যখন আমাদের তার চিত্রায়ণের কথা মনে করিয়ে দেয়, তখন কত কিছু চোখের সামনে ভেসে ওঠে। ওই যে বলছিলাম মেঘে ঢাকা তারা ছবির বাবা, যুক্তি তক্ক আর গপ্পতে মাস্টার সেই বিজন ভট্টাচার্য। একটা সময় তিনি মুম্বাই, তৎকালীন বোম্বে চলে গিয়েছিলেন। যদি সিনেমার কথা বলি, তাহলে আমাদের আজকের প্রজন্মের আমরা অনেকেই জানি না যে ধরতি কে লাল, যা সত্যজিৎ রায়ের মতেও ভারতীয় ছবিতে অন্য ধারার সঞ্চার করেছিল, তা আসলে বিজন ভট্টাচার্যের নবান্ন এবং জবানবন্দির অনুসরণে রচিত। আমরা অধিকাংশ মানুষই জানি না যে এই যে হিন্দি ছবি নাগিন এত জনপ্রিয়, তার গল্প কিন্তু তাঁরই রচনা। বস্তুত জিয়ন কন্যা নাটকটি থেকে বিজনবাবু নাগিনের বিষয়টি খুঁজে পান। উত্তম কুমারের ওই যে অলৌকিক উত্থান যদি বলি, বসু পরিবার এবং সাড়ে চুয়াত্তরে, পরপর এই দুটি ছবিতে নির্মল দে তাকে বেছে নিয়েছিলেন চিত্রনাট্যকার হিসেবে, অর্থাৎ বিজন ভট্টাচার্যকে। তো এই কথা বলার পর আপনাদের শোনাব যে গানটি, সেই গানটি তার চিত্রনাট্য করা ছবি বসু পরিবার থেকে।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।

এই যে যুববর্ষের গান শোনাচ্ছিলাম, গেছেন ভারতীয় গণনাট্য সংঘের শিল্পীরা। এই ভারতীয় গণনাট্যের সঙ্গেও কিন্তু তার দীর্ঘ যোগাযোগ ছিল। আবারও বলি, সেই নবান্ন নাটক, যে নাটকের কথা বারবার উঠে আসে, নবান্ন সম্পর্কে যে মত সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা এমন একজনেরই যাকে সাধারণত বিজন ভট্টাচার্যের বিপরীত মেরুর বলে ভাবাগত, অর্থাৎ অবিস্মরণীয় সেই শম্ভু মিত্র। তিনি বলেছিলেন যে নবান্নর আগে অবধি আমাদের সব ট্র্যাজেডি পারিবারিক ট্র্যাজেডি, নবান্ন এলো এপিকের ব্যাপ্তি নিয়ে। নবান্ন যখন প্রথমবার পড়া হয়, মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আরে আপনি তো মশাই জাত চাষা। শাবানা আজমি তার বাবা কাইফি আজমির কাছে একাধিকবার শুনেছেন নাট্যকারের কথা, এবং বিজন ভট্টাচার্যের প্রসঙ্গে তিনি ফিরে গেছেন ছোটবেলার স্মৃতিতে। বলছেন যে আসলে তিনি কোনো ব্যক্তি নন, কালেকটিভ এফোর্টে বিশ্বাস করতেন ওরা, আলাদা করে কারো কথা বলতেন না, তাদের কাজের মধ্যে তাদের থিয়েটারের মধ্যে বলতেন সময়ের কথা। তাই চারপাশে ছড়িয়ে থাকা অতি সাধারণ সেই মানুষগুলোই হয়ে উঠছে সময়ের আখ্যান। রিফিউজি গল্পে বিজন ভট্টাচার্য লিখছেন, আগে ছিল বাগান বাড়ি, মাঝখানে হলো ভূতের বাড়ি, তারপর রেফিউজি কলোনি, দুবছর পর এখন অবশ্যই কলোনিও ঠিক বলা যায় না, 30-40 ঘর উদ্বাস্তু পরিবার, কমে কমে এখন মাত্র 10-12 ঘরে এসে দাঁড়িয়েছে, জায়গাটা ঠিক বসবাসের উপযোগী নয়। তার বিভিন্ন লেখায়, নাটকে এভাবেই উঠে এসেছে খেটে খাওয়া, তাড়া খাওয়া, মানুষের সমাজ, তাদের সমাজ বীক্ষণ। গণনাট্য ছাড়ার পর নিজের দল তৈরি করেছিলেন বিজন ভট্টাচার্য, ক্যালকাটা থিয়েটার। সেই গণনাট্যের আমল থেকেই তিনি বিশ্বাস করতেন যে নাটক আসলে ইন্টারঅ্যাকশন, দর্শকও যার অংশ, সংলাপের মধ্য দিয়ে সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়া, কথোপকথনের পরিমণ্ডল তৈরি করা। শিক্ষক বাবার কাছে শেক্সপিয়ার শুনেছিলেন বিজন ভট্টাচার্য, পড়েওছেন, কিন্তু ক্লাসিক্যাল থিয়েটার কখনোই টানেনি তাকে, আকর্ষণ করেনি পেশাদার ব্যবসায়িক থিয়েটার। একটা কথা মনে রাখতে হবে যে যে সময়ে বিজন ভট্টাচার্য বড় হচ্ছেন, সেই সময় কলকাতায় কিন্তু পেশাদারি থিয়েটার যথেষ্টই জনপ্রিয়। পরবর্তীকালে তিনি বারবার বলেছেন ওই ধরনের থিয়েটারের রীতি শৈলী কোনো কিছুই তাকে আকর্ষণ করেনি, নাটক রচনার ক্ষেত্রেও নয়, পরিচালনার ক্ষেত্রেও নয়, বরং তাকে নাটক লিখতে অনুপ্রেরণা জুগিয়েছে রেশনের লাইন, যেখানে তিনি দেখেছেন ধর্ম, জাতি, সামাজিক স্তরের বেড়া ভেঙে সকলে একত্রে দাঁড়িয়েছেন, যোগাযোগ তৈরি হয়েছে একের সঙ্গে অপরের, কথোপকথন হয়েছে। শুধু তাই নয়, এই লাইনেই তিনি দেখেছেন সংকীর্ণ স্বার্থ বিসর্জন দিয়ে প্রশাসন যোদ্ধাদের বিরুদ্ধে শ্রেণী স্বার্থ না ভেবে একত্রে প্রতিবাদ করেছে জনগণ, জনসাধারণ।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: আজকের প্রভাত বীণায় আমি তাপস। আজ নাট্যকার, পরিচালক, অভিনেতা বিজন ভট্টাচার্যের জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তার কথা, তার কাজ। গণনাট্যের পর্বেই তার সঙ্গে আলাপ হয় মহাশ্বেতা দেবীর। শোনা যায় তার নাটক জীবন কন্যায় অভিনয় করেছিলেন লেখিকা। তবে মহাশ্বেতা দেবীর স্মৃতিতে প্রেম পর্বে বিজন যতটা না নাট্যকার, তার চেয়ে বেশি গল্পকার। পরবর্তীকালে যিনি গল্প লিখবেন সহযাত্রী ছদ্মনামে, 1936 সালে তৈরি হওয়া প্রগতিশীল লেখক সংঘেরও অংশ ছিলেন তারা। সুভাষ মুখোপাধ্যায় তাঁকে নিয়ে লিখছেন, বিজন ভট্টাচার্য এসেছিলেন গল্প লেখক হিসেবে, পরে দল ভেঙে তিনি গান নাটকের শিল্পীদের দলে ভিড়ে গেলেন। বস্তুত তাঁকে নিয়ে লিখতে গিয়ে শমিক বন্দ্যোপাধ্যায় পরে বলেছেন যে বিজন ভট্টাচার্যের প্রথম প্রকাশিত ও নির্দেশিত নাটক আগুনকে ছোট গল্পের রীতির মধ্যেই গণ্য করা যায়। ছোট গল্প নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা তখন বাংলা সাহিত্যে চলছে, তাকে এ ধরনের একটি গল্প যাতে বিভিন্ন সাংসারিক পরিবেশ থেকে পারস্পরিক পরিচয়হীন কিছু মানুষ প্রাত্যহিক ক্ষুণ্যবৃত্তির অমোঘ টানে একটা জায়গায় এসে মিলিত হয়, আবার ছড়িয়ে যায়, কেউ লিখতেই পারতেন। বাদল সরকারের কয়েক দশক আগেই বিজন ভট্টাচার্য বুঝে গিয়েছিলেন যে নাটক কেবল মঞ্চে নয়, রাস্তাঘাটে ঘুরে ঘুরে করার বিষয়। দর্শক আর অভিনেতার মধ্যে যেখানে মঞ্চের দূরত্ব তৈরি হবে না, আজীবন এ বিশ্বাস লালন করেছেন বিজন ভট্টাচার্য। পরবর্তীকালে বাদল সরকারেরা যার নাম দেবেন থার্ড থিয়েটার। মঞ্চের ভাষা আর কথ্য ভাষা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন বিজন ভট্টাচার্য। কাজে লেগেছিল 42-43 সাল জুড়ে সমগ্র বাংলা প্রদেশ পরিক্রমা। শমিক বন্দ্যোপাধ্যায় লিখছেন, টুনে, মালো, বেদে, সোলার কারিগর, প্রতিমা শিল্পী, সাপুড়ে, আউল বাউল, জেলে, এমন নানা সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশার মধ্য দিয়ে বিজনবাবু তাদের লোকাচার, জীবন দর্শন, লোকশ্রুতি, সংস্কার ও বিশ্বাস, ভাষা, কথার টান ও সুর আত্মস্থ করেছেন। ওই অভিজ্ঞতা ও শিক্ষাই তার নাটকের ভাষা ও চাল নির্ধারণ করেছে।

আজকের প্রভাত বিনা শেষ করব আরও একবার বিজন ভট্টাচার্যকে আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনে। আমি তাপস ফিরছি আবার সকাল 8:30 আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবে মনের মেলোডি। প্রভাত বিনা এই পর্যন্তই।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

না, তার অনেকক্ষণ জেগে গেছেন এটা বলাই বাহুল্য। সূর্য উঠেছে তাও অনেকক্ষণ, কারণ ঘড়ি বলছে এই মুহূর্তে সকাল 8টা বেজে প্রায় 34 মিনিট। আর আজকের মনের ব্যালোডি শুরু হয়ে গেছে, যেখানে আজ আপনাদের সঙ্গে আমি তাপস। আর আপনারা জানেন যে মনের মেলোডি মানে এমন কিছু গান যা সত্যি সত্যি আমাদের স্বর্ণঝরা গান, যা সত্যি সত্যি আমাদের স্বর্ণযুগের গান। আর সেই সমস্ত গানের ঝুলি মনের মেলোডি জুড়ে প্রত্যেক দিন। আজ আমি যেটা করব, এই সমস্ত গান তো আপনাদের শোনাবই, আর তার সঙ্গে সঙ্গে যেমনটা আগেও করেছি, বেশ কিছু গান তার সঙ্গে জড়িয়ে থাকা কিছু গল্প তাও ভাগ করে নেব আপনাদের সঙ্গে। আর আপনারাও একটা কাজ করবেন, আপনাদেরও একটা গানের গল্প ভাগ করে নিতে হবে। কিরকম? এমন বহু গান থাকে যে গান একেবারেই যাকে বলে আমাদের সেই স্বর্ণযুগ, সেই সময়কার গান। এরকম এমন কোন গান কি আছে যে গান কোনো না কোনোভাবে আপনার কাছে একটা বিশেষ জায়গা নিয়ে আছে, এবং সেই গান বিশেষ জায়গায় থাকার কারণ হচ্ছে তার পেছনে এমন কিছু ঘটনা রয়েছে যে ঘটনা আপনাকে বারে বারে মনে করিয়ে দেয় সেই গান, বা সেই গান আপনাকে মনে করিয়ে দেয় সেই ঘটনার কথা শুনব আজ। 9903055992 যারা হোয়াটসঅ্যাপ বা SMS করবেন, মেসেজ করবেন, তারা বলবেন যে স্বর্ণযুগের একদম হাল আমলের, তার পরবর্তী সময়ের নয়, স্বর্ণযুগের কোন একটি কালজয়ী গান যার সঙ্গে হয়তো আপনার জীবনের কোনো একটা পর্ব, কোনো একটা অধ্যায়, কোনো একটা স্মৃতি জড়িয়ে আছে, সেই গানের কথা ছোট্ট করে শুনব আজ। 9903055992 এই নম্বরে ফোন নয়, হোয়াটসঅ্যাপ বা মেসেজ।

না সত্যি মনের মেলোডি মানে গানে তোমায় আজ ভুলাবো, সে চেষ্টা আমারও থাকবে। আমি তাপস, আজ সকাল দশটা পর্যন্ত আপনার সঙ্গে। আর বলেছিলাম যে এই সমস্ত গান যা আমাদের ভুলিয়ে রেখেছে, মাতিয়ে রেখেছে কয়েক দশক ধরে, এরকম কিছু গানের গল্প আজ ভাগ করে নেব। আর 9903053922 এই নম্বরে আপনারা ভাগ করে নিচ্ছেন আপনার জীবনে জড়িয়ে থাকা ওই স্বর্ণযুগের কোন একটি গান যার স্মৃতি আপনাকে আজও ভাবায়। যে ছবির গান এরপরে শুনব সেটি সন্ধি ছবির গান, আর এই প্রসঙ্গে সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার স্মৃতিচারণ করছেন। বলছেন যে সন্ধি ছবিটার কাজ পাই দুই প্রিয় শিল্পীর মধ্যস্থতায়, একজন কৈমন্দী শুক্লা, অন্যজন পিন্টু ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই এই দুজনের গানই ছবিতে থাকবে, সেটাও নিশ্চয় ছিল এবং খুব আনন্দের সঙ্গে ছিল। তবে যে গানের কথা বলবো সেটা পিন্টু ভট্টাচার্যের গাওয়া এবং একটা অন্য ধরনের বিনিময়ের গল্প আছে। একটা বিতর্কিত আবহাওয়ার মধ্যে দিয়ে এটার সৃষ্টি, কিন্তু জিতেছিল পিন্টু, আমাকেও শেষে জেতালো। আর এই জয়ের জন্যে সর্বাগ্রে কৃতজ্ঞতা বোধ জানাতে হবে আমার প্রিয় বন্ধু ও প্রিয় গীত রচয়িতা পুলক বন্দ্যোপাধ্যায়কে। ঘটনাটা বলি, পিন্টুর গানটা যে সিচুয়েশন সেটার দিকে আমার বোধকে সজাগ না রেখে আমি পিন্টু গাইছে বলে একটা গান নির্মাণ করি একটু খেলিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের কৌশলে। গানটা পিন্টুর পছন্দ না, আমার অহংয়ে আঘাত লাগলো। ভাবলাম ওদের মারফত কাজটা হয়েছে বলে হয়তো ও খবরদারি করছে, আর তখন ভাবছি না যে পিন্টুর মতো ভদ্র সভ্য নম্র স্বভাবের মানুষ এখন বিরল। পুলকবাবু আঁচ করলেন আমার স্বভাবটা শেষ পর্যন্ত একটা বিপর্যয় পর্যন্ত পৌঁছতে পারে। উনি চট জলদি দুটো অপূর্ব লাইন লিখে আমায় বললেন এইটা সুর করুন তো। প্রথমে এই লাইনটা আমায় এমন আকর্ষণ করল আমি সুরে বসে পড়লাম, আর আধ ঘন্টার মধ্যে গানটি তৈরি হয়ে গেল। পিন্টু খুশি, আমিও খুশি, এবং আমার তখন রিয়েলাইজেশন হলো যে চরিত্রটির মুখে গানটা তো আসবে, সেই চরিত্রটি সরল সাদাসিধে সংসারা শক্তিবিহীন নির্লোভ মানুষ। শুধু তাই নয়, ছবিতে এই গানের পরের দৃশ্যে যখন তাকে দেখা যাবে তিনি তখন দুর্ঘটনায় মারা যাবেন। সেই গানের বাণীটা যদি মন দিয়ে শোনেন তাহলে আপনারাই বুঝবেন যে পিন্টু ভট্টাচার্যের চিন্তা কিন্তু ঠিক ছিল। তাহলে

কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডি সঙ্গে আমি তাপস। আর আপনারা জানাচ্ছেন 9903053922, 9903053922 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে, মেসেজ করে এমন কোনো গানের কথা যে গান কোনোভাবে আপনার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে এবং সেই গান কিন্তু সেই সময়ে স্বর্ণযুগ বা খুব জনপ্রিয় সেই সময়কার গান। পাঠিয়েছেন সৌভিক সরকার কসবা খালতু থেকে, বলছেন, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই গানটা শুনলেই যেন মনটা আবার সেই পুরনো দিনে ফিরে যায়। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন এই গান গাইতে গাইতেই রেজাল্ট আনতে গিয়েছিলাম। সেই দিনের উত্তেজনা, আনন্দ, স্বপ্ন আর নতুন জীবনের শুরু, সবকিছু যেন এই একটি গানের সুরের সঙ্গে আজও জড়িয়ে আছে। তাই আজও যখন গানটি কানে ভেসে আসে, মনে হয় আবার সেই নির্ভার দিনগুলো ফিরে এসেছে। কিছু গান শুধু সুর নয়, জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখে। আমার কাছে আহা কি আনন্দ আকাশে বাতাসে ঠিক তেমনই এক চিরসবুজ স্মৃতির গান, যা শুনলেই মন আনন্দে ভরে ওঠে।

শোভিক, আপনি যে কতটা নির্ভার ছিলেন সেই সময় এটা বোঝা যায়, কারণ যখন রেজাল্ট আনতে গেলে আমাদের বুক ধুকপুক করে, তখন আপনি আহা কি আনন্দ, আকাশে বাতাসে গাইতে গাইতে রেজাল্ট আনতে যাচ্ছেন, খুব ভালো। পাঠিয়েছেন দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা কাওড়া থেকে, বলছেন, যখন স্কুলে পড়তাম তখন আমরা সব বন্ধুরা মিলে একসাথে সাইকেল নিয়ে ঘুরতে যেতাম, আর একটা গান খুব মনে পড়ত, অজানা শপথ ছবির, ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ। এই গানটি মনে পড়ত কারণ টিভিতে এই সিনেমাটা প্রথম দেখি, আর গানটি সাইকেল নিয়ে গাওয়া, তাই সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে এই গানটি খুব মনে পড়ত, আর বন্ধুরা মিলে সবাই মিলে গানটা গাইতাম। এবার গানে গানে আবারও পুরনো সময়, পুরনো স্মৃতি, অন্য গান।

আবারও গানের কথা, গানের গপ্প, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নির্মলা মিশ্রের একটি গান শোনাব। রাগে এই গানটি ঘিরে তার স্মৃতি কি বলছে, বলছেন, নির্মলা আমার সুরে তখন দুটি গান করছে। সেই দিন দুপুরে তার রিহার্সাল ছিল। গানটির বক্তব্য, বলো তো আরশি তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরী আজ বাঁধিনি, তবু বলো বলো কি রূপসী তোমার চোখে। ভাস্কর বসুর কথা। নির্মলার সেই সময় রাতের সময় মতো ঘুম আসছিল না, তাই জেগে জেগে মনকে নানা রঙে আকাশে ভাসিয়ে দিত। সেদিন ওর গ্রহ ওই গানটির উপর ভর করেছিল, সেই দুপুরের রিহার্সালের পর থেকেই। তারই প্রতিক্রিয়ায় ফোন করেছে রাত দেড়টায় আর বললে, অভিজিৎদা, আমি আরশিকে জিজ্ঞাসা করলাম কে বেশি সুন্দরী বলো। আরশি বলল, তুই বেশি সুন্দরী। আমি কি বলবো, শুধু ভাবলাম যে কত মানুষ একে পাগলামি ভাববে, বলবে, কিন্তু আমি তা বলবো না। কেবল ভাববো কি আন্তরিক নিষ্ঠা ছিল তখনকার দিনের শিল্পীদের। নির্মলা মিশ্র সঙ্গীতের সুর বৈভব বিভূতির এক মহান তীর্থের বাসিন্দা হয়েও শিল্পীর নান্দনিক বোধে কতটা সমৃদ্ধ, অবাক হয়ে সেই কথাই মনের মধ্যে গুঞ্জরণ করতে লাগলো।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডি 100.1 FM গোল্ডে, সঙ্গে তাপস। আর আজ মনের মেলোডিতে স্বর্ণযুগের কালজয়ী সমস্ত গান আর বেশ কয়েকটি গানের গল্প, গানকে ঘিরে ঘটে যাওয়া নানান ঘটনা, আর সেই সঙ্গে আপনারা বলছেন এমন কোনো গানের কথা, এমন কোনো গানের গল্প যা জুড়ে আছে আপনার জীবনের সঙ্গে। 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে জানিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। কথায় স্বর্ণযুগের কালজয়ী গানে অসাধারণ অনুষ্ঠান, মন ভরে যাচ্ছে। মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে, এই গান শুনলে আমি সেই স্কুল জীবনে ফিরে যাই এবং নস্টালজিক হয়ে যাই, যেখানে বন্ধুদের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আজও আমাকে ভাবায়। সেই সঙ্গে লিখছেন যে আজ প্রভাত বিনা আপনার উপস্থাপনাতে জন্মদিনে বাঙালি নাট্যকার, গল্পকার, নাট্য নির্দেশক শ্রদ্ধেয় বিজন ভট্টাচার্য মহাশয়ের জীবন কাহিনী ও অনেক আলোচনা শুনলাম ও খুবই সমৃদ্ধ হলাম। এবং তিনি শ্রদ্ধা জানিয়েছেন জন্মদিনে বিজন ভট্টাচার্যকে। চলে যাব আমার বা আমাদের আজকের পরের হোয়াটসঅ্যাপ মেসেজে। রমা রায় ভি রোড দাসনগর কাউড়া থেকে বলছেন যে কালজয়ী গান ও তোতা পাখিরে শিকল কেটে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, এই গানটি আমার স্মৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কারণ আমি খুব ছোট্টবেলায় মাকে হারিয়ে ফেলেছি, তাই এই গানটি বা বাজলেই আচ্ছা তাই এই গানটি বাজলেই আমার মনে হতো আমার মাকেও যদি কোনোদিন তুতা পাখি এনে দেয় খুব ভালো হবে, কিন্তু না, গানটি আজও শুনি, আমার মাকে আমি আজও ফিরে পেলাম না। পাঠিয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, আজকের বিষয় অনুযায়ী বলছেন যে আমার মা যাবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় এই গানটা কাজ করতে করতে গাইতেন, তাই যখন রেডিওতে এই গানটা শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনি তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। খুব সুন্দর হচ্ছে আজকের মনের মেলোডি অনুষ্ঠান। তাহলে আবার গানে আর তারপর গানের গল্প।

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: সঙ্গে রয়েছি আমি তাপস, আর বলেছিলাম গানের গল্প ভাগ করে নেব অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরকার। আজ তার বলা বেশ কিছু গানের গল্প ভাগ করে নিয়েছি, এর আগেও নিয়েছি, তাই না? বলছেন তার বোম্বের রেকর্ডিং এর কথা। বোম্বেতে আমার প্রথম রেকর্ডিং জীবন রহস্য ছবির গান। ছবিতে চারটি গান ছিল, ও পাখি উড়ে আয়, যদি কানে কানে কিছু বলে বধুয়া, পৃথিবী তাকিয়ে দেখো কে তুমি শুধুই ডাকো। প্রথম কথা ছিল যে ও পাখি উড়ে আয় গানটি গাইবেন লতাজি, আর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন হেমন্তদা। আর তৃতীয় গানটি অর্থাৎ পৃথিবী তাকিয়ে দেখো গাইবেন হেমন্তদা নিজে, কিন্তু হেমন্তদার হঠাৎ একটা বিলেত যাওয়ার প্রোগ্রাম এসে যাওয়াতে ওই দুটির শিল্পী নির্বাচন বদলাতে হলো। যদি কানে কানে কিছু বলে বধুয়া গানটি আশাজির জন্য স্থির ছিল, আর চার নম্বর অর্থাৎ কে তুমি শুধুই ডাকো গানটি গাইবেন মান্নাদা, আর আশাজির সঙ্গে যোগাযোগ রাখবেন মান্নাদা। কিন্তু হেমন্তদা লতাজির পরিকল্পনা ভেস্তে যাওয়ায় দুটি পুরুষ কণ্ঠের গানই গাইলেন মান্নাদা, আর নারী কণ্ঠের গান আশাজি। হিন্দি সিনেমায় যেমন গান অনুযায়ী শিল্পী নির্বাচন হওয়ার রীতি, বাংলায় তখনও চালু ছিল অন্য প্রথা। একই শিল্পী একাধিক চরিত্রের প্লেব্যাক করবে, এটা বাংলা ছবির জগতের নিয়ম বহির্ভূত ছিল। কিন্তু এই ছবিতে আমাদের সে কাজ করতে হলো প্রযোজকের বোম্বের শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর ইচ্ছা ও বাস্তবতার কিছু সুবিধা ও অসুবিধাকে কেন্দ্র করে। যাই হোক, মে বা জুন মাসের 26 তারিখ আমি বোম্বে পৌঁছলাম, আর রেকর্ডিং নির্দিষ্ট হলো পরের মাসের 3 তারিখ, গাইবেন আশাজি। ঠিক তেমনই দিন স্থির করে দিয়েছেন মান্নাদা মারফত, তারপর একটা দিন গান গাইবেন দুটি গান মান্নাদা। এ তো হলো পরিকল্পনা, তারপর কি হলো বলবো তার আগে আশাজির কণ্ঠে এই ছবির একটি গান।

তাহলে জীবন রহস্য ছবির গানের গপ্প না করে নিয়েছিলাম 26 তারিখ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মুম্বাই, তৎকালীন বোম্বে পৌঁছলেন, আর স্থির হল পরের মাসের 3 তারিখ গাইবেন আশাজি। তাই কি হলো, কি হলো সেটা বলবো, তার আগে বলি যে এই যে গান নিয়ে আপনার স্মৃতিচারণ, স্বর্ণযুগের গান নিয়ে তার দুই একটি। জয় মহুলানবিশ যোধপুর পার্ক থেকে বলছেন যে স্বর্ণযুগের প্রবাদ প্রতিম শিল্পী শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া একটি বিখ্যাত আধুনিক গান, বারে বারে কে যেন ডাকে আমারে, যখনই কোথাও শুনতে পাই তখনই আমার বাবার কথা মনে পড়ে যায় এবং ইমোশনাল হয়ে পড়ি। ছোট্টবেলায় যখনই বাবা আমায় ডাকতেন তখনই আমি রেডিওতে শোনা গানটি অনুযায়ী বলে উঠতাম, বারে বারে বাবা কেন ডাকে আমাকে। চলে যাব পরের হোয়াটসঅ্যাপ। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে বলছেন যে আজকের টপিকটা শুনেই মনটা একদম নস্টালজিক হয়ে গেল। স্বর্ণযুগ মানেই তো স্মৃতির সিন্ধুক। আমার জীবনেও একটা বিশেষ গান আছে, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই রাত তোমার আমার। গানটি শুনলেই আমি ফিরে যাই আজ থেকে বহু বছর আগের এক শ্রাবণ সন্ধ্যায়। সেদিন বাইরে অঝোরে বৃষ্টি পড়ছিল আর ঘরে রেডিওতে ঠিক এই গানটাই বাজছিল। সেই বিশেষ মুহূর্তে পাওয়া এক মানুষের সান্নিধ্য এবং কিছু না বলা কথা আজও এই গানের প্রতিটি সুরে জীবন্ত হয়ে আছে। দিন চলে গেছে, মানুষও বদলেছে, কিন্তু এই গানটি শুনলেই আজও সেই বৃষ্টির গন্ধ আর মনের ভেতর জমে থাকা এক রাত

আশ আবেগ ঠিক একই রকম দোলা দিয়ে যায়। গানটা আসলেই আমার কাছে শুধু একটা গান নয়, একটা আস্ত সুন্দর অতীত। খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা, ধন্যবাদ তাপসদা। এবার সেই জীবন রহস্য ছবির গানের কথা, কিন্তু 26 তারিখ বোম্বে পৌঁছেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানতে পারলেন যে আশাজি 3 তারিখ গান গাইতে পারবেন না, অন্য ডেট দেবেন ওই 3 তারিখেই। এদিকে বোম্বে ফিল্ম ল্যাবরেটরিতে দিন নেওয়া আছে, অগত্যা মান্নাদের গানই 3 তারিখ রেকর্ডিং হবে স্থির হল। 3 তারিখ মান্নাদি কে তুমি শুধুই ডাকো গানটি অসাধারণ গাইলেন। বোম্বের প্রথম কাজ, মিউজিশিয়ান রেকর্ডিস্ট বিএল শর্মা, সবাই গানটির যশ করছে, আমার চোখে জল এসে গেল। স্বাভাবিকভাবেই কলকাতার একজন সঙ্গীত পরিচালক বোম্বের মতো জায়গায় এই স্বীকৃতি পাচ্ছে, ইমোশনালি নিজেকে আপগ্রেডেড মনে হচ্ছে, বলছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

100.1 FM গোল্ডের মনের মেলোডির সঙ্গে তাপস জীবন রহস্য ছবির রেকর্ডিং এর গল্প শোনাচ্ছি, আর সেই সঙ্গে আপনারাও আপনাদের জীবনে জড়িয়ে থাকা গানের গল্প শোনাচ্ছেন হোয়াটসঅ্যাপে 9903055992 তে। কিন্তু সেই সবের আগে বলবো আবহাওয়ার খবর। একটি সতর্কবার্তাও আমরা বলতে পারি। জানা গিয়েছে যে কলকাতা, হাওড়া এবং হুগলি জেলার

বেশ কিছু অঞ্চলে আগামী দু তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি আর সেই সঙ্গে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবার আসি আপনার হোয়াটসঅ্যাপের কথায়। গান নিয়ে বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস জানিয়েছেন যে, আমার প্রিয় পুরনো গান এই পথ যদি না শেষ হয়, ছোটবেলায় কত শুনেছি টিভিতে, একবার স্কুলের অনুষ্ঠানে শুনি তখন আরও ভালো লাগে। না, প্রিয় গানের কথা কিন্তু রজত শুনতে চায়নি, এমন কোনো গান যার সঙ্গে কোনো একটা স্মৃতি জীবনের জড়িয়ে আছে সেইটাই কিন্তু আসলে সবাই ভাগ করে নিচ্ছেন। কেমন দেখা যাক। হাওড়ার জগাছা বারোয়ারি তলা থেকে পূর্ণা ঘোষ কি বলছেন, বলছেন, বেশ মজার একটা অনুষ্ঠান হচ্ছে, গানগুলি খুব সুন্দর হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল কলেজ থেকে বাড়ি ফেরার পথে এই গানটা মনে পড়ত, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি, বারান্দার ধারে বসে বৃষ্টি দেখতেও এই গানটি মনে পড়ে, জানিয়েছেন কে। এর পরবর্তী হোয়াটসঅ্যাপ কার একবার দেখে নি। নিশাকরধর আমতা জগদ্ধাত্রী তলা কাওড়া থেকে বলছেন, এই বর্ষাকালে যখন অঝরে দিন রাত বৃষ্টি পড়ে, বাড়ি থেকে বের হতে অসুবিধা হয়, তখন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গান এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, এই গানটার কথা আমার বারে বারে মনে পড়ে যায় এবং গানটা সেই সময় শুনতে খুব ইচ্ছা করে। গান খুব সুন্দর হচ্ছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। এইবারে চলে যাব গান থেকে গানের কথায়, সেই জীবন রহস্য ছবির গান। মান্নাদের প্রথম গানের রেকর্ডিং তো হয়ে গেল, কে তুমি শুধুই ডাকো মানুষ খুব সুখ্যাতি করলেন। দ্বিতীয় গান পৃথিবী তাকিয়ে দেখো গাইতে গাইতে মান্নাদা সঞ্চারিতে এসে নিচের পর্দাটা লাগাবার সময় বলে উঠলেন, আরে এই সঞ্চারি কি আমি গাইতে পারি, অভিজিৎবাবু হেমন্তবাবুকে ভেবে এই গান করেছেন। বাস্তবে কি হেমন্তদার ওই গানটা তো গাওয়ার কথা ছিল, কিন্তু মান্নাদার বিনম্র ওই স্বীকৃতি যেমন শ্রদ্ধার্ঘ, তার থেকে কম প্রণম্য নয় তার ওই অসাধারণ সার্থক সিঙ্গিং। তাহলে বলাই বাহুল্য, এরপর কানে সেই গানটাই।

জীবন রহস্য ছবির আরও একটা গানের কথা বলেছিলাম, তিনটে গান এবং তার গপ্প বলেছি। এবার সেই গানটা, আশাজির রেকর্ড করা সেই গান। আশাজি 3 তারিখ ডেট দিলেন 13 তারিখের কথা উল্লেখ করে। মান্নাদার অসাধারণ গান গাওয়া, মিউজিশিয়ান বিএল শর্মা রেকর্ডিস্টের প্রশংসা, এইসব প্রাপ্তিতে তৃপ্তি নিয়ে ফিরলাম হোটেলে। সন্ধ্যা থেকে আবার শুরু হলো উদ্বেগ। সংবাদ আসতে শুরু করল, আশাজি 13 তারিখ প্রায় 7 জনকে সময় দিয়েছেন। 9 তারিখ সন্ধ্যায় মান্নাদা আমায় জানালেন, 12 তারিখ সকালে আশাজি রিহার্সালের ডেট দিয়েছেন। অগত্যা দিন গুনতে শুরু করলাম। এইভাবে কদিন অস্থিরতা ও অশান্তির মধ্যে দিন কাটতে কাটতে পৌঁছলাম 12 তারিখ সকালে। ছবির পরিচালক সলিলবাবুকে নিয়ে হাজির হলাম পিডার রোডে। 2 বোনের লতাজি আশাজি সামনাসামনি 2টি ফ্ল্যাট। আমরা প্রবেশ করলাম আশাজির ফ্ল্যাটে। তারপর নাটক কিভাবে নতুন মোড় নিল। আশাজি গাইলেন এবং 2টি গানই গাইলেন।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি।

এবারের গান, যে গানকে ঘিরে গপ্প ভাগ করে নিয়েছেন আমাদের বন্ধু কিশোর হাওড়ার বালি থেকে, বলছেন যে বাবা ছিলেন রেলকর্মী, বাবার অফিসে প্রতি বছর ফাংশন হতো। এক বছর আমাকে আর দাদাকে নিয়ে গেছিল, আমি তখন অনেকটাই ছোট, গান সম্বন্ধে কিচ্ছু বুঝি না। ওইখানে লতা নামে কোনো একটি মেয়ে গান গাইতে এসেছিল। প্রথমে গানটা গিয়েছিল মঙ্গলদ্বীপ জেলে, ছবির নাম ছিল প্রতিদান। গানটি যেন আমার কানে বসে যায়, রেডিওতে গানটা বাজলেই মনে হতো ওই মেয়েটাই গানটা গাইছে। সেই সময় থেকে আস্তে আস্তে কিশোর থেকে যুবকে পরিণত হচ্ছি। এখনও গানটা বাজলে আমি বাবার অফিস আর ওই মেয়েটিকে দেখতে পাই, মনে হয় গানটা যেন লতা মঙ্গেশকর গান নি, ওই দিদি তার গান। আমার হারিয়ে যাওয়ার ছোটবেলাকে এক মিনিটে মনে করিয়ে দেয় ওই গান। যে ভদ্রমহিলা গানটা গিয়েছিল তার নাম ছিল রীতা। 22 বছর পর যখন উত্তরপাড়ায় ওই ভদ্রমহিলা গান গাইতে আসবে, তখন আমার কানে কথা আসে, আমি আবার ছুটে যাই উত্তরপাড়ায়, ওখানকার সেক্রেটারিকে বলে ওর সঙ্গে কথা বলি। আমি জিজ্ঞাসা করলাম, 84 সালে হাওড়া রেলের ফাংশনে আপনি গান গেয়েছিলেন? বললেন, হ্যাঁ, সে তো অনেক বছর আগে, একবারই আমাকে ডেকেছিল ওরা। আমার সব কথা ওনাকে জানালাম, উনি খুব অবাক হয়ে বললেন, তোমার ছোটবেলা ফিরিয়ে দিতে পেরেছি, এটা আমারও খুব সৌভাগ্য। খুব সুন্দর একটি অভিজ্ঞতা, বেশ মনে রাখার মতন অভিজ্ঞতা কিশোরের। পাঠিয়েছেন চন্দন কুণ্ডু আগরপাড়া থেকে, বলছেন, কেন জানি না যে আমার তোমার কথাই মনে পড়ে, কারণ 14 বছর হলো আমি আমার স্ত্রীকে হারিয়েছি, ওই গানটা কথা বলছেন। নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড, বলছেন, তখন পাড়ায় পাড়ায় খুব জলসা হতো, ভাই বোনের এক জুটি ছিল, তারা গান গাইত, বহুবার তাদের অনুষ্ঠান দেখেছি। একবার বার্ন কোম্পানিতে ফাংশন দেখতে গেছি, সেখানে বোনের বদলে অন্য একজনকে দেখে ভালো লাগছিল না, কারণ ভাই বোনের জুটি খুব জনপ্রিয় ছিল। প্রথম গান শুরু করলো মার স্নেহ কাকে বলে জানি না, গান শেষ করে ডায়াসে বসে হাউ হাউ করে কাঁদছে। একজন শিল্পীকে ওভাবে কাঁদতে দেখে প্রথমে বুঝতে পারিনি, পরে শিল্পীর মুখে শুনলাম বোন ক্যান্সারে আক্রান্ত, পরে লোকমুখে বোন মারা যেতে এসে গানই ছেড়ে দেয়, লোকমুখে শুনেছি। এই গানটা যতবার শুনি ততবারই সেই স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। খুব ভালো ভালো গান শোনাবার জন্য ধন্যবাদ। আপনি থাকলে তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান শুনতে পাই, প্রভাত বিনাও শুনলাম, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এবার পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, বলছেন, স্বর্ণযুগের গান পিছু ডাকে কিছু স্মৃতি, যে শ্যামল মিত্রের এই গান, শুধু গান নয়, এ যেন আমার জীবন বৃত্তান্ত, আর এই গান খুব কম শুনতে পারি, তাহলে আমার জীবন বৃত্তান্ত শুধু কি আমারই হয়ে থাকবে। পাঠিয়েছেন এইবারে, দেখে নেব কে পাঠিয়েছেন, রবীন্দ্রসঙ্গীতে একটি কথা বলেছেন পবিত্র শাখা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। এই গানটি 40 বছর আগে এই গানটা তার শোনা, মনে পড়ে সেই গানের কথা। পাঠিয়েছেন কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর 24 পরগনা, আমার তখন বয়স 4 কি 5, আমাদের বাগানে খেলা করছি, দূর থেকে মাইকে গান ভেসে আসছে, গাছের পাতায় রোদের ছিকে মেকি আমায় চমকে দাও, রাগ অনুরাগের ওই গানটা আমার জীবনের প্রথম গান, প্রথম গান। বেশ, হোয়াটসঅ্যাপে আপনাদের কথা ভাগ করে নেবার পর এইবার কিন্তু গান শোনানোর পালা।

যখন তোমার পাইল ব্যানার্জি বেলঘরিয়া বলছেন, আধার যখন চেয়ে থাকে এই পৃথিবী জুড়ে, আলো ঢেউ নিয়ে এসো গানের সুরে সুরে, ও আলোর পথযাত্রী এই যে রাত্রি এখানে থেমো না। আধার যখন এই গানের কথা বলছে, হৃদয়ে আজও নাড়া দিয়ে যায় এই গানের ভাবনা, এ কথা জানিয়েছেন পাইল ব্যানার্জি। আর শিপ্রা কারার তিনি পাঠিয়েছেন আয় খুকুয়ায় এই গানটা, এই গানের কথা বলছেন তার, বলছেন হাওড়া বেতুর কাওড়া মল্লিকপাড়া লেন থেকে, প্লিজ আমার মেসটা সব পড়বেন, মেসটা মেসেজটা আবেগে একটু বড় হয়ে হবে, আয় খুকুয়ায় এই গানটা যখনই শুনি আমায় পাস্টের ছোটবেলার বাবার আদর ভালোবাসা মাখানো দিনগুলো শুধু মনে করিয়ে দেয় না, মনটা ফিরে যেতে চায় সেই দিনগুলোতে। আমার হাজব্যান্ড প্রায় গুনগুন করে গাইত এই আকাশে আমার মুক্তি আলোয়ে আলোয়ে, এখন এই গানটা আমায় জানিয়ে দেয় সত্যিকারের তার মুক্তির কথা। আর যখন আবার মুছে যাওয়া দিনগুলো আর কই গো কই গানটা শুনি, তখন মনে পড়ে যায় সেই ফেলে আসা নানা মধুর দিনগুলোর কথা, মন যেন ছুটে চলে যায় সেই দিনগুলোতে। আর যে কটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি, এবার শুধু একটু গান উল্লেখ করে তার শুনতে চেয়েছেন, সেটা শুনতে চাইনি, গানে গপ্প শুনতে চেয়েছিলাম। তাহলে আজ এই পর্যন্তই মনের মেলোডির সঙ্গে ছিলাম তাপস, আর ভালো থাকবেন, ভালো ভাববেন, যেতে যেতে এই গানটা আপনার জন্য।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন। তিনি 14,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলদোভা, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া সফর শুরু করবেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
1: ভবিষ্যৎ মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা, সোনিপত কা, হরিয়ানা কা নাম ভি আয়েগা হি আয়েগা। मैं आप सभी को, पूरे देश को भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
0: পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এছাড়াও প্রধানমন্ত্রী 14,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পেরও শিলান্যাস করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এই প্রযুক্তি আগামী দিনের নৌ পরিবহন, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যাবে।
2: इसका सबसे बड़ा बेनिफिट ये होगा कि इस टेक्नोलॉजी को अब और दूसरे सेक्टर्स में भी यूज़ किया जा सकता है। फॉर एग्जांपल, ट्रक इन कार्स, इन स्मॉल फिशिंग बोट्स, इट कैन बी यूज्ड इन लार्ज माइनिंग ट्रक्स, माइनिंग इक्विपमेंट, इट कैन बी यूज्ड इन डिफेंस आल्सो। सो एक बार ये टेक्नोलॉजी भारत में बन गई, आईपी राइट्स अपने पास, भारत में आईपीआर अपना है, सो नाउ वी कैन बेसिकली यूज़ दिस टेक्नोलॉजी इन मल्टीपल सेक्टर्स विदाउट डिपेंडिंग अपॉन एनीबडी।
0: রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির প্রাক্তন প্রধান ও নরওয়ের কূটনীতিক এরিক সালহেইম ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে সালহেইম বলেন, এটি ভারতের জন্য একটি বড় মাইল ফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে এই স্টেশনগুলিকে আধুনিক ও যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের শিবনারায়ণপুর স্টেশনটি আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড ও কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন দুটিও উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে পাঞ্জাবের জলন্ধর সফর করবেন। সেখানে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। জলন্ধর থেকে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় 74টি পুনর্নির্মিত স্টেশনের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফর শুরু করবেন। 20 জুলাই রাষ্ট্রপতি মলডোভায় পৌঁছবেন এবং সেদেশের প্রেসিডেন্ট মাইয়া স্যান্ডুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। ওই দিনই তিনি মলডোভার আইনসভার প্রধান ইগর গ্রোসুর সঙ্গে বৈঠক করবেন এবং মলডোভা ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মিলিত হবেন। এছাড়াও তিনি এক বাণিজ্যিক ফোরামে বৈঠকে বক্তব্য রাখবেন এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে কথা বলবেন। এই প্রথম ভারতের কোনো রাষ্ট্রপতি সেদেশে যাচ্ছেন। সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু 21 তারিখে উত্তর মেসিডোনিয়া সফর করবেন। সেদেশের প্রেসিডেন্ট গোর্দানা সেলজানোভস্কা, ডাভকোভা ও প্রধানমন্ত্রী রস্টিজান মিজোকসির সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেদেশের আইনসভাতেও তিনি ভাষণ দেবেন। এছাড়াও রাষ্ট্রপতি ভারত উত্তর মেসিডোনিয়া বাণিজ্য ফোরামের বৈঠকে বক্তৃতা দেবেন। সফরের তৃতীয় পর্যায়ে 23 তারিখ প্রেসিডেন্ট মুর্মু রোমানিয়া সফর করবেন। এই সফরে তিনি সেদেশের প্রেসিডেন্ট নিকোজর ডান এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইলিয়ে বলোজানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ভারত রোমানিয়া সংসদীয় মৈত্রীগোষ্ঠীর সদস্যদের সঙ্গেও তাঁর বৈঠক হবে। অন্যদিকে ভারত রোমানিয়া বাণিজ্য ফোরামের বৈঠকেও তিনি ভাষণ দেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন।

0: আজ রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। বিএসএফের ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গের দুটি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। আগামী 19 জুলাই রোববার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টে নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা। পশ্চিমবঙ্গের শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলায় শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ কাটোয়া শাখার কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝে আজ সকালে পুলকারের ট্রেনের ধাক্কায় 3 পড়ুয়াসহ 4 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় 4 পড়ুয়া ও গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সকাল 7টা নাগাদ নিমতিতা কাটোয়া লোকাল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি পুলকার লাইনের ওপর এসে পড়ে। সেই সময় লেভেল ক্রসিং গেট খোলা ছিল বলে স্থানীয়দের অভিযোগ। প্রচণ্ড অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় পুলকারটি। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। এদিকে নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের 2,50,000 টাকা সাহায্যের ঘোষণা করেছে রেল। আন্তর্জাতিক বিচার দিবস উপলক্ষে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ন্যায়সঙ্গত, সমতাভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব। সমান সুযোগ, ন্যায্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধাসম্পন্ন এক সমাজ গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান। মেঘাওয়াল বলেন, প্রতিটি নাগরিকের কাছে বিচার সহজলভ্য করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর 1 মিনিটের নীরবতা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। উল্লেখ্য, 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। প্রাথমিক সূচি অনুযায়ী 20 জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পরিবহন দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। 21 জুলাই উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের বাজেট নিয়ে বিতর্ক হবে। 22 জুলাই মুখ্যমন্ত্রীর অধীনস্থ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা। 23 জুলাই উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ এবং পর্যটন দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। 24 জুলাই পূর্ব ও নগর উন্নয়ন এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা নির্ধারিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চীন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের জন্য ব্যাপক প্রচার চালিয়েছে এবং তাকে ছোট দেখানোর লক্ষ্যে কোটি কোটি মার্কিন ভোটারের তথ্য চুরি করেছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থার ভেতরেও তা গোপন রাখতে সক্ষম হয়েছে। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা নথি প্রকাশ করার কথা ঘোষণা করেন। এই নথিতে আমেরিকার নির্বাচনী কাঠামোর গুরুতর দুর্বলতা এবং চীনের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা উন্মোচিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কাশ্মীরি প্রবাসীরা গত বুধবার ব্রিটেনের ব্র্যাডফোর্ডে পাকিস্তানি দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির ডাকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে খতিয়ে দেখার জন্য আহ্বান জানান তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সেখানে হত্যাকাণ্ড, অপহরণ এবং নারী ও শিশুসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন। তিনি 14,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর ম্যাসেডোনিয়া ও রোমানিয়া সফর শুরু করবেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज हरियाणा के जींद रेलवे स्टेशन से सोनीपत के बीच चलने वाली भारत की पहली हाइड्रोजन ट्रेन को रवाना किया। इस रेलगाड़ी का शुभारंभ रेलवे क्षेत्र में स्वच्छ और टिकाऊ परिवहन को अपनाने की दिशा में एक महत्वपूर्ण कदम है। हमारे संवाददाता ने बताया है कि पूरी तरह से स्वदेश में

0: তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। ঝুমুর আর প্রযুক্তি একেবারে হাজির হয়ে গেছি, না যমুনার দিকে আর যাইনি, ছলও করিনি, সোজা গোল্ডে স্টুডিওতে চলে এসেছি। আমরা হারমোনিয়াম ফিল্ম থেকে শুনলাম, তপন সিনহা পরিচালিত এই ফিল্ম, ছায়াদেবীর কণ্ঠে শুনলাম আমরা এই গান। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমনধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে।
1: এরপরের গানটি গৌরপ্রসন্ন মজুমদারের কথায়, শ্যামল মিত্রের সুরে এবং শ্যামল মিত্রের কণ্ঠে আমরা শুনব। এই গানটির জন্য অনুরোধ করেছেন কোন্নগর নবগ্রাম থেকে শিখা পাল।

এর পরে যে গানটা শুনব সেই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন হীরামান শেখ এবং রেহানা শেখ। শুনতে চেয়ে গোংরা চাপড়া নদিয়া থেকে তারা শুনতে চেয়েছেন গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, একটা গান লিখো আমার জন্য, সুবীর হাজরার লেখা, সুধীন দাশগুপ্তের সুরে এই গান এই মুহূর্তে আপনাদের জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম কুহক ছবির গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এবং কণ্ঠে আমরা এই গান শুনছিলাম। বাসুবাটি থেকে তপন চক্রবর্তী অনুরোধ জানিয়েছিলেন এই গানের।
1: এরপরে শুনব আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গান। শুনতে চেয়েছেন বাসুদেব বসাক, আলপনা বসাক, ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে। এই গান শুনব সুবীর হাজরার লেখা। এই গান আপাতত আপনাদের জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

বউ কথা কও, আশা ভোসলের কণ্ঠে শুনলাম আমরা এই গান। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা, আমতলা, মামুদপুর থেকে। এবার চলে যাব অনুপম দাস এবং মিঠু দাস কসবা থেকে, অনুরোধ করেছেন অজয় চক্রবর্তীর কণ্ঠে শুনতে চান তারা গান। চলে যাব সেই গানে। এই গানের কথা এবং সুর জ্ঞানপ্রকাশ ঘোষের।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।

0: হৈমন্তী শুক্লার কণ্ঠে আমরা শুনছিলাম এই গানখানি। অনুরোধ জানিয়েছেন দেবাশিস ঘোষ মহেশতলা থেকে।
1: এর পরে শুনব মান্নাদের কণ্ঠে গান। প্রদীপ চক্রবর্তী সন্তোষপুর থেকে অনুরোধ করেছিলেন, এটাও মহেশতলাই আমার যতদূর মনে হলো, যদি কাগজে লেখো নাম।
0: পাশাপাশি বসে ফোন করেছেন আমাদের, করতেই পারেন, দুই বন্ধু আমরা পাশাপাশি বসে আছি, আপনারা বসবেন না নিশ্চয়ই।
1: গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, নচিকেতা ঘোষের সুরে শুনবো আমরা এই গান।

পরের গানের শিল্পী লতা মঙ্গেশকর, রূপসুন্দর ঘোষ বর্ধমান থেকে শুনতে চেয়েছেন এই গান। সলিল চৌধুরীর কথা এবং সুরে এই গান রইল আপনাদের জন্য।

0: রমা রায় ভিরোর দাসনগর হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবো আমরা এই গান।
1: আর এই গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব, তোমায় গান শোনাবো থেকে ফিরে আসবো 2:30 মিনিটে সুরেলা সফর নিয়ে।

0: দিবা।
1: এই কাজটা তো আমরা করেই থাকি। যখন আপনাকে কথা দেওয়া হয়েছিল যে আমরা আসব এবং আজকে মেলোডি মেকারে আমরা তাকে নিয়েই কথা বলবো, সেই জন্য আমরা কিন্তু কথা রেখেছি। কাকে নিয়ে কথা বলবো সেটা তো একটু পরেই জেনে যাবেন, কিন্তু ওই যে আসল কথা হচ্ছে যে কথা দিয়েছিলাম সেই কথা রাখার।
2: একদমই তাই। আসলে এই যে মানুষটিকে নিয়ে আজ আমরা কথা বলবো, যার সুর সৃষ্টি নিয়ে আমরা কথা বলবো, এই যে আমাদের এই সেগমেন্টের নাম যে মেলোডি মেকারস, এই সেগমেন্টটা বোধহয় তার জন্য ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট। তারই জন্য বোধহয় মেলোডি মেকারস এই শব্দটাই, তকমাটা তাকে দেওয়া যায়। আমরা কথা বলছি সঙ্গীত সুরকার রোশনকে নিয়ে। আজ এই চারটে পর্যন্ত ঝুমুরার প্রযুক্তি আপনাদের সঙ্গে থাকবে এই মহান সঙ্গীতকারের নানা সৃষ্টি নিয়ে। আসলে এই মানুষটি এমন একজন মানুষ যার সৃষ্টিকে আমরা সহজে ভুলতে পারি না। ধরুন না, এই 2026 শুরু থেকে যে গান আমাদের মাতিয়ে রেখেছে, সেই গানের মূল স্রষ্টা বা মূল কারিগরকে সেই গানটা একটু শুনি। মানে হয়তো 2026 আমরা অন্য কারোর কণ্ঠে শুনেছি, অন্য কোনো ফিল্মে, অন্য কোনো সাউন্ড ট্র্যাকে, অন্য ধরনের মাহলে শুনেছি, কিন্তু মূল গানটা এইটা।

0: ভেবে দেখুন যে একজন মানুষ, তিনি ফিফটিজে যেরকম গান তৈরি করছিলেন, সিক্সটিজে এসে একদম তার গানের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই ফিল্ম তাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল বলা যায়। এই ফিল্ম যে মানুষের পছন্দ হয়েছিল তার কিন্তু অনেক বড় ভূমিকা ছিল তার গানের।
1: একদমই তাই,
0: প্রত্যেকটা গান মানুষ ভীষণ পছন্দ করেছিলেন এবং প্রত্যেকটা গান একটা থেকে আরেকটা আলাদা। এই যে একটা কাওয়ালি আমরা শুনলাম, এই কাওয়ালিগুলো তিনি এই ফিল্মে দিচ্ছেন এবং এই সময় অনেকে তাকে বলেছিলেন এত বড় একটা কাওয়ালি দিচ্ছেন ফিল্মের মধ্যে, তো এটা চলবে, মানুষ শুনবে? কতখানি নিজের উপর কনফিডেন্স থাকলে তিনি বলেছিলেন এরপর মানুষ আমাকে খুঁজবে, এই কাওয়ালির জন্যই খুঁজবে।
1: ঠিক তাই, আসলে এই মানুষটি এরকমই ছিলেন, নিজে এত সফট স্পোকেন, খুব শান্ত একজন মানুষ ছিলেন, খুব ইমোশনাল একজন মানুষ ছিলেন, কথায় কথায় কেঁদে ফেলতেন, কিন্তু যখন গান তৈরি করতেন এবং এক একটা গানে এমন এমন এক্সপেরিমেন্ট করেছেন যেগুলো কিন্তু আজও এই যে দেখুন, এই যে বললাম যে 2026 এই গান মানে সোশ্যাল মিডিয়া খুললেই আমরা এই গান শুনতে পাচ্ছি, তাই না?
0: ঠিক, আসলে কি দেখুন, 14 জুলাই 1917 তার জন্ম, এবং আজকে যার জন্য মেলোডি মেকারে আমরা রোশনকে নিয়েই কথা বলছি, কারণ আজকে আমাদের মনে হয়েছে যে এই জুলাই মাস তার জাস্ট জন্মদিনটা পেরিয়েই যখন আমরা তাকে নিয়ে কথা বলবো সেটা একটা অন্য রকম মাত্রা কোথাও একখানা যোগ করে। ছোটবেলায় পড়াশুনোতে তার সেরকম যে মন ছিল এমনটা নয়, তবে তাকে এই রকম ভাবে দেখতে পাওয়া যেত ক্লাসের ফাঁকে, তিনি বেঞ্চের ওপর বসে গান গাইছেন এবং কখনো কখনো ঢোল বাজাচ্ছেন। এই যে একটা ছন্দর সঙ্গে ছোট থেকেই কিন্তু কোথাও তার যোগ ছিল, এবং বাবা চাকরি সূত্রে অল্প বয়সেই লখনৌর কাছে শাহজাহানপুরে চলে আসেন, উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের কাছে তিনি তখন শিখছেন, এবং এই এই যে একটার পর একটা মানে শিক্ষা তার মধ্যে আসছে এবং সেখান থেকে তিনি বেছে নিচ্ছেন যে তিনি কোন পথে যাবেন। অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন, এটা ওনার একটা বড় গুণ ছিল, উনি শরদ বাজাতে পারতেন, সারেঙ্গি বাজাতে পারতেন, অথচ এসরাজ বাদক হয়ে ওঠেন তিনি দিল্লির AIR-এ,
1: অল ইন্ডিয়া রেডিওতে। এবং যখন ছোট ছিলেন, আরও ছোট মানে লখনৌ যাওয়ার আগেও, মনোহর বার্বের কাছে তিনি তালিম শুরু করেন, এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় মানে গোটা ভারতবর্ষ ঘুরেছেন এই সঙ্গীতকে সঙ্গে নিয়ে, যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানেই তিনি চলে যাচ্ছেন, মনোহর বার্বেও তাকে নিয়ে চলে যাচ্ছেন। এই তখন না গান শুনতে শুনতে, বিশেষ করে তাকে নাড়া দিয়েছিল যে গান সেটা পুরান ভগত সিনেমায় কেএল সেগালের একটি ভজন,
0: হ্যাঁ,
1: এটা শোনার পরে তার মনে হয়েছে না আমাকে গান নিয়েই কিছু একটা করতে হবে। হ্যাঁ, তখন হয়তো গায়ক হবেন না সুরকার হবেন সেটা নিয়ে অতটা ভাবনা ছিল না, ছোট তো। তারপরে যখন আলাউদ্দিনের সঙ্গে, বাবা আলাউদ্দিনের সঙ্গে দেখা হয়, কথা হয়, মাইহারে চলে যান, এবং অবভিয়াসলি বাবা আলাউদ্দিনের কাছে গিয়ে পড়েছেন, তো নানা ধরনের ইনস্ট্রুমেন্টাল তালিম তো তার চলবেই, এটা তো জানাই কথা।
0: তো তুমি কান্নার কথা বলছিলে, যখন বাবা আলাউদ্দিনের কাছে তিনি গিয়ে পড়েছেন এবং তাকে জোর করে প্রায় 8 ঘন্টার রেওয়াজ করানো হচ্ছে, সে সময়ও কিন্তু তিনি কেঁদে ফেলেছিলেন। হ্যাঁ, মানে ওনার মনে হচ্ছিল যে এই এতক্ষণ ধরে একটা রেওয়াজ, এটা কষ্টসাধ্য, সত্যিই তো কষ্টসাধ্য, এবং কোথাও ওই মনোসংযোগটা করা, সেখানেও কিন্তু তার চোখে জল এসে গেছিলো। এবং বিভিন্ন সময় আমরা দেখবেন একটার পর একটা গল্পে যাব যখন, তখন ফিরে ফিরে এই চোখে জল তার আসছে। আসলে কি, একটা পিওর সোল হলে যা হয়, কোথাও একটা মন খারাপ হচ্ছে, আমি পারবো কি পারবো না, এই দোলাচল আসছে, সবেতেই চোখে জলটা আসে আবেগে।
1: ঠিক তাই, আর বাবা আলাউদ্দিন তখন তাকে বলেছিলেন একটা কথা যে ঠিক আছে আমি রেওয়াজ করছি, তুমি শোনো,
0: হ্যাঁ,
1: তোমার কানে সুরটা তো অন্তত পৌঁছোক। তো বাবা আলাউদ্দিন রাত 10টা থেকে ভোর 4টে পর্যন্ত তার সামনে শরৎ

0: বাজাতেন এবং বাজাতেন যে রাগ সেটি হলো ইমান। এবং এক বছর টানা তার কানের মধ্যে শুধু ইমান ঢুকেছে, তাই তিনি বলেন, বারে বারেই বলেছেন যে এই কারণে এই রাগটা আমার ভীষণ প্রিয় রাগ। আমরা যখন তার গান শুনি, রশানের বিভিন্ন বিভিন্ন গানে ইমান ইমান কল্যাণ ঘুরে ঘুরে ফিরে ফিরে এসেছে।
1: ঠিক তাই,
0: আমরা এবারে যে গানটি শুনব সেখানেও কিন্তু তার একটা মুনশিয়ানা দেখব। এখানে বলে রাখি যে এই গানের মধ্যে একটা কথোপকথনের বিষয় রয়েছে। হ্যাঁ, এবং ফিল্মে, মানে হিন্দি ফিল্মে কথোপকথন বিষয়টা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন অনিল বিশ্বাস, কিন্তু অনিল বিশ্বাসের চেলা বলা যেতে পারে রোশন। হ্যাঁ, তো সেখানে অনিল বিশ্বাসের মানে সংস্পর্শে থেকে এই জায়গাটাও তার, ওই হয় না যে কোথাও একটা ভালো জিনিস আমি আমার কাজের মধ্যেও সেটাকে ইনকর্পোরেট করছি। তো আমরা শুনি এই গানটা,
1: এটা একেবারে অন্য রকম একটা গান, শুনুন, ভালো লাগবে।

অল ইন্ডিয়া রেডিওতে তিনি এসরাজ বাজাতেন এবং এখানেই তার দেখা হলো একটি মেয়ের সঙ্গে, তার নাম ইরা মৈত্র। বাঙালি মেয়েটি তার মন জয় করে নিল এবং তারপরেই তাদের দুজনের একসঙ্গে জীবনযাত্রা শুরু। এইবারে যেটা হয় আর কি, গান তৈরির নেশা তো ভীষণভাবেই রয়েছে, চলে এলেন বম্বেতে। বম্বেতে প্রথমে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন খাজা মুর্শিদ আনোয়ারের সঙ্গে, এরপরে তার দেখা হয় কেদার শর্মার সঙ্গে। এবং এই কেদার শর্মার

0: সঙ্গে দেখা হওয়ার পরেই কিন্তু জীবনটা একেবারে বদলে গেল।
1: একদমই, এবং সেই সময় স্নেহল ভাটকার তিনি কিন্তু কাজ করছেন কেদার শর্মার সঙ্গে। তো কেদার শর্মা বলেছিলেন যে তুমি যদি ওকে একটা সুযোগ দাও, আমার কেন জানি না মনে হচ্ছে এই ছেলেটির মধ্যে প্রতিভা আছে, তাহলে ও আমার সাথে কাজ করতে পারে। এবং ভাবো কতটা বড় মনের হলে তিনি সেই সুযোগটা তাকে দিলেন, এবং মানে উনি সরে গেলেন ভাটকার, সেইখানে রোশন নিলেন। রোশন এসে যখন কাজ করছেন সেই সময় ফিল্মটা যে তেমন চললো এমন কিন্তু নয়, নেকি অরবানি। এবং ফিল্মটা যখন চললো না অবশ্যই মনটা খারাপ হয়ে গেছে, এবং রোশন তখন একদিন বলেছেন কেদার শর্মাকে যে আমার আর ভালো লাগছে না, আমি আত্মহত্যা করব, আমার এই যে ভীষণ কাঁদছেন, কাঁদতে কাঁদতে এই কথা বলেছেন। তখন কেদার শর্মা বলেছেন হ্যাঁ সেটা তুমি করতেই পারো, সেটা কোনো অসুবিধে নেই, কিন্তু আমি ভাবছি যে তুমি ঠিক কোনখানে গিয়ে আত্মহত্যাটা করবে, কোন জলে ডুবলে তোমার ভালো লাগবে। তারপরে বলেছেন দেখো সেটা তো করা যায়, কিন্তু যদি একটু তুমি সাহস দেখাও এবং যদি তুমি ভাবো যে না আমি থেকে যাচ্ছি, ডিসিশনটা আমি একটু পাল্টাতে পারি, তাহলে আমি আমার নেক্সট ফিল্মেও তোমাকে চান্স দেব। এবং ওনার তখন যাই হোক মনটা ভালো হয়েছে যে তাহলে জীবন এখানে শেষ নয়, আরও একটা সুযোগ আসছে। এবার যখন এই কাজটা করবেন বলে মনে মনে ঠিক করছেন, সেই সময় একজন ডিস্ট্রিবিউটর এসে কেদার শর্মাকে বলেন যে আমি আপনার ফিল্মের জন্য অনেকটাই টাকা দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমি রোশনের সঙ্গে কাজ করব না, সেখানে আমার পছন্দের
0: মিউজিক ডিরেক্টরকে
1: নিয়ে আমি কাজ করব। কেদার শর্মা চিন্তা করো সেই সময় কিন্তু বলছেন,
0: এবং অনেকটা টাকা নিয়ে এসেছিলেন, এবং যেটা এবং সেটা বলছেন একেবারে রোশনের সামনে, এটা খুব অদ্ভুত একটা বিষয়। রোশন টাকাগুলো দেখেছেন, দেখার পরে আস্তে আস্তে অন্য ঘরে চলে গেছেন, এবং সেখানে গিয়ে ওই যথারীতি তিনি আবার কান্নাকাটি করছেন,
1: আবার কেঁদেছেন। কিন্তু মানে যে মানুষগুলো কাজ করছেন কত সুন্দর মনের তারা, উনি বলছেন যে না টাকাটা পেলে তো আপনার ফিল্মটা খুব ভালো করে হয়ে যাবে, আপনি এতে রাজি হয়ে যান, আমাকে নাই নিলেন। কিন্তু কেদার শর্মা বলেছিলেন যে না আমি এই ফিল্মেই তোমাকেই নিতে চাই। এবং সত্যি সত্যি 1950 বাউরে নেন, এই যে আমরা একটু আগেই যে গানটা শুনলাম, কথোপকথন স্টাইলের যে গানটা আমরা শুনলাম, সেই ফিল্মে যখন উনি মিউজিক দিলেন সেই মিউজিক কিন্তু খুবই জনপ্রিয় হলো, এবং এটা মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করেছিলেন।
0: ঠিক তাই। আর এই মানুষটি সম্পর্কে বলতে গেলে অনেক গল্প বলতে হয়, অনেক ধরনের গল্প আমাদের হাতে রয়েছে, আমরা সেই গল্পগুলো আমরা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব। আপাতত আরেকটি আমরা গান শুনি।

0: ফিরে এলাম আবারও মিউজিক ডিরেক্টর রোশনকে নিয়ে। মেলোডি মেকারস 100.1 FM গোল্ড সুরেলা সফরে রয়েছি ঝুমুরার প্রযুক্তি আপনার সঙ্গে। আজকে এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলছি যে মানুষটির সুরের মধ্যে এমন একটা জাদু রয়েছে, যে জাদু আমাদের আমরা হয়তো সবসময় যে ভাবি তা নয়, কিন্তু কখনো কখনো আমাদের ভেতরে গানগুলো এমনভাবে বসে গেছে, এমনভাবে ঢুকে গেছে যে আমরা সেই সুরের সুরের সেই আবহ থেকে বা সুরের ছোঁয়াচ থেকে আমরা নিজেকে বার করতে পারি না।
1: আসলে দেখো, অনিল বিশ্বাস বলতেন না যে রোশনের মিউজিক হলো মৌচাক থেকে ঝরে পড়া খাঁটি মধু।
0: হ্যাঁ,
1: আমরা যখনই শুনি দেখবেন এর চলনের মধ্যে একটা কোথাও না মনের শান্তি খুঁজে পাওয়া যায়। যে খুব বেশি ইনস্ট্রুমেন্ট নিয়ে উনি কাজ করছেন এমন কিন্তু নন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই উনি ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ করছেন সেগুলো আমাদের ভারতীয় ইনস্ট্রুমেন্ট, এবং কখনো কখনো হাততালি ইউজ করে নিচ্ছেন, কখনো মাটির ঘড়া বা কলসি এগুলোকে ইউজ করছেন, এবং যেগুলো হয়তো আমরা চট করে ভাবি না যে এখানে এটা, কিন্তু উনি ঠিক ইউজ করে নিতেন সেগুলো।
0: ঠিক তাই। এবং একটি রেডিও সাক্ষাৎকারে লতা মঙ্গেশকরও বলেছিলেন একবার যে ওর সুর এমন একটা শান্তি, একটা স্থৈর্য রয়েছে যেটা আমার গাইতেও খুব ভালো লাগতো। লতা তো সবসময় মানে অল টাইম ফেভারিট ছিলেন রোশনের,
1: তার জন্য ঝগড়া পর্যন্ত করে নিলেন তো আর। মানে একজন মানুষ আর একজন মানুষকে গুণের দিক থেকে কতটা কদর করলে এইভাবে পাশে থাকা যায়,

0: তার জন্য কারোর সঙ্গে এরকমভাবে ঝগড়া করা যায়, তার প্রাপ্য অধিকার ফিরিয়ে আনার একটা লড়াই করা যায়, এটা সত্যিই ভাবায়।
1: আর লতা মঙ্গেশকর বললে, মানে উঠলই যখন কথাটা, তখন লতা মঙ্গেশকরের একটা গান শোনাই, যে গানটা ব্যক্তিগতভাবে আমার খুব কাছের। মানে হয় না দেখবে এমন এমন কিছু গান আছে, সেটা যে কোনো গান হতে পারে, বাংলা হিন্দি যে কোনো গান হতে পারে, যে গানটা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে তোমার ভেতরে গুনগুন গুনগুন করে উঠবে। কেন উঠলো গানটা, কেন তুমি জানো না, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তুমি খাচ্ছ, তুমি কোনো একটা বই পড়ছো, কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, কোনো একটা মুহূর্তে এই সুরটা ভেসে ওঠে। আমার কাছে বহু বেগমের এই গানটা সব সময় কেন জানি না ভিতর থেকে গেয়ে ওঠে কেউ একজন, শুনি সেই গানটা। কারণ এই গানটার সঙ্গে যেহেতু আমার ব্যক্তিগত একটা মিল রয়েছে, এবং তার সঙ্গে অবভিয়াসলি লতা মঙ্গেশকর, রোশন এবং মীনা কুমারী, বহু বেগম ছবির গান।

আহা, সাহিরের লেখা, তারপরে রোশনের সুর, আহা, পর্দায় মীনা কুমারী, আর কি চাই। আসলে এই মানুষটির ওই যে হয় না, যে বিভিন্ন মানুষের সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক, এত সুন্দর একটা মানে কি বলবো, যার সঙ্গেই দেখা করেছেন, খুব সফট স্পোকেন ছিলেন, তো সকলের সঙ্গে একটা খুব সুন্দর অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হতো। অনিল বিশ্বাসের কথা আমরা একটু আগে বলছিলাম, এবং অনিল বিশ্বাসের একটি গান, তিনি মানে যখনই রিহার্সাল করতেন রোশন গিয়ে সেখানে উপস্থিত হতেন, শুনতেন। তো একদিন একটি গান মানে সুর করছেন এবং রিহার্সাল হচ্ছে, এই গানটার শুনতে শুনতে হঠাৎ করে মানে কোনো একটা জায়গায় অনিল বিশ্বাস চুপ করে আছেন আর কি। তো হঠাৎ শুনতে পাচ্ছেন তার পেছনে ফচফচ করে আওয়াজ হচ্ছে।

0: হচ্ছে, তিনি বুঝতে পাচ্ছেন না কি হচ্ছে, ঘাড় ঘুরিয়ে দেখলেন
1: কাহা তা ঘাম উঠায় ওই গানটার সময় রিহার্সাল রুমে।
0: হ্যাঁ, তো তারপরে যথারীতি রোশন সেখানে আবারও কান্নাকাটি শুরু করেছেন এবং বলছেন, এমন গান আমি বানাতে পারবো না, আমি চলেই যাব এখান থেকে, আমি থাকবো না। তারপরে কি করলেন অনিল বিশ্বাস?
1: অ্যাকচুয়ালি এটা না দুরকম পাওয়া যায়। একটায় শোনা যায় যে এমন কেঁদেছিলেন, মাথায় হাত দিয়ে অনিল বিশ্বাস বলেছিলেন না না তুমি পারবে। তবে অনিল বিশ্বাসকে নিয়ে আমরা যতটা জানি তাতে করে না অন্যটা আমার কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে। মানে পহেলি নজরের সময় মুকেশকে যেভাবে উনি সঠিক রাস্তায় এনেছিলেন, শোনা যায় নাকি সেইভাবেই উনি একটি ঠাস করে চর দিয়ে দিয়েছিলেন এবং দেওয়ার পরে বলেছিলেন নিজের ওপর আস্থা নেই, নিজের ওপর জোর নেই, তোমাকে তো নিজের ওপর জোরটা আনতে হবে, তবে তো তুমি কোনো কাজ করতে পারবে। তারপরে ঠান্ডা মাথায় তখন উনি বলেন যে তুমি একটা জিনিস জানবে যে তুমি যদি ভালোবেসে কোনো গান তৈরি করো, দেখবে একদিন তুমি এমন জায়গায় পৌঁছবে যখন তুমি আমার থেকেও অনেক বড় মিউজিক ডিরেক্টর হবে।
0: আর অনিল বিশ্বাস বলতেন যে এখন যখন ওর গানগুলো শুনি, ততদিনে রোশন চলে গেছেন এই জগৎ ছেড়ে, অনিল বিশ্বাসের একটি সাক্ষাৎকারে শুনছিলাম উনি বলছিলেন যে এখন যখন ওর গানগুলো শুনি আমার না মন ভরে যায়।
1: ঠিক তাই, এবং তুমি দেখো রাজেশ রোশনের ক্ষেত্রেও একই জিনিস। উনি তো যে কোনো গান বানানোর পর যখন রাজেশ রোশনকে বলতেন যে দেখো এটা কীরকম হয়েছে, তখন বয়স কম, তো উনি তখন বলতেন যে আমার কিন্তু তখন কোথাও এসডি ছেয়ে আছেন আমার মাথার মধ্যে, কোথাও জয়কিষণ ছেয়ে আছেন, সো দ্যাট আমার মনে হতো কেন এখানে অন্যান্য ইনস্ট্রুমেন্ট আনা হচ্ছে না, কেন একটু ওয়েস্টার্ন টাচ দেওয়া হচ্ছে না। এবং যখন এই কথাটা উনি বলতেন, অদ্ভুতভাবে রোশন না তাকে বলতেন আচ্ছা আমি মনে রাখবো, মানে এর বাইরে কিন্তু কোনো কথা না, কোনোদিন ঘুরিয়ে বলেননি যে কেন পছন্দ হচ্ছে না বা পছন্দ হচ্ছে না বলে মন খারাপ সেটা নয়, আবার ছেলে বলছে বলেই যে আমার ট্র্যাকটাকে চেঞ্জ করে নেবো সেটাও করছেন না। তার পরবর্তীতে উনি বলেছিলেন যত বয়স হয়েছে তখন মনে হয়েছে যে ওই গানগুলো পছন্দ ঠিক আছে কিন্তু এই গানগুলো চিরন্তন।
0: হ্যাঁ, বাবার গানগুলো চিরন্তন, বাবার গান শুনলে মনে হয়, রোশন মানে রাজেশ রোশন বলছেন বাবার গান শুনলে মনে হয় যে এগুলো যেন মলমের মতো আমার মনের মধ্যে কোথাও একটা একটা শান্তির প্রলেপ বুলিয়ে যায়।
1: আর একজন গায়ক যিনি ভীষণ পছন্দের ছিলেন তার, তিনি ওই মানুষটির মতোই সফট স্পোকেন, এবার তার ওই রকম বেশ মখমলের মতো ভয়েস, ভেলভেটের মতো ভয়েসটাকে এখন না হয় আমরা একটু শুনি।

0: এই যে মানুষটি যিনি প্রথম যখন বোম্বেতে এলেন, তখন মুর্শিদ আনোয়ার কিংবা তার কিদার শর্মা বা অনিল বিশ্বাসের সঙ্গে যেরকম, মানে তারা যেরকম বড়দের মতো, দাদার মতো তাকে স্নেহ দিয়েছেন, একটা সময় তিনিও কিন্তু বিভিন্ন মিউজিক ডিরেক্টর বা বিভিন্ন লিরিসিস্টের সঙ্গে তিনি কাজ করেছেন, যারা ইয়াং, যাদের সুযোগ দিয়েছেন তিনি। তাদের মধ্যে অবশ্যই ইন্দিবারের নাম মনে পড়তে পারে,
1: আনন্দ বক্সী তার নামও মনে পড়তে পারে, এরকম অনেকের সঙ্গেই উনি কাজ, যেমন উনি যখন প্রথমে এসে কাজ করেছেন শাহিরের সঙ্গে, কিন্তু ওনার দারুণ একটা সম্পর্ক এবং উনি খুব পছন্দ করতেন,
0: কারণ নিজে উর্দুটা খুব ভালোবাসতেন, উর্দু পড়তে জানতেন, যে কারণে তিনি সাহিল লুধিয়ানভি বা মজরু সুলতানপুরীকে এত পছন্দ করেছেন।
1: ঠিকই তাই। এবার আমরা একটু আগেই যে গানটা শুনলাম তালাত মাহমুদের গাওয়া এই গান আনহনি ফিল্ম থেকে, এইখানে কিন্তু তিনি কাজ করছেন সত্যেন্দ্রের সঙ্গে, এবং বিভিন্ন ওনার সময়ে যতজন এরকম গুণী মানুষ তাদের সঙ্গে উনি কাজ করেছেন। এবার ইন্দিবারের সঙ্গে কাজের সময় তার তার হাত থেকে যে যে সোনা ফলেছে সেরকম একটি গান কি আমরা শুনবো?
0: শুনবো। এই গানটার একটা মজার গল্প আছে।
1: বেশ বেশ।
0: এই গানটাতে কি হয়েছে, একদিন রোশন এবং ইন্দিবার একটা নদীর সামনে বসে রয়েছেন এবং নদীর জলের মধ্যে দুজনেই পা ডুবিয়ে বসে ছপছপ করছেন, কিন্তু গান কিছু একটা মাথায় আসছে না কোনোভাবেই, না ইন্দিবারের কোনো কথা মাথায় আসছে, না ওনার কোনো সুর মাথায় আসছে। তো অনেকক্ষণ এইরকম করে ছাপড় ছাপড় করতে করতে তো ইন্দিবারের হঠাৎ মনে হয়েছে যে আচ্ছা রোশনজি, ইয়ে নদী কাহাঁ সে আতে হ্যায়, কাহাঁ চলে যাতে হ্যায়, এইসব নিয়ে নিজেরা কথা বলছেন। কথা বলতে বলতে হঠাৎ করে ইন্দিবার বলছেন কি, আমার মাথায় না একটা লাইন এসেছে, দেখুন তো এটা নিয়ে কিছু করা যায় কি না। তারপরে যে গানটা তৈরি হলো সেটা হলো এই গানটা, শুনি আমরা।

0: আমরা এই যে মানুষটিকে নিয়ে কথা বলছি, এই মানুষটি যখন গান শেখাতেন, আশা ভোসলে একটা জায়গায় বলছেন যে যখন গান শেখাতেন তখন হাত নাড়িয়ে নাড়িয়ে বোঝাতেন, আর আশা ভোসলে বলছেন যে আমি তার কথার দিকে না তার হাতের দিকে তাকিয়ে থাকতাম, আর মূলত না তিনি আকার দিয়ে সুর বোঝাতেন এবং হাতের দিকে তাকিয়ে থাকতাম আর হাত দেখে বুঝতে পারতাম যে এই শব্দে এখানে এবার ঝোঁক দিতে হবে, সেইখানটাতে ঝোঁক দিতাম। এবং আরেকটা জিনিস আশা ভোসলে বলেছিলেন যে যখনই তার রেকর্ডিংটা খুব ভালো হতো, মনের মতো হতো, তখন নাকি তিনি কোমরে হাত দিয়ে নাচতেন।
1: আচ্ছা, মানে আমি না রোশনের সঙ্গে এগুলো মেলাতে আমার একটু অসুবিধা হচ্ছে, যে নদীর জলে পা ডুবিয়ে ছপাত ছপাত করছেন বা উনি নাচছেন, এইগুলো মেলাতে একটু অসুবিধা হয়। কিন্তু আসলে আমরা যে মানুষটাকে দেখি তার ভিতরের মানুষটা মাঝে মাঝে যখন বেরিয়ে আসে অন্যান্য গুণী মানুষদের থেকে, সেগুলো যখন শুনি তখন একটা অবাকই হই। দেখো এত ভালো ভালো গান তিনি তৈরি করছেন, সব কিছু হচ্ছে, অথচ উনি কোনোদিন কারুর কাছে গিয়ে এটা বলেননি যে আমাকে একটা কাজ দাও বা আমি এটা কাজ করতে চাই। উনি না ভীষণ এইরকমই চুপচাপ ধরনের মানুষ ছিলেন, একটু আত্মভোলা, এবং সেখানে যা যা এসেছে সেগুলোকে উনি গ্রহণ করেছেন, কিন্তু উনি কখনো গিয়ে কারুর কাছে মানে চাইতে পারেননি যে এই কাজটা আমি করতে চাই।
0: হ্যাঁ, আসলে এতটাই সফট নেচারের মানুষ ছিলেন যে এরকমও হয়েছে যে হয়তো ধরো ইনস্ট্রুমেন্টালিস্টরা সবাই বসে রয়েছেন এবং তার মধ্যে হয় না কেউ হয়তো কোনো একটা জায়গা বাজাতে পারছে না, এরকমও তো হয়েছে অনেক সময় রেকর্ডিংয়ে, তো তিনি কি করেছেন, তিনি কখনো সবার সামনে তাকে বিশাল বকাবকি করেননি, তাকে আস্তেই করে ডেকেছেন, হ্যাঁ তার পিঠে হাত বুলিয়েছেন, বুলিয়ে বলেছেন যে আচ্ছা এই এই যে এইবারে যদি এইটাকে এইরকম করে বলি এইভাবে তাহলে কি বাজাতে পারবে, দেখো না একটু চেষ্টা করে দেখো। প্যারেলাল এই স্মৃতিটা বলছেন, প্যারেলাল বলছেন আমি দেখেছি ওনাকে কখনো রাগ করতেন না, কারোর কোনো ভুল হলে তাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিতেন।
1: এইটাই তো আসল শেখানো। আমরা মমতার কথায় আসব, কিন্তু তার আগে আর একটা গানের দিকে যাব। নীরজ ওনার খুব পছন্দের কবি, এবং নীরজ বলতেন যে একজন মানুষ যিনি নিজে খুব কবিতা পড়তে ভালোবাসেন, একটা কাব্যিক মন আছে, তিনি কিভাবে বুঝতে পারেন। নীরজের একটা কবিতা মানে লেখা এরকম আছে, তো সেটা দেখে উনি ভাবছেন যে এটার গানটা করব, এটা কীরকমভাবে করব, বলতে গিয়ে বলছে আচ্ছা কোনো কবি সম্মেলনে আপনি কিভাবে পড়েন। তখন নীরজ যখন পুরোটা পড়েছেন, যেভাবে পড়েছিলেন সুরটাকে জাস্ট একটু চেঞ্জ করে নিয়ে, এবং সেক্ষেত্রে তিনি বেছে নিলেন অবশ্যই তার আরেকজন প্রিয় গায়ককে, এবং তারপর যেমনভাবে নীরজ পড়তেন কবি সম্মেলনে ঠিক তেমনভাবেই তৈরি করেছিলেন এই গান। শুনবো এই গান এইবার মোহাম্মদ রফির গাওয়া।

0: এর চলনটাই একদম আলাদা ছিল, এবং ওই যেন মনে হচ্ছে এরকমভাবেই কোনো একটা কবিতা পড়ার মতো করেই এই গানটাকে তিনি তৈরি করেছিলেন। এরপর আমরা যে ফিল্মের কথায় আসব, সেই ফিল্মটা ওনার জীবনের আরও একটা মাইলস্টোন বলা যায়, এবং সেখানেও এত সুন্দর কাজ করেছিলেন। আমরা একটা গান শুনব যে গানের ওইটুকু সময়ের মধ্যে তিনি পুরো একটা মানুষের একটা জীবনের একটা সময় থেকে আরেকটা সময়ে পৌঁছে গিয়েছিলেন।
1: হ্যাঁ, মানে ওখানে দুটি চরিত্রে, দ্বৈত চরিত্রে আমরা জানি যে সুচিত্রা সেন অভিনয় করেছিলেন, দেবী এবং সুপর্ণা। মানে দেবী তার বয়সটা বাড়ছে, সুপর্ণা ছোট থেকে বড় হচ্ছে। এই পুরো ট্রানজিশনটা তিনি তিনটে রাগকে ব্যবহার করে কি অপূর্ব একটা মেলবন্ধন ঘটিয়েছিলেন। আমরা শুনি সেই গানটা।

0: মানে আমরা দেখুন এই সুরেলা সফর জুড়ে যতগুলো গান শুনছি, কত রকম তার চলন, এবং গানগুলো না কোথাও দুদণ্ড বসে শোনবার মতোই গান। হ্যাঁ, যদিও কাওয়ালিগুলোতে পুরো আমরা ওই তালে তালেই নেচে উঠছি, কিন্তু আদারওয়াইজ অন্য গানগুলো কোথাও খুব একটা ধীরভাবে চলা, একটা মনের শান্তি দেয়, দুদণ্ড কোথাও বসে থাকা জিরিয়ে নেওয়ার মতোই গান।
1: সত্যি তাই। এবং তার যে সবচেয়ে মানে পপুলার বা পরিচিত যে গানটা বলা যায়, জন্মদিনের দিন সেই গান শুনিয়েছেন আপনারা এবং মাঝে মধ্যেই শুনে থাকেন, সেটি হলো চিত্রলেখা ছবির মানে রে তু কাহে না ধীর ধরে। এবং বলা হয় যে 100টা গানের মধ্যে এই গানটি প্রথম হয়েছিল বলিউড সং হিসেবে। এবং এই গানের জন্য তো তিনি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন, তাই তো?
0: হ্যাঁ, আসলে কি, এই এই যে গানটা আজকে আমরা এই গানটা শোনাচ্ছি না একটাই কারণে, সেটা হচ্ছে তাঁর জন্মদিনে যখন দেবলীনা সরিতা ছিল সেই দিন কিন্তু ওরা এই গানটা শুনিয়ে গেছে, তাহলে আমরা তার এই গানের যে রস সেটা আস্বাদন করতে পেরেছি। ওই জন্য আজকে আরও একটু অন্য গানের দিকেই আমরা নজর দিচ্ছি।
1: তো না, বোধহয় কোথাও একটা আমি একটা ইনফরমেশন ভুল বলেছি, সেটা একটু শুধরে নিই। সেটা হলো এই গানের জন্য না, তাজমহলের জো ওয়াদা কিয়া নিভানা পড়েগা, এই গানের জন্য তিনি ফিল্মফেয়ার পেয়েছিলেন বেস্ট মিউজিক ডিরেক্টর হিসেবে। এবং এই গানের প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল। আনন্দজি একবার বলছেন, কল্যাণজি আনন্দজির আনন্দজি, তিনি তাঁর স্মৃতিতে তিনি বলছেন যে একদিন তিনি একসঙ্গে কাজ করছেন সি রামচন্দ্রের সঙ্গে, এবং সি রামচন্দ্র স্টুডিওতে এসেই বলছে, এই ফোন ঘুমা, কেন কাকে ফোন করতে হবে না, রোশনকে ফোন করতে হবে। এবার রোশনকে যখন ফোনে ধরা হলো, সি রামচন্দ্র তাকে ফোন করে বললেন, কি গান তৈরি করেছিস, ড্যাশ ড্যাশ ড্যাশ, আমার রাতের ঘুম উড়ে গেছে। হ্যাঁ, তো রোশন ওদিক থেকে জিজ্ঞাসা করছেন কি গান, মানে উনিও তো খুব সফট স্পোকেন ছিলেন, কি গান, কি হয়েছে, কি ব্যাপার। তো শ্রী রামচন্দ্র বলছে, জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা, কি এমন গান, কি বানিয়েছিস গানখানা, আমি ঘুমোতে পারছি না রাত্রে, আমিও যদি তোর রাতের ঘুম কেড়ে নিতে না পারি তাহলে আমার নাম শ্রী রামচন্দ্রই নয়।
0: সেই সময় যারা আছেন, দেখো কোনো একটা ভালো কাজ করলে কিভাবে পাশে দাঁড়িয়ে যাচ্ছেন অন্যজন, আর সেক্ষেত্রে যখন বন্ধু এত আবেগ সম্পন্ন একজন মানুষ কথায় কথায় চোখে জল আসে, আমি তো শিওর সেদিন ওই ফোনটা রাখার পর বা ফোনটা হাতে ধরেও হয়তো চোখে জল এসেছে।
1: হ্যাঁ, একদমই তাই। আজি বাস শুক্রিয়া, এই ছবির গান শুনবো লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: সত্যি তাই, এই মানুষটির আর তুলনা কার সঙ্গে আমরা করব। এমন একজন মানুষ যার গান শুনলে আমাদের মন শান্ত হয়, তার নিজের পুত্র রাজেশ রোশন বলছেন, বাবার গান আমার কাছে মলম। এরপরে আর কি আমরা বলতে পারি?
1: আর আজকে তার এই যে গান পরপর পরপর শুনলাম, সত্যি কথা বলতে কোথাও আমাদেরও মনটা একেবারে ভরে গেছে। আর তার সুর এমনভাবেই আমাদের আবিষ্ট করে রেখেছে, মাত্র 50 বছর বয়সে তিনি চলে গেছেন, কিন্তু আজও তিনি আছেন এবং ভীষণভাবে আছেন।

0: Kiran Rijiju were present in the meeting. During the meeting, the leaders chalked out the strategy for the upcoming parliamentary session. The monsoon session of parliament will commence from the 20th of this month and continue till the 13th of next month. President Draupadi Murmu will embark on a state visits to Moldova, North Macedonia and Romania from the 19th to the 25th of this month. Briefing media in New Delhi, Secretary West in the Ministry of External Affairs, C.B. George said that these state visits have been undertaken at the invitation of the Presidents of the Republic of Moldova, the Republic of North Macedonia and Romania. He said that the visit is of considerable historical significance as it will mark the first ever bilateral visit by an Indian president to the Republic of Moldova and North Macedonia. India announced its 20-member squad for the FIH Women's Hockey World Cup 2026 today. Midfielder Salima Tete will lead the Indian side at the prestigious tournament to be held in Belgium and the Netherlands from August 15 to 30. Goalkeepers Savita and Bichu Devi Karimam have retained the places in the squad. In badminton, two-time Olympic medalist P.V. Sindhu has advanced to the semifinals of the Japan Open 2026. Sindhu progressed after Japan's former world champion Nozomi Okohara withdrew from the women's singles quarterfinal. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। চণ্ডীগড়ে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 505 কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নত মা ও শিশু সুরক্ষা কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পের ফলে চণ্ডীগড়ের মানুষ জীবনযাত্রার পরিবর্তন মিললেও এর সুফল শহরের গণ্ডি ছাড়িয়ে হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশ পর্যন্ত পৌঁছে যাবে। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
2: भविष्य में जब भी हाइड्रोजन ट्रेन का जिक्र आएगा तो जिंद का, सोनीपत का, हरियाणा का नाम भी आएगा ही आएगा। मैं आप सभी को, पूरे देश को, भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
1: প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুরের মাঝের রেলগেটে আজ সকালে পুলকারের ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়াসহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10,00,000 টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌরিগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াঘাট থেকে ডাউন আজিম গঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক গতিতে যাতায়াত করে। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানান। পরে বাঁকুড়ায় সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনার জন্য তদন্তের সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে।
3: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়। এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইনফুল।
1: অন্যদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর এক মিনিট নিরবতা শেষে শোক প্রস্তাব

গ্রহণের পর অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে যায়। আগামী সোমবার বিভিন্ন দপ্তরে বাজেটের উপর আলোচনা শুরু হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ রাজ্যে আসছেন। আজ রাত 9টা নাগাদ তাঁর বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর কথা। বিএসএফ এর ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনে। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। বৈঠক সেরে আগামীকাল সন্ধ্যায় কলকাতায় আসবেন শ্রী শাহ। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আজ মামলার শুনানি শেষ হয়েছে। 2 বিচারপতি শম্পা সরকার ও অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন। এদিকে রাজ্যের বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের স্বাক্ষরজাল মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য হওয়া 3 আসনে বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আজ বিধানসভার সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিক সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইকে হাতে জয়ের শংসাপত্র তুলে দেন। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুর উত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকারের দুই পড়ুয়াসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। গেটম্যান গ্রেপ্তার। মৃতদের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত জলপাইগুড়ি রোড ও হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায় 15,000 কোটির বিনিয়োগে একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় শূন্য হওয়া 3টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। আসছে বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারের ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়াসহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ওই লাইনে বন্ধ থাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানান। পরে বাঁকুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে।
1: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইনফুল।
0: মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যে হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সমগ্র পরিস্থিতির ওপরও নজর রাখছেন তিনি। পরে সমাজ মাধ্যমে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকেও মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার এই কমিটির নেতৃত্ব দেবেন। একই সঙ্গে রেলের অপারেটিং, ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের 3 শীর্ষ আধিকারিকও এই কমিটিতে থাকবেন। অন্যদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। আগেই জানানো হয়েছে, আজ সকালে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুরের রেলগেটটি খুলে দেওয়া হয়। পড়ুয়া বোঝাই পুলকারটি রেলগেট পার হওয়ার সময় ওই লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়াসহ এক স্থানীয় বাসিন্দার। রেলের তরফে তিনজনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা 5। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26,00,000,000 টাকা। স্টেশনগুলিতে রয়েছে আধুনিক যাত্রীবান্ধব পরিকাঠামো। বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000 কোটির বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই কারখানাকে কেন্দ্র করে একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পরপর বেশ কয়েকটি শিল্প কারখানা রাজ্যজুড়ে গড়ে উঠবে। 100 কোটি টাকার বেশি লগ্নির ক্ষেত্রে বিনিয়োগকারীদের পঞ্চায়েত বা পুরসভার কাছে যেতে হবে না বলে তিনি জানান।
2: ইনসেন্টিভ ইয়াস তুলে দিয়েছিল 5,000 কোটি টাকার প্রভিশন আমরা রেখেছি, আগামী দিনে আরো বাড়াবো। ইনসেন্টিভ ইয়াস তাদেরই দেব। কত টাকা ইনভেস্টমেন্ট করলেন বড় কথা নয়, কত কাজ দিলেন, এমপ্লয়মেন্ট দিলেন তার উপরে 100 কোটি টাকার

0: म्यूनिसिपैलिटी पंचायत में लाइसेंस स्टेट लाइसेंस एनओसी लेने के लिए जाने के लिए जरूरत ही नहीं है।
1: শিল্পমন্ত্রী তাপস রায় শিল্প সমৃদ্ধ বাংলা গড়ার ডাক দিয়ে বলেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য সরকার কাজ করবে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক প্রশাসনিক কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর এক মিনিট নিরাপত্তা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে যায়। এদিকে নিট কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিতে যন্ত্রমন্ত্রে অনুষ্ঠানে বসা সোনাম ওয়াংচুকের সমর্থনে কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিধায়করা আজ বিধানসভায় ধর্ণা অবস্থানে বসেন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য তারা বিধানসভায় পয়েন্ট অফ অর্ডার তোলার আবেদন জানালে অধ্যক্ষতা খারিজ করে দেন। এরপরই বি আর আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেন কুণাল ঘোষ, বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিধায়ক। দুদিন আগেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জোটে দেখতে পাওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকেও এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের স্বাক্ষর জাল মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ আরও এক মাস বাড়াল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। এদিকে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আজ মামলার শুনানি শেষ হয়েছে। দুই বিচারপতি শম্পা সরকার ও অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য হওয়া তিন আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আজ বিধানসভায় সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিক সুস্মিতা দেব সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইকের হাতে জয়ের শংসাপত্র তুলে দেন। উল্লেখ্য, কিছুদিন আগে এরা তিনজন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, এরপরই তাদের দলের তরফে প্রার্থী মনোনীত করা হয়। এদিকে বিজেপির তৃণমূলীকরণ সম্ভব নয় বলে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা তিন প্রার্থীর রাজ্যসভায় বিজেপি সাংসদ হিসেবে জয়ী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, যারা মানুষের উপর অত্যাচার করেছে, লুট সিন্ডিকেটে যুক্ত ছিল, তাদেরকে কোনোভাবেই বিজেপিতে যোগদান করানো হবে না।
2: বিজেপির তৃণমূলীকরণ করা সম্ভব নয়। যারা দিনের পর দিন গণতান্ত্রিক ব্যবস্থা প্রক্রিয়াকে ধ্বংস করেছে, যারা চাকরি কিনেছে বিক্রি করেছে সিন্ডিকেটে অংশগ্রহণ করেছে, গোটা রাজ্যটাকে একটা লুটরাজে রূপান্তরিত করে সমাজটাকে খোলা বাজার বানিয়ে দিয়েছে, সে ধরনের চিহ্নিত কোনো দুর্বৃত্তকে আমরা দলে নেব না।
1: নির্বাচনী প্রক্রিয়া সংবাদ মাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতে আজ নতুন দিল্লির দ্বারকার আইআইডিএমএ নির্বাচন কমিশনের সর্বভারতীয় মিডিয়া সম্মেলন 2024-এর আয়োজন করা হয়। দেশের 36টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। রাত 9টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে বিএসএফ সীমা চৌকিতে এক অনুষ্ঠানে পাহাড়ি সম্মেলন, বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন উত্তরকন্যায়, সেখানে রাজ্যের নতুন কার্যকর হওয়া পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন রূপায়ণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। সন্ধ্যায় তিনি কলকাতা আসবেন। রাজ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ স্কুলগুলিতে পড়ুয়াদের মোবাইল ফোন আনা এবং ব্যবহারের ওপর কঠোর নির্দেশিকা জারি করেছে। ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ব্যতীত স্কুলে মোবাইল ফোন আনা বা ব্যবহার করা চলবে না। অভিভাবকদেরও স্কুলে মোবাইল ফোন আনতে নিরুৎসাহিত করতে বলা হয়েছে। কোচবিহারের শীতলখুঁজের বড় কইমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সহসভাপতি ফুলকি বর্মনের স্বামী বুলু বর্মন আজ 80 জন উপভোক্তার হাতে 2,20,000 কাটমানির টাকা ফেরত দেন। গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা থেকে গ্রামবাসীদের কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা তোলেন ওই তৃণমূল কংগ্রেস নেতা। বাসিন্দাদের চাপে তা ফেরত দিতে বাধ্য হলেন তারা। আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্র চালানোর দায়ে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির অভিজিৎ দাসের দায়ের করা অভিযোগপত্রে শওকত মোল্লা, অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় ও অয়ন ঘোষ দস্তিদারেরও নাম রয়েছে। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে 5 বছর ধরে কলকাতায় বেআইনিভাবে বসবাসের দায়ে জামিল খান নামে এক আফগান নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে। 2021 সালের মে মাসে তার ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর জাল আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বানিয়ে সে এখানে বসবাস করছিল। সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি হারিয়ে এখন নিম্নচাপ হিসেবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আপাতত কম থাকবে। শেষ করার আগে স্থানীয়

বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।

0: 100.1 FM গোল্ড প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওতে বলছে এখন সময় রাত 8:10:59, আর এখন সময়টা আপনাদের, আপনার কথার। আপনারা আপনাদের কথা বলবেন, জানাবেন, মতামত দেবেন, কি বিষয়ের ওপর দেবেন সেটাও তো আপনারা জানেন, অলরেডি জেনে গেছেন আশা করছি। যারা ফেসবুকে আমাদের 100.1 FM গোল্ড কলকাতা পেজটা ফলো করছেন তারা নিশ্চয়ই দেখে নিয়েছেন অলরেডি আমরা আমি ঠিক আজকে আমাদের বিষয় ঠিক কী। তারপরেও চলে যাই অন্য বিষয়ে, সেটা হচ্ছে আপনারা এই যে বিষয়টা দেখে নিলেন, জেনে নিলেন, না তাতেই নির্ভর করে থাকা যাবে না, জানাতেই হবে। আবারও আজকের আপনার কথার বিষয়, ভেঙে যাওয়া সম্পর্ক আদৌ জোড়া লাগে না, ভেঙে যাওয়া সম্পর্ক আদৌ জোড়া লাগে না। না, আপনারা এই কথা নাও মনে করতে পারেন, জীবনের অভিজ্ঞতা আপনাদের অন্য কথাও বলতে পারে, অথবা এই কথাই বলতে পারে। যুক্তিসহ ছোট্ট করে আপনাদের মতামত নিয়ে চলে আসুন আমার সঙ্গে, অর্থাৎ স্টুডিওর এপারে রয়েছি আপনাদের বন্ধু সুস্মিতা, আমার সঙ্গে কথা বলতে, আমাকে জানাতে যে কথা, আপনাদের সে সমস্ত কথা বাকি সবার সঙ্গে আমি ভাগ করে নেব। জানাবেন কিভাবে, মতামত জানাবার যোগাযোগের মাধ্যমগুলো কি, টেলিফোন করবেন 2248 8085, যেমন প্রতিদিন করেন, সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903050992 তে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMSও করতে পারেন। আর এছাড়া যেটা রয়েছে তা হলো আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতাতে আজকের আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনারা আপনাদের মতামত রাখতেই পারেন, যেরকম অলরেডি আপনারা আপনাদের মতামত রেখেছেন। তাহলে এক এক করে চলে যাব এই সবকটা মাধ্যমে আপনারা কি জানাচ্ছেন সেই কথায়। শুরুতেই একটা দেখি, ফোনে কথা বলি, টেলিফোনে কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার, কে বলছেন?
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার,
1: আমি শ্যামলাপুর থেকে অশোক দত্ত বলছি।
0: বলুন।
1: হ্যাঁ দেখুন, ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগে না এটা ঠিকই, এখানে আমার অনেক জোড়া আছে, ভাই তারপরে পাড়া প্রতিবাসীর কোনো কিছু করেছে, মানে এমন কিছু খারাপ করেছে, তা 23-24 বছরের সম্পর্ক ভেঙে গেল, কিংবা নিজের ভাইও সেই রকম, মানে যাকে ছোট থেকে মানুষ করে এমন সম্পর্ক হয়েছে, আর সেটা জোড়া লাগে না।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ। এটা ঠিকই, সম্পর্ক তো নানান রকম, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, কর্ম যেখানে কর্মক্ষেত্র সেখানকার মানুষজনের সম্পর্ক, আরও নানান ক্ষেত্রে বিভিন্ন সম্পর্ক আমাদের আজীবন আমাদের সঙ্গে থাকে, এবং তার মধ্যে অনেক সম্পর্কই ভেঙে যায়, তার যথোপযুক্ত কারণও থাকে, দোষ কার সেটা অনেক পরের কথা। কিন্তু সেই সম্পর্কগুলো কেউ যদি হাত বাড়িয়েও দেয় বা চেষ্টাও করে, বিশ্বাস করে, অনেক সময় জোলা লাগিয়ে ওঠা যায় না। আমি জানি না আপনারা, আবার এটাও তো ঠিক যে সে ভাঙা সম্পর্ক জোগালে দেখেছে এবং তারা প্রায় ভুলতে বসেছে যে একসময় তাদের নাকি সম্পর্ক ভেঙে গেছিলো, এমনও তো হয়। সেই সমস্ত কথাতেই আসব। দেখি আমাদের বন্ধুরা কি লিখছেন, হোয়াটসঅ্যাপ করেছেন। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, সম্পর্ক সযতনে তৈরি হয়, সম্পর্ক বজায় রাখার জন্য ত্যাগ সহনশীলতার পরীক্ষা প্রতি পদে দিতে হয়, পরীক্ষায় পাশ করলেই সম্পর্ক টিকে থাকে, কিন্তু দিনের পর দিন অযত্নের ফলে সম্পর্ক ভেঙে যেতে পারে, সম্পর্ক ভাঙার আগে পারস্পরিক দোষারোপের পালা চলতে থাকে, ফলে সম্পর্কে আসে তিক্ততা, সম্পর্ক ভেঙে যায়, এই ভাঙা সম্পর্ক পরবর্তীকালে আদৌ জোড়া লাগে না। হোয়াটসঅ্যাপ করেছেন যিনি, তার নাম আমি তো পড়লামই, চলে যাই এবার আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে। সেখানে প্রথমেই শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে লিখছেন, সুস্মিতা দি আজকে টপিকটা এক বুক দীর্ঘশ্বাস আর বাস্তবতার এক অদ্ভুত কোলাজ। আসলে ভেঙে যাওয়া সম্পর্ক কি আদৌ জোড়া লাগে? সত্যি বলতে ভাঙা কাঁচ জোড়া লাগালেও যেমন দাগ থেকে যায়, ভাঙা মনও হয়তো ঠিক তেমনই, কিন্তু মানুষ তো কাঁচ নয়, মানুষের হৃদয়ে থাকে আবেগ আর ক্ষমা করার এক অসীম ক্ষমতা। সম্পর্ক হয়তো জোড়া লাগে কিন্তু তার রূপটা বদলে যায়, আগের সেই নিখাদ অধিকার বোধের জায়গায় চলে আসে এক ধরনের সতর্কতা আর পরিপক্কতা। যদি দুটো মানুষের মধ্যেই হারানোর তীব্র ভয় থাকে আর ভুলগুলো শুধরে নেওয়ার সততা থাকে, তবে ফাটল ধরা দেওয়ালেও নতুন করে রঙের প্রলেপ দেওয়া সম্ভব। তবে সেই জোড়া লাগা সম্পর্কে হয়তো আগের মতো মোহ থাকে না, কিন্তু থাকে একে অপরকে আগলে রাখার এক পরিণত বোধ। ধন্যবাদ দিদি, ভারী সুন্দর করে আবেগের সঙ্গে জানিয়েছেন আপনাদের মনের কথা। চলে যাব পরবর্তী, দেখি আমাদের লিসনার কে আছেন। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলো সায়ন।
2: আসলে বিষয়টা যে সম্পর্ক ভাঙছে সেটা কোন স্তরে গিয়ে ভাঙছে সেটা দেখতে হবে, এবং কার সাথে সম্পর্ক ভাঙছে। এমন একটা সম্পর্ক যেটা মানে মানে এমন একটা স্তরে আছে যেটা ভাঙলে কিছু যায় আসে না, বরঞ্চ ভেঙে যাওয়াতে ভালো। কারণ এমন একটা তিক্ততা তৈরি হয়, তো সেই তিক্ততা দিয়ে সম্পর্কটাকে একটা ব্যাগেজ বলে মনে হয়। কিন্তু এটাও ঠিক যে সব সম্পর্ক ভেঙে মানে ভাঙলে জোড়া দেওয়া যায় না, এটাও ঠিক। আবার কিছু কিছু সম্পর্ক থাকে সেগুলো ভাঙলে জোড়া দেওয়া যায়, এটা আমি নিজে পরীক্ষিত সত্য। আমার মনে হয়েছিল যে একটা টাইমে যে আমি তার সাথে কোনো যোগাযোগ রাখবো না, সেটা সাধারণ মানে সেই সময়টাতে দাঁড়িয়ে মনে হচ্ছে। কিন্তু তিন মাস চার মাস পরে জীবন হলে কেন চেষ্টা করে দেখি না তার সাথে, আবার যদি রিপেয়ার করে নেওয়া যায় সম্পর্কটা, তাই সেই সম্পর্কটা কিন্তু ভাঙেনি একদিক থেকে, একটা আশা ছিল ভাঙতে ভাঙার ভাঙ ভাঙলে সেটা জোড়া যাবে না, কিন্তু একটা আশা ছিল বলেই আমরা রিপেয়ার করার কথাটা ভাবতে পারি। কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে যেটা ভেঙে যাওয়াই ভালো, তখন ওটা তো একটা ব্যাগেজ হয়ে যাচ্ছে,
0: আপনারা কি ভাবছেন ভেঙে যাওয়া সম্পর্ক আর জোড়া লাগা সম্ভবই হয় না? সত্যি কি তাই? ভেঙে যাওয়া সম্পর্ক আদৌ জোড়া লাগে না আজকের আপনার কথার বিষয়। চলে যাই আবার একটি হোয়াটসঅ্যাপ মেসেজে। কার্তিক মণ্ডল গ্রাম দাউদপুর থানা সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, ভেঙে যাওয়া সম্পর্ক আগের মতো জোড়া লাগে না, হাজার চেষ্টাতে হারানো বিশ্বাস ফিরে আসে না, হাসির আড়ালে জমে থাকে কত না বলা কথা, হাসির চোখের জলে ভিজে যায় স্মৃতির প্রতি পাতা, যে হাত ছেড়ে গেছে সে হাত আর আপন হয় না, ভাঙা হৃদয়ের কান্না সময় পুরো মুছতে পারে না, ভাঙা সম্পর্ক আঁকড়ে নয় স্বপ্ন দেখি নতুন ভোরের, শেষের পরেই শুরু হয় নতুন যাত্রাপথ জীবনের। খুব বড় কথা, কিন্তু কি হয় জানেন তো, বহু মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা ভুলে যে নতুন জীবনের যাত্রাপথে প্রবেশ করে অতীতকে ভুলতে পারা যায় না, আর অনেক সময় অনেক সম্পর্ক ভাঙে তো নিজেরই ভুলে, সে আফসোস থেকে যায়, সেটা মেরামতি করার চেষ্টা করলেও করে উঠতে পারেন না বহু মানুষ, তার দিক থেকে একদম সৎ প্রচেষ্টা থাকে। তিনি তো শিক্ষা পেয়েছেন জীবনে, কাজেই তার দিক থেকে কোথাও কোনো বেনিয়ম থাকে না, বরঞ্চ সততা আরও বেশি বাড়ে, বিশ্বাস মোহ আরও বাড়ে। কিন্তু যার সঙ্গে এমনটা হয় তিনি এনাকে আর বিশ্বাস করতে পারেন না। এরপর দুজনের দুটো পথ আলাদা হয়ে যায়। যাকে যার সঙ্গে সম্পর্ক ভাঙা হয়েছিল সে কিন্তু সবটা ভুলে ঠিকই নিজের পথে গিয়ে যান, তার কোথাও অসুবিধে হয় না। কিন্তু যিনি ভুল করে ফেলেছিলেন, অনেক চেষ্টা করলেন জোড়া লাগানোর, তার সারা জীবন সেই আফসোস সঙ্গী হয়ে থাকে। নতুন জীবনে নতুন পথে হাজার সুখের মধ্যেও তার এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা যেতে চায় না। এটা মনস্তাত্ত্বিক একটা বিষয় নিশ্চয়ই, এবং এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বাস্তব, কোনো নির্দিষ্ট সম্পর্কের কথা বলছি না। কিন্তু এমন ভাবনা নিয়েও তো বহু মানুষ বেঁচে আছেন, এমন কষ্ট নিয়েও আছেন, যে জায়গা থেকেই এমন একটা বিষয়ের অবতারণা। চলে যাই আমাদের পরবর্তী ফেসবুক পেজের বন্ধুর মেসেজে। লিখছেন নিশাকরধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, লিখছেন আজকের বিষয়ে ভেঙে যাওয়া সম্পর্কে আদৌ জোড়া লাগে না কথাটা কিছুটা হলেও সত্য। এটা একটা হাত যেমন ভেঙে গেলে হয়তো আমরা সেটাকে প্লাস্টার করে কাজের উপযোগী করে তুলি, কিন্তু আগের মতো সেই হাত আর কাজের উপযোগী হয় না। সেই রকম কারোর সঙ্গে যদি সম্পর্ক একটা গভীরতম মধ্যে হয়ে যায় কোনো কিছুই বিষয়ে, যদি সেই আঘাত লেগে মনটা ভেঙে যায়, তার আগের মতো যে সম্পর্ক ছিল আর ফিরে আসে না। সেটা আত্মীয় স্বজন হোক আর বন্ধু বান্ধবী হোক, একই ঘটনা ঘটে থাকে প্রত্যেকের জীবনে। সেই রকম আমার জীবনেও ঘটেছিল। আমি যখন বাইরে থাকতাম, দোকানদারের পরিবারকে আমি খুবই ভালোবাসতাম এবং দোকানদারের ছেলেকে আমি নিজের হাতে সব কিছু শিখিয়েছিলাম। একদিন সে যখন সব শিখে গেল, একটিমাত্র কথার জন্য আমার মনকে ভেঙে ছারকার করে দিল, তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে আর মুম্বাইয়ে থাকবো না, নিজের দেশে ফিরে যাব। যার জন্য 2 বছর সময় নিয়ে নিজের দেশে ফিরে এলাম। ছোট ঘটনাটি শেয়ার করলাম, লেখার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সুস্মিতাদি ঠিক করে নেবেন। খুবই তাড়াহুড়ো করে লিখলাম, হ্যাঁ কিছু বাক্য গঠনের ক্ষেত্রে সেটা বোঝা গেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইতি নিশা কর্ধর। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মূল্যবান মতামত আমাদের অনুষ্ঠানকে নিশ্চয়ই একটা আলাদা মাত্রা দেবে।
2: হ্যালো,
0: নমস্কার, কে আছেন বলুন।
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার।
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল
0: বলুন।
2: দিদি ভাই শুভ সন্ধ্যা। দিদি ভাই
0: শুভ সন্ধ্যা।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন কাঁচ যেমনি ভেঙে গেলে জোড়া লাগে না, তেমনি মান হুশ, হুশটা যদি আমাদের হারিয়ে যায় তখন কিন্তু আর জোড়া লাগে না দিদি ভাই। কারণ আমাদের তো সেই জোড়া লাগার জায়গাটা মানে বিকল হয়ে গেছে। যে আপনি একটা কটু কথা বলেছেন, সেই কটু কথার জন্য আর কিন্তু আপনার সাথে সেই জোড়া লাগানোর জায়গাটা আর থাকে না। তো সেই জন্য আমাদের এই বিচ্ছেদটা হয়ে যায় এবং পরবর্তীকালে আর কিন্তু সেটা জোড়া লাগানোর কোনো চিন্তাই হয় না এবং ভালোও লাগে না। তো সেই জায়গা থেকে দিদি ভাই এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: অনেক ধন্যবাদ। চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন, ভেঙে যাওয়া প্রাণহীন বস্তুই জোড়া লাগে না আর সম্পর্ক, যেখানে দুটি মানুষের মনের মিলন ঘটে। সুতরাং মানুষের মন অতি সূক্ষ্ম, একটু আঘাত লাগলেই ভেঙে চুরমার হয়ে যায়, জোড়া লাগার কোনো অবকাশ থাকে না। ব্যাপারটা আসলে তাই। চলে যাব আমাদের ফেসবুক পেজের মেসেজে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগে না, এখানে নয়কে দেখি ছয়, আবার ছয়কে দেখি নয়। ছোট্ট এই জীবন, ইচ্ছে মতো সাজিয়ে নাও, যেথায় খুশি সেথায় যাও। হারিয়ে যাওয়া, ভেঙে যাওয়া, আশা যাওয়ার খেলা, হারাবার দুঃখ নিয়ে কাটবে কেন বেলা। ফুল পাখিদের বন্ধু করে নাও, ভেঙে যাওয়া হারিয়ে যাওয়ার দুঃখ ভুলে যাও। ভারি সুন্দর লিখেছেন। চলে যাব এরপর একেবারে আমাদের 2-2-4-8-8-0-8-5 এ কোনো বন্ধু আছেন কি না দেখব, কিন্তু অসংখ্য হোয়াটসঅ্যাপও আছে। দেখি সঙ্গে রয়েছেন লিসেনার। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার সুস্মিতা দি, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
3: কে বলছেন? আমি মহেশতলা থেকে দেবাশীষ ঘোষ কথা বলছি।
0: বলুন।
3: দেখুন, সব সম্পর্ক ভেঙে গেলে জোড়া যায় না, এ কথাটা ঠিক নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাই, সম্পর্কের একটা টাইপ থাকে, সেই টাইপ অনুযায়ী সেই সম্পর্ক ভাঙলে জোড়া যায় কি যায় না সেটা নির্ভর করে। এখন ধরুন একটা দীর্ঘদিনের একটা বন্ধুত্বের সম্পর্ক, সেটা একটা পর্যায়ে গিয়ে ভেঙে গেল, প্রেমের সম্পর্ক যদি সেটা হয় তাহলে সেটা ভেঙে গেল, সেখানে দুঃখ ক্ষোভ থাকে কিন্তু সেখানে আর হয়তো জোড়া লাগে না। আবার কিছু কিছু সম্পর্ক এমনও দেখেছি বাস্তবের দৃষ্টিতে, ডিভোর্স হয়ে গেছে, দুজন হাজবেন্ড ওয়াইফ, কেউ কাউকে আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে দেখা গেছে উভয়ের মধ্যে আবার একটা যোগসূত্র গড়ে উঠেছে, সেখানে হয়তো আর ওই আগের জায়গাটা সে ফিরে পাবে না, কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আবার সাহিত্যের ক্ষেত্রেও আমরা দেখি, সে রবীন্দ্রনাথ থেকে শুরু করে, শরৎচন্দ্র থেকে শুরু করে সবারই, আমরা শরৎচন্দ্রকে যদি ধরি তাহলে পল্লী সমাজে আমরা দেখি রমেশ, রমা, এই যে ঘোষাল, দুটো ঘোষাল পরিবারের যে জমিদার পরিবার, তাদের মধ্যে একটা বিচ্ছেদ, কিন্তু রমা রমেশের সেই যে প্রেম, সেই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ, বাস্তবের মাটিতেও কোনো কোনো সম্পর্ক আছে যা জীবনের শেষ প্রান্তে এসেও হয়তো সেই সম্পর্কটা ঠিক হয়, কিন্তু আগের জায়গাটা সম্পূর্ণ পায় কিনা এটা সেই মানে এর উপর নির্ভর করে, বাস্তবতার উপর, সেই বিষয়টার উপর পুরোপুরি নির্ভর করে।
0: অনেক ধন্যবাদ বন্ধু, শুনলাম আপনার কথা। আরো বন্ধুরা ফোন করবেন, তাদের সঙ্গে কথা বলবো। শঙ্খ অধিকারী সাবড়াকুন বাঁকুড়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন, কথাটা ঠিক আবার ভুলও। সম্পর্কের মধ্যে ফাটল ধরলে, অর্থাৎ কখনো না কখনো সেই সম্পর্ক ভাঙলে, তা আগের মতো পুনরায় হয়ে যাওয়া সম্ভব নয়। তবে সম্পর্কের টানা পড়েন, চাপার উতর কমে গেলে একে অপরের ভুল বুঝতে পারে। ভুল ভাঙলে দুই মন আবার কাছে আসে, সব দুঃখ রাগ ভুলে মনে হয় একে অপরকে জড়িয়ে ধরি। কখনো কখনো তা হয়ও, তখন আপাতভাবে দেখে মনে হয় ভাঙা সম্পর্ক বুঝি জোড়া লেগে গেল। কিন্তু সম্পর্ক হলো কাঁচের ঘর, যা গড়া থাকে বিশ্বাসের উপাদানে। একবার যদি সে কাঁচ ভাঙে, তাহলে তা জুড়তে গেলে আঠা লাগাতে হয়, তাতে সুন্দর গোটা জিনিসটাতে একটা দাগ পড়ে যায়। যতবার তাতে হাত বোলানো হবে, সে দাগ অনুভূত হবে। ভাঙা সম্পর্ক জোড়া লাগে ঠিকই, কিন্তু একা থাকলেই একটা দমকা হাওয়ায় মনটা উদাস হয়ে যায়, আর সেই দাগটা মাঝে মাঝেই চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, সে কথা তো বটেই, এ তো অস্বীকার করা যায় না। সম্পর্কে যদি স্বার্থ আসে, তাহলে টেকানো মুশকিল, আর সম্পর্কে যদি ভালোবাসা থাকে, তাহলে সেই সম্পর্ক ভাঙা মুশকিল। অরুণ গুপ্ত কোন্নগর থেকে একদম ছোট্ট করে লিখে জানিয়েছেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের আরেকটি মেসেজ, তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে লিখছেন, ভেঙে যাওয়া সম্পর্ক কখনো জোড়া লাগে না, ঠিক কথা। ট্রু ফ্রেন্ড ইজ হি অর শি হু লাভস মি উইদাউট কন্ডিশন। প্রকৃত বন্ধু বা সম্পর্ক সেটাই যিনি বিপদে আপদে, রাষ্ট্র বিপ্লবে, শ্মশানঘাটে, উৎসবে, আনন্দে সঙ্গী হন। কিন্তু সেই সম্পর্ক ভেঙে গেলে যেমন কাঁচ ভাঙলে কোনো অবস্থাতেই জোড়া লাগে না, ভাঙা সম্পর্ক কখনো জোড়া লাগে না। নায়ের পক্ষেই কিন্তু মত দিচ্ছেন বেশিরভাগ মানুষ, বিশেষ করে আজকের, মানে বলতে পারি বিতর্কের আপনার কথায় যে মূল বিষয়, তার মোশনেই কিন্তু সবাই যাচ্ছেন। দেখব আমাদের সঙ্গে, আর 2248 0885 কে আছেন, হোয়াটসঅ্যাপ করছেন বন্ধুরা। নমস্কার, কে আছেন?
4: হ্যালো, নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ নমস্কার
4: দিদি, সব শুভ সন্ধ্যা দিদি।
0: শুভ সন্ধ্যা
4: দিদি।
0: কে বলছেন একটু বলে নিন।
4: বেলুয়া থেকে লক্ষ্মীমন্দার বলছি।
0: বলুন।
4: বলছি দিদি, এই যে সম্পর্ক, মনে আঘাত দিয়ে কথা বলা, তার মনে যে আঘাতটা যে লাগলো, সেই আঘাতটা কি করে সরবে? মনে আঘাত দিয়ে কথা বললে সেই সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগে না। হ্যাঁ, কিন্তু আমি জানি যে কারো যদি মনে আঘাত দিয়ে কথা বললে সেই সম্পর্ক চলেই যায়, সেই সম্পর্ক আগের মতো থাকে না। যতই তার সাথে কথা বলি, তার মনের মধ্যে ওই আকারটা লেগেই আছে। যেমন কাজ যেমন ভেঙে গেলে জোড়া লাগে না, মানুষের মনটাও ওই রকম। এটুকুই বললাম দিদি, নমস্কার নেবেন, ভালো থাকবেন, অনেকে তো কথা বলবে, এর জন্য অল্প করেই ছেড়ে দিলাম।
0: অনেক ধন্যবাদ দিদি। চলে যাই সৌভিক ঢাকুরিয়া থেকে, হোয়াটসঅ্যাপ করছেন, ভেঙে যাওয়া সম্পর্ক অনেকটা ফেটে যাওয়া কাঁচের মতো, চাইলে টুকরোগুলো জোড়া লাগানো যায়, কিন্তু আগে স্বচ্ছতার ফিরে আসে না। বিশ্বাস একবার ভেঙে গেলে ক্ষমা করা সম্ভব হলেও সেই নির্ভর আস্থা আগের মতো থাকে না। সময় ক্ষত শুকিয়ে দেয়, কিন্তু দাগ মুছে দেয় না। তাই সব সম্পর্ক ফিরে পাওয়ার জন্য নয়, কিছু সম্পর্ক আমাদের শেখায় ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়, কখনো কখনো ছেড়ে দেওয়ার মধ্যেও তার গভীরতা লুকিয়ে থাকে। যে সম্পর্ক একদিন ভেঙে গেছে, তাকে জোর করে বাঁচিয়ে রাখার চেয়ে সেই স্মৃতিকে সম্মান করে সামনে এগিয়ে যাওয়াই জীবনের সবচেয়ে বড় সাহস মনে করি। পরবর্তী হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাব। কিশোর বালি হাওড়া থেকে লিখছে, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগলেও মাঝখানে একটা দাগ থেকে যায়। কোনো মানুষকে যদি আমরা খুব বিশ্বাস করি, ভালোবাসি, হাসি খুশি মানুষটা, তার তখন ভেতরে ভয়ঙ্কর চেহারাটা দেখতে পাই, ভাবা যায় না এটা সেই মানুষটা। তো তখন আর তার সঙ্গে আগের মতো মেলামেশা করলেও কোথাও কখনো কখনো মনে হয় তুমি সেই মানুষটা যে আমার সঙ্গে বেইমানি করেছো, খুব মনে আঘাত দিয়ে কথা বলেছে। যতটা কম মেলামেশা করা যায় ততটাই ভালো। তাকে বোঝাতে হবে, আমি একজনকে চিনি, আমার আশপাশে থাকে, তারা স্বামী স্ত্রী 10-12 বছর কথা নেই, একই ছাদের তলায় আছে, তাদের 2 সন্তান আছে, থাকতে হয় থাকা, এমনি জুড়ে আছে মন থেকে সম্পর্কটা এখন ভাঙা। কি এমন ঘটেছিল জানি না, তবে আগে ওরা ভালোই ছিল এটা বলতে পারবো। আর অদ্ভুত উদাহরণ। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ করছেন, এই ব্যস্ত দিনের সম্পর্ক ভাঙে বারবার, কোনোভাবেই হয় না সহজ তার পুনরুদ্ধার। ভাঙা কাছে জোড়া দিলে দাগ রয়ে যায়, সম্পর্কে আগের বিশ্বাস নিমেষে হারায়, যৌথ পরিবারের ভালোবাসা আর মেলে না, ভেঙে যাওয়া সম্পর্ক তাই জোড়া লাগে না। ক্ষয়িষ্ণু সমাজ, ক্ষুদ্র পরিবার, আরও নানান কারণ, স্বার্থপরতাও তার সাথে আছে প্রচুর উদাহরণ। এরপর চলে যাই আমাদের ফেসবুক পেজের মেসেজে। তার না আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে বন্ধু, কে আছেন? নমস্কার, কে আছে? না ছিলেন কিন্তু এই মুহূর্তে, যা হয় অনেকক্ষণ লাইনে ছিলেন অপেক্ষা করতে করতে। 2-2-4-8-8-0-8-5 এ কথা বলবো আমাদের লিসনারের সঙ্গে। নমস্কার, কে বলছেন?
5: নমস্কার,
0: হ্যাঁ
5: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়াতে সমীর দাস বলছি।
0: বলুন।
5: দেখুন, যে কোনো সম্পর্কই হোক না কেন, হ্যাঁ সেটা বিবাহিত জীবনে হতে পারে বা ভাই বোনের মধ্যে হতে পারে বা বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, এ সম্পর্কের মধ্যে স্বার্থ জড়িয়ে থাকে, এ সম্পর্ক ভাঙা গড়ার খেলা হয়, সেই সম্পর্ক ভাঙারও কোনো মানে নেই, জোড়ারও কোনো মানে নেই, যখন তখন ভেঙে যেতে পারে, আবার স্বার্থের বিষয় যখন তখন জোড়াও লেগে যেতে পারে। কিন্তু যে সম্পর্ক নিঃস্বার্থভাবে তৈরি হয়, সেই সম্পর্ক যদি একবার ভেঙে যায়, কোনোদিনই সেই সম্পর্ক জোড়া লাগে না, হয়তো বাধ্যতামূলক তার সঙ্গে হয়তো চলতে হয়, তাই হয়তো চলে, কিন্তু মনের মধ্যে যে একটা দাগ লেগে যায়, সে দাগ কোনোদিনই মুছে না। এ খুব ভয়ানক যন্ত্রণা, কারণ মানুষের মন হচ্ছে ঠিক জলের মতন, যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের আকার ধারণ করে। অর্থাৎ একটা কাঁচের গ্লাসে যদি জলটা রাখা হয়, তখন সে গ্লাসের আকার নেয়, একটা থালায় জল রাখলে সে থালার আকার নেয়। তাই তার মনটা যখন একবার ভেঙে যায়, যে আকারটা সে ধারণ করে নেয়, সে আকারটা কোনো দিন সেই জায়গা থেকে আর মুছতে পারে না। নমস্কার,
0: অনেক ধন্যবাদ বন্ধু। চলে যাব আমাদের পরবর্তী ফেসবুক পেজের বন্ধুর মেসেজে। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, সুতো যদি ছিঁড়ে যায়, গিঁট মারা যায়, সম্পর্ক ভেঙে গেলে ঠিক করা যায়, আয়না ভেঙে গেলে যায় না তাকে জোড়া, মন যদি ভেঙে যায় অশ্বমেধের ঘোড়া, কোথা সে চলে যায়, যাই হারিয়ে যায়, মন হারালে তাকে জোড়ার আঠা পাওয়া দায়, সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর, ভালোবাসা তার সাথে মনের ভিতর, বিনি সুতোর মালায় গাঁথা ছোট্ট সংসার, কলসি হাড়ি ঠোকাঠুকি হয় তাকে করুণা ছাড় খার। চলে যাব আরও একটা ফেসবুক পেজের মেসেজে। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া 5 থেকে লিখছেন, কাঁচের মতো মনটি আমার, জেনেও কেন দিলে না, আর ভাঙা টুকরো জোড়া লাগলেও থাকে দাগের অধিকার, সুতো ছিঁড়ে গেলে গাঁথা তো যায়, গ্রন্থি তবুও থেকে যায়, অভিমানের কালো মেঘে যোগাযোগ শুধু বেঁচে রয়, সম্পর্কটা পুরনো আজ, মিথ্যে কথার আবোল তাবোল, জোড়াতালি দিয়ে আর কতদিন, লুকোনো যায় সবা ভুল, সময় হয়তো প্রলেপ দেয়, ক্ষতচিহ্ন মুছে যায় না, পুরনো সেই বিশ্বাস আর কোনো দিনও ফিরে আসে না। ভারী সুন্দর লিখেছেন আমাদের হোয়াটসঅ্যাপ পের বন্ধুরা করছেন। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখছেন, ভেঙে যাওয়া সম্পর্ক কাঁচের মতো জোড়া লাগানো যায়, কিন্তু ফাটলের দাগ মুছে যায় না, ক্ষমা করা সম্ভব, আবার একসঙ্গে পথ চলাও সম্ভব, তবু আগের মতো নির্ভার বিশ্বাস, নিঃসংকোচ কথোপকথন আর সহজ ভরসা অনেক সময় আর ফিরে আসে না। তাই সম্পর্ক ভাঙার আগে একবার থেমে ভাবা জরুরি, কারণ কিছু দূরত্ব কমানো যায়, কিন্তু কিছু ভাঙন এমনই যা সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া যায়, পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যায় না। একদম বাস্তব কথা বলেছেন, এটাই মানে বাস্তব সত্য। এর পরেও এর অনেক হয়তো অন্যথা হয়, তবু মানতেই হবে। সঙ্গে কে রয়েছে? নমস্কার, না 2-2-4-8-8-0-8-5 এ কথা বলবো আমাদের লিসনারদের সঙ্গে। নমস্কার, কে আছেন?
6: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
6: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন
6: তো, উভয় উভয়ের মধ্যেই সম্পর্ক গড়ে, আর উভয় উভয়ের মধ্যেই কিন্তু সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু উভয়ে উভয়ে যদি সেই জিনিসটা যদি একজোট হয়ে, যদি নিজেদের বন্ধনের মধ্যে যদি ঠিক জড়িয়ে নিয়ে, সেই যে নিজেদের যে ভাঙনটা ধরেছে, সেটা যদি উভয় উভয়ের মধ্যে যদি সেই গেলানিটা যদি মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু এর মধ্যে কোনো চিরফাট থাকে না। আর সম্পর্ক গড়ে অনেক অনেক দেরি হয়, কিন্তু একটা সম্পর্ক ভাঙতে এক সেকেন্ড টাইম লাগে না। তো আমি বলবো যে সম্পর্ক রাখতে গেলে যদি উভয় উভয়ের মধ্যে যদি ঠিক অ্যাডজাস্ট করে নেওয়া যায়, সেখানে কোনো কোনো চিরফাট থাকে না, কোনো রকম মনের মনের মধ্যে কোনো রকম গেলানি থাকে না, যদি দুজনে যদি উভয় উভয়ের মধ্যে যদি সেই

0: জিনিসটা মীমাংসার মধ্যে যদি ঠিক সমবত ভাবে যদি একভাবে যদি চলতে থাকে সেটা কোনো রকম দাগ থাকে না বা থাকতে পারে না বলে আমি মনে করি। নমস্কার,
1: অনেক ধন্যবাদ আমাদের। আচ্ছা, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে হোয়াটসঅ্যাপ করছেন, লিখছেন, সততা এবং বিশ্বাসের উপর পুরো সম্পর্ক দাঁড়িয়ে থাকে, প্রতারণা এবং অবহেলা সম্পর্ককে নষ্ট করে দেয়। মূল্যবোধ হলো মানুষের আচরণের মাপকাঠি, একবার বিশ্বাস বা সম্মান নষ্ট হলে সেই আগের মতো পবিত্র গভীর অনুভূতি আর ফিরে আসে না। মানুষের মন হলো আয়নার মতো, ভাঙা আয়না যেমন সাবধানে জোড়া লাগানো যায় কিন্তু তাতে নিজেরই হাত কাটার ভয় থাকে এবং ক্ষতের দাগ স্পষ্ট দেখা যায়। ঠিক তাই আমি মনে করি, পুরনো সম্পর্ক জোড়া লাগাতে গেলে শুধু কষ্টই বাড়ে। সম্পর্কের মানুষকে ক্ষমা করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না। একেবারেই প্র্যাকটিক্যাল কথা, প্রত্যেকেই এই একই ধরনের কথা বলছেন ঠিকই। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, প্রিয় আপনার কথা, ভাঙা সম্পর্ক জোড়া লাগে যদি পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ফেরানো যায়। স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, হ্যাঁ, পরকীয়া দূর করে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো সম্ভব। আজকাল আমরা ক্রমশ অসহিষ্ণু, অধৈর্য হয়ে সামান্য কারণে দীর্ঘ বন্ধুত্ব, আত্মীয়তার বন্ধন ছিন্ন করি। একেবারেই ঠিক করেছে বলেছেন অনিমেষবাবু, সেই জায়গা থেকেই এই কষ্টগুলো, সেই জায়গা থেকেই এই ধরনের প্রশ্নগুলো, বিষয়গুলোর অবতারণা করা হয়। চলে যাব ফেসবুক পেজের একটি মেসেজে। এবার শুভদত্ত দত্তপুকুর থেকে লিখছেন, আজকের বিষয়ে ভেঙে যাওয়া সম্পর্ক আদৌ জোড়া লাগে না, একদম সত্যি কথা। আমার নিজের জীবনের একটা ঘটনা থেকে আমি এটা খুব ভালো করে বুঝেছি। একটা সম্পর্কের সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস। একবার যখন সেই বিশ্বাসটা ভেঙে যায় তখন শত চেষ্টা করলেও আর আগের জায়গায় ফেরা যায় না। ভাঙা কাঁচ জোড়া লাগালেও যেমন দাগ থেকে যায়, তেমনই ভেঙে যাওয়া সম্পর্কেও ক্ষতের দাগটা আজীবন থেকেই যায়। আমি একজনকে খুব ভালোবেসে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম কিন্তু পরে জানতে পারি সে আমার সাথে শুধু টাইম পাস করছিল। সেই বিশ্বাস ভাঙার পর আমি বুঝেছি জোর করে বা বাধ্য হয়ে হয়তো একটা ভাঙা সম্পর্ক কোনো মতে টিকিয়ে রাখা যায় কিন্তু তার মধ্যে সেই আগের মতো নির্ভেজাল ভালোবাসা বা টানা টানটা আর থাকে না। ভেতরে ভেতরে একটা সন্দেহ আর কষ্ট কাজ করেই, তাই ভেঙে যাওয়া সম্পর্ক সত্যি আর আগের মতো করে জোড়া লাগে না। খুব সুন্দর এবং বাস্তব একটি বিষয় নিয়ে আজ আপনি আলোচনা করছেন, আপনার অনুষ্ঠানটি খুব মন দিয়ে শুনছি, অনেক ধন্যবাদ। আপনিও ভারী সুন্দর সংযোজন করলেন আজকের এই অনুষ্ঠানে। দীনেশ নস্কর বালি জয়পুর হাওড়া থেকে বলছেন, লিখছেন, হ্যাঁ, ভাঙা সম্পর্ক জোড়া লাগে তবে অশান্তি থামে না। মনে মনে বলুন, ভেতরে ভেতরে বলুন, অশান্তিটা চলে। সমাজকে দেখাবার জন্য সংসার করতে হয়, করছে, অনেক কষ্ট করে হলেও করতে হবে। বাবা মাকে বললে বাবা মা কষ্ট পাবে, এত খরচা করে বিয়ে, তারপরে আবার সংসার ভাঙা, বিয়ের টাকা এখনও শোধ হয়নি, মুখ বুজে পড়ে আছে মেয়েটা, শ্বশুরবাড়িতে সংসার করছে, মনের দিক থেকে ভাঙা, সমাজের কাছে ভালো আছে। আমার আশপাশে এরকম একটি মেয়ের কথা তুলে ধরলাম, একদম বাস্তব, আর কিছু মনে এলো না, এটাই লিখলাম। এবং বিশ্বাস করুন দীনেশবাবু, এটা বহু বহু পরিবারে এই বিষয়টাই রয়েছে। কথা বলবো আমাদের টেলিফোনের লিসনারের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি প্রশান্তের ভগবতী জোড়া থেকে সুশান্ত পাত্র বলছি।
1: বলুন।
2: সম্পর্ক গড়ায় অনেক অনেক শক্ত, বহু সময়, বহু পরীক্ষা, বহু নিরীক্ষার পরিপ্রেক্ষিতে সম্পর্কটা সুন্দর ভাবে গড়ে ওঠে কিন্তু ভাঙাটা একটা সেকেন্ড লাগে। শুধুমাত্র চোখে একবার দেখা, অনেক সম্পর্ক আছে শুধু চোখে দেখতে পেলেই সম্পর্কটা ভেঙে যায়। হয়তো বাধ্য বাধকতার দিক থেকে তার সঙ্গে মেলামেশাটা রাখতে হয় কিন্তু সেইভাবে আর বিশ্বাস করা যায় না।
1: ঠিক ঠিক,
2: ক্ষমা করা যায় কিন্তু জোড়া লাগানো যায় না। নমস্কার ম্যাডাম,
1: অনেক ধন্যবাদ, ভারী সুন্দর কথা বলেছেন, অনেক বড় কথা। মনটা যেন কেমন হয়ে যায় এমন সব কথা শুনতে বলতে, কিন্তু এটাই তো জীবন। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে হোয়াটসঅ্যাপ করছেন, শুভ সন্ধ্যা দিদিভাই। না, সম্পর্ক ভেঙে গেলে তার জোড়া কোনোভাবেই লাগে না। এর অনেক কারণ, মতের মিল না হওয়ার জন্য আর কিছু মানুষের বেফাস কথাবার্তার জন্যই সম্পর্ক খারাপ হয়। আর কিছু মানুষ তাদের পছন্দ অনুযায়ী কাজ করে, যেটা অন্য লোকের পছন্দ নাও হতে পারে। একদিন যেখানে সুমধুর সম্পর্ক ছিল, ঠিক সেখানেই সেই ভালো সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তার কারণ, মতের মিল পরস্পরের মিলল না বলেই। হ্যাঁ, তেমনটাই হয়, ব্যাপারটা তাই। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, ভেঙে যাওয়ার সম্পর্ক আদৌ জোড়া লাগে না, কথাটা পুরোপুরি সত্যি নয়। সম্পর্ক ভাঙার কারণ যদি ভুল বোঝাবুঝি বা মান অভিমান হয়, তবে তা পুনরায় জোড়া লাগানো সম্ভব। তবে বিশ্বাসের অভাব, সম্মানহানি বা মানসিক নির্যাতন থাকলে সেই সম্পর্ক জোড়া লাগলেও আগের মতো আর স্বাভাবিক হয় না। পরিশেষে বলা যায়, সম্পর্ক তখনই জোড়া লাগানো সম্ভব যখন উভয় পক্ষেরই তা টিকিয়ে রাখার সমান ইচ্ছা ও মানসিকতা থাকে। তবে কোনো সম্পর্ক যদি শুধুই বিষাক্ত বা সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায়, তখন তাকে জোর করে টেনে না নিয়ে পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। খুব ভালো বলেছেন, এটাও একটা পয়েন্ট বটে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, সম্পর্ক যায় ভেঙে হয় পরিস্থিতির শিকার, একবার যদি ভাঙে ভুল শোধরানো দরকার। যে সম্পর্ক যত গভীর, মন সেখানে উচাটন, একটু ধাক্কা লাগলেই ছাড়া ছড়ির কম্পন। সম্পর্ক এক মহাসম্পদ, তবুও ভাঙন ধরে, জোড়া লাগতেই পারে কারণ যদি মনে ধরে। সব সম্পর্কই মধুর, তবুও আক্রান্ত অহর্নিশ। সম্পর্ক ভাঙার এক কারণ পারিপার্শ্বিক বিষ, এটা সত্যি খুব বড় কারণ। আরও একটা মেসেজ হোয়াটসঅ্যাপ, বাবাই সিংহ বারাসাত থেকে লিখছেন, আজকের বিষয়ে ভেঙে যাওয়ার সম্পর্ক আদৌ জোড়া লাগে না নিয়ে আমার মতামতটা একটু অন্যরকম। অনেকেই বলেন ভাঙায় না বা কাঁচার জোড়া লাগে না, কিন্তু মানুষের মন বা সম্পর্ক তো আর কাঁচের মতো জড়বস্তু নয়। চলার পথে একটা সম্পর্কে ভুল বোঝাবুঝি, রাগব অভিমান থেকে ফাটল ধরতেই পারে, কিন্তু দুদিকের মানুষগুলোর যদি মনে সত্যি একে অপরের জন্য ভালোবাসার টান বেঁচে থাকে, তবে সেই সম্পর্ক নিশ্চয়ই আবার জোড়া লাগানো সম্ভব। হ্যাঁ, এটা ঠিক যে একবার আঘাত পেলে সেই মানসিক ক্ষতটা চট করে মেটে না, কিন্তু দুজনেই যদি নিজেদের জেদ সরিয়ে রেখে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং একে অপরকে মন থেকে ক্ষমা করতে পারে, তাহলে সম্পর্কটা নতুন করে আবার সুন্দর হয়ে উঠতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায়, একটা বড় ঝড়ের পর সম্পর্কগুলো আগের চেয়েও অনেক বেশি পরিণত আর মজবুত হয়ে ওঠে। সম্পর্ক জোড়া লাগানোর জন্য শুধু দরকার সত্যিকারের সদিচ্ছা আর একটু ধৈর্য, একেবারেই তাই, ঠিক বলেছেন। চলে যাই, অনেক বন্ধু মেসেজ করেছেন, জানি না সবার মেসেজ পড়া সম্ভব হবে কি না। আচ্ছা, যেটা যাব এবার, 2248 8085 এ কিন্তু বন্ধুরা অনেকক্ষণ ধরেই অপেক্ষায় আছেন, কথা বলবো বন্ধুদের সঙ্গে। আমাদের কিন্তু আজকের বিষয়, ভেঙে যাওয়া সম্পর্ক আদৌ জোড়া লাগে না, আপনারা কি মনে করছেন? হাতে খুব একটা সময় নেই, ছোট্ট করে কথা বলার চেষ্টা করব। নমস্কার।
3: নমস্কার, আমি ইশিন ম্যানাজি রোড থেকে নীলাঞ্জন দেবমান্না বলছি।
1: বলুন।
3: বলছি, দেখুন, আমাদের বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, এই জন্য বিশ্বাস এবং ভালোবাসার মধ্যে দিয়ে যে কোনো সম্পর্ক গড়ে ওঠে। এবং আমি মনে করছি বিশ্বাস ভালোবাসার মাধ্যমেই সম্পর্ক জুড়তে বাধ্য। এইটুকুনি বললাম।
1: নমস্কার, ভালো থাকবেন। একদম একদম, অনেক ধন্যবাদ বন্ধু। 2248 8085 এ চেষ্টা করব বন্ধুদের সঙ্গে কথা বলার, কে আছেন জানতে চাই। আচ্ছা, তার আগে দেখি, তারক কুলপিথে 24 পরগনা থেকে লিখছেন যে, কোনো সম্পর্ক চিরস্থায়ী নয়, কালের নিয়মে একদিন ভেঙে যায় আর জোড়া লাগে না। লাগলেও সেই আগের মতন হয় না। আমার অনেক কাছের লোকের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে, অনেকটা কি ফেমাস ডিসলোকেশনের মতো জুড়ে যায়, কিন্তু পা টেনে চলতে হয়। একেবারেই তাই আমাদের মেসেজ করেছেন এই বন্ধু, ইনি কিন্তু আমাদের এ করেননি, মানে হোয়াটসঅ্যাপ না, এটা আমরা মেসেজে পেয়েছি। আর আর অনেক এখনও মেসেজ ঢুকছে, সময় হাতে একদমই নেই। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছেন, বলে রাখি একটু, উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে গোপাল মান্না লিখছেন, সুস্মিতার সম্পর্ক একবার ভেঙে গেলে কোনো মতেই জোড়া লাগে না, যে যতই চেষ্টা করুক না কেন সফল হবে না, তাতে সামান্য চিট থাকবেই, মাঝে মাঝে সেই চিটটা একটু বেশি হবে। আর ভীষণ ভীষণ, মানে আমাদের সময়টা এত কম, আর পড়ার সময় নেই। স্টুডিওর ঘড়ি বলছে আপাতত, আপনার কথা থেকে বিদায় নিতে হবে। আশা করছি সবার কথা বললাম, সবার মেসেজ এবং সবার ফোন নিয়েছি। আপনাদের সঙ্গে ছিলাম সুস্মিতা, কিন্তু আপনারা কোথাও যাচ্ছেন না, ফিরছি ঠিক রাত 9:30 বইবৃত্ত নিয়ে 100.1 FM গোল্ড কলকাতায়।
4: আর আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। मुख्य समाचार।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold.
1: এখন সময় বই বৃত্তের। আজকের জলসা ঘরে

বৃত্ত নিয়ে আপনাদের সঙ্গে স্টুডিওতে আছি আমি, আপনাদের বন্ধু সুস্মিতা। আর আজ বইবৃত্তে যে বই নিয়ে, যার লেখা নিয়ে, যার লেখার যাবতীয় ধরন নিয়ে কথা বলবো, তিনি আমাদের অত্যন্ত প্রিয় সাহিত্যিক, প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের একটি কথা নিয়েই আজকের বইবৃত্ত। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম চরিত্র পুতুল নাচের ইতি কথা বিশ্ব সাহিত্যের সেরা সাহিত্য বলে বলা হয়। পরাধীন ভারতে গ্রাম বাংলার বিষাদগ্রস্ত আর ভাগ্য হারা, যার কারণ ছিল মধ্যযুগীয় ধ্যান ধারণা, গ্রামীণ মানুষের জীবন এবং সেই হাল বদলাতে এক শহর ফেরত ডাক্তারের লড়াই, এই মূলের মূল জোট। 1930-এর প্রথম ভাগের গ্রামীণ সামাজিক জীবনের প্রেক্ষাপটে আঁকা এই চরিত্রের মূল চরিত্র ডক্টর, তার লেখা প্রতি তীব্রভাবে এগিয়ে যাওয়া, ফিরে আসার জন্য তার প্রতি মানুষের যে ভালোবাসা এবং সেবার যে তার মনোভাব, সেখানে শিরায় শিরায় গ্রাম বাংলার সামাজিক জীবন, কুসংস্কার, ধর্মান্ধতার বিরুদ্ধে যুদ্ধ, তার বৈজ্ঞানিক জ্ঞান নিয়ে তিনি রুখে দাঁড়িয়েছেন সমাজের ব্যাধির বিরুদ্ধে। তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে একদিকে বাবা যামিনী কবিরাজ, গোপাল দাস, মানুষের ধর্মান্ধ বিশ্বাস। তৎকালীন গ্রাম বাংলার সমাজকে এভাবে এক পর্যালোচনা। একেবারেই এক কালজয়ী সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতি কথা একটা পুরোপুরি মনস্তাত্ত্বিক নিয়তিবাদী উপন্যাস। 1936 সালে প্রকাশিত এই উপন্যাসে গ্রামীণ পটভূমিতে মানুষের জীবনের জটিল মনস্তত্ত্ব এবং নিয়তির অমোঘ প্রভাবকে কেন্দ্র করেই এই আখ্যান গড়ে উঠেছে। ইনি নানাভাবে রয়েছে ব্যাখ্যা, কখনো মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, কখনো উঠে এসেছে নিয়তিবাদ, কখনো পল্লী সমাজের একেবারেই যে বাস্তবতা তা ফুটে উঠেছে, ফুটে উঠেছে ফ্রয়েডীয় তত্ত্বের প্রেক্ষাপটে নানান রকম মানসিক টানাপোড়েন। সেখানে রয়েছে এক অদৃশ্য সুতোর টান, রয়েছে চরিত্রদের অসহায়তা, নানান প্রতীকী অর্থ। আসবো সেই সব কথাতেই, কিন্তু তার আগে শুনে নি একটা গান। আর আজ বইবৃত্ত জুড়ে পুতুল নাচের ইতিকথা।

পুতুল নাচের ইতি কথা। উপন্যাসের মূল কাহিনী গাউদিয়া গ্রামের পটভূমিতেই আবর্তিত। গ্রামের চিকিৎসক শশী, তার লোভী বাবা গোপাল, বন্ধু পরাণ এবং পরাণের স্ত্রী কুসুমের মধ্যে জটিল সামাজিক সম্পর্ক আর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই এই উপন্যাসের

মূল বিষয়বস্তু। মানুষের জীবন এখানে অদৃশ্য এক মহাশক্তি বা নিয়তির হাতে পুতুল নাচের মতোই, এটাই গল্পের মূল দর্শন। উপন্যাসের প্রধান চরিত্র শশী কলকাতা থেকে ডাক্তারি পাশ করে নিজের গ্রাম গাওদিয়াতে ফিরে আসে। তার বাবা গোপাল একজন লোভী ও দুর্নীতিবাজ মানুষ। বাবার অনৈতিক কাজের জন্য শশীর মনে এক ধরনের গ্লানিবোধ কাজ করে এবং সে গ্রামের মানুষের সেবা করে এর প্রায়শ্চিত্ত করতে চায়। শশীর প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও সে গ্রাম ছেড়ে শহরে কোনো বড় চাকরি বা নতুন জীবন শুরু করতে পারে না। পারিপার্শ্বিকতা, মায়া ও দায়িত্ব তাকে শিকলের মতো আটকে রাখে। কাহিনীর আরেক গুরুত্বপূর্ণ চরিত্র শশীর বন্ধু পরাণ আর তার স্ত্রী কুসুম। কুসুম গ্রামের সাধারণ, কিছুটা রহস্যময়ী আর এক আত্মবিশ্বাসী নারী। শশী আর কুসুমের মধ্যে ধীরে ধীরে এক গভীর মানসিক আর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যা সামাজিক নিয়মের বাইরে ছিল। কিন্তু নৈতিকতার টানে, সামাজিক লোকলজ্জার ভয়ে তারা কখনো সেই সম্পর্কে পূর্ণতা দিতে পারে না, যার ফলে তাদের মধ্যে, তাদের মনে একটা তীব্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর পাশাপাশি উপন্যাসে কুমুদ ও মতির মধ্যের প্রেম এবং তার দুঃখজনক পরিণতির ঘটনা, যামিনী কবিরাজ এবং যাদব পণ্ডিতের মতো চরিত্রগুলোর জীবন প্রবাহ যুক্ত হয়। গাওদিয়া গ্রামের মানুষের সংস্কার, মৃত্যু চেতনা এবং জীবনের অসহায়ত্ব মানিক বন্দ্যোপাধ্যায় নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। শেষ পর্যন্ত দেখা যায় শশী কুসুম এরা সব চরিত্রই সমাজের রীতি নীতি ও অদৃশ্য নিয়তির হাতে পুতুলের মতো চালিত হচ্ছে। শশী শেষ বয়সে একা হয়ে পড়ে এবং কুসুম গ্রাম ছেড়ে চলে যায়।

মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল ন্যাচের ইতিকথা উপন্যাস মৃত্যু বা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা জীবনের পরম সত্য আর অন্তহীন রহস্য। উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত মৃত্যু, ব্যাধি আর বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যা গ্রামীণ জীবনের অসহায়ত্ব আর মানুষেরই পুতুলের মতো অস্তিত্বকে গভীরভাবে ফুটিয়ে তোলে। উপন্যাসের শুরুটাই হয়েছে হারু ঘোষের বজ্রাঘাতে আকস্মিক মৃত্যুর মধ্যে দিয়ে। খালের ধারের এই প্রকাণ্ড মৃত্যুর ঘটনাটি শুধুমাত্র একটা দুর্ঘটনা নয়, বরং এটা মানব জীবনের ক্ষণস্থায়িত্ব আর নিয়তির নির্মমতার প্রতীক। এই আকস্মিক মৃত্যু নায়ক শশীর মনে গভীর রেখাপাত করে এবং মৃত্যু চেতনা তার মনস্তত্ত্বের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। শশী পেশায় একজন ডাক্তার, ফলে প্রতিনিয়ত তাকে মৃত্যু আর ব্যাধির মুখোমুখি হতে হয়। গাওদিয়া গ্রামে কলেরার মতো মহামারীর প্রকোপ আর সাধারণ মানুষের রোগজর্জর জীবন তাকে মানুষের অসহায়ত্বের চরম রূপটা দেখায়। শশী তার চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান দিয়ে মৃত্যুকে প্রতিহত করার চেষ্টা করলেও নিয়তির অমোঘ বিধানের কাছে তাকে বার বার হার মানতে হয়। উপন্যাসের অন্যতম চরিত্র যাদব পণ্ডিত মৃত্যু চেতনাকে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বহু আগে থেকেই নিজের মৃত্যুর দিনক্ষণ টের পেয়েছিলেন। তাঁর শস্ত্রেকে মৃত্যুবরণ মানুষের জীবন আর মৃত্যুর মধ্যেকার দার্শনিক সম্পর্ককে উন্মোচন করে। মৃত্যুর অমোঘ সত্যকে জেনেও জীবনকে ভালোবাসার এক অদ্ভুত দান্দিক রূপ ফুটে ওঠে তার মধ্যে। শারীরিক মৃত্যুর পাশাপাশি উপন্যাসে আত্মিক বা মানসিক মৃত্যুর বিষয়টাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় চরিত্র কুসুমের জীবনে সামাজিক নিয়ম, লোকলজ্জা এবং শশীর সঙ্গে তার অতৃপ্ত প্রেমের কারণে তার ভেতরের প্রাণশক্তি একসময় নিঃশেষ হয়ে যায়। সেখানেও কুসুমের মানসিক মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে।

বারবারই বলছি পুতুল নাচের ইতি কথা। কাল জয়ী সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা মনস্তাত্ত্বিক আর নিয়তিবাদী উপন্যাস। এই যে 1936 সাল প্রকাশের সময় এই উপন্যাস, যে গ্রামীণ পটভূমি, সেখানে মানুষের জীবনের যে জটিল মনস্তত্ত্ব, নিয়তির অমুক প্রভাব, তাই উপন্যাসকে একেবারে মূল কেন্দ্রে নিয়ে গেছে। উপন্যাসের প্রধান চরিত্র গ্রাম্য চিকিৎসক শশী এবং অন্যান্য চরিত্র যেমন কুসুম, কুমুদ, তাদের মনোজগৎ, তাদের অন্তর্দ্বন্দ্ব, অবদমিত কামনার নিখুঁত সূক্ষ্ম বিশ্লেষণ, এই উপন্যাসের মূল উপজীব্য, যা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার অন্যতম শ্রেষ্ঠ পথ। এখানে লুকিয়ে রয়েছে এক অদ্ভুত নিয়তিবাদ, পল্লী সমাজ তার বাস্তবতা, কোথাও যেন সবার হাত পা বাঁধা, প্রত্যেকেই যেন পুতুল, নিয়তির অমোঘ টানে নেচে চলেছে সে পুতুল। আজ বইবৃত্তে আপনাদের সঙ্গে পুতুল নাচের ইতি কথা নিয়ে রয়েছে আপনাদের বন্ধু সুস্মিতা 100.1 FM গোল্ডে। সঙ্গে থাকুন, ফিরছি ঠিক 10:10 সংবাদ বিরতির পরে।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে শনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

0: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় পুলকারের দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যু, বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। রেলমন্ত্রকের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। ভারত আজ FIH মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলোর লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধরে পৌঁছানোর পরপরই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিঘাট ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের তিনি উদ্বোধন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রার তিনি সূচনা করেন। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের দুটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালোয়ারা মুকেরিয়ার নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক কার্তলি নতুন রেললাইনের উদ্বোধন এবং কার্তলি আম্বালা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা 4 লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি 6 লেনের গ্রিনফিল্ড সাদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের NDA সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
1: কেন্দ্র কি ভাজপা সরকার কি ভি প্রাথমিকতা হয় ভারত কে হর নাগরিক কি সেবা, ভারত কে হর নাগরিক কা জীবন আসান বানানা আর উসে আগে বড়নে কে লিয়ে নয়ে নয়ে অবসর উপলব্ধ করানা আর ইসলিয়ে হম নাগরিক দেবো ভব ইস মন্ত্র পর চল রহে হ্যায়। গরিব হো মিডল ক্লাস হো ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले ये हमारा प्रयास है।
0: সরকারের প্রতিটি কাজে নাগরিক দেব ভাব এই মানসিকতায় প্রতিফলিত হয়। শ্রী মোদী বলেন, NDA সরকার পাঞ্জাবের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন প্রকল্প উন্নয়ন কর্মসূচির আওতায় রাজ্যটিকে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারের ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের 2,50,000 এবং স্বল্প আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌড়িগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক গতিতে যাতায়াত করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন। পরে বাঁকুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে।
2: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইনফুল।
0: মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি। পরে সমাজ মাধ্যমে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকেও মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা

আর্থিক সহায়তা দেওয়া হবে। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এই ঘটনার এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে, আজ সকালে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেসওয়ে চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি খুলে দেওয়া হয়। পুরুয়াবোসায় পুলকাটটি রেলগেট পার হওয়ার সময় ওই লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায়

0: মানি থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশন সরকার পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এমাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম বিভাগের সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়া রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। রোমানিয়াও 1994 সালের পর কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর। এই সফর মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব ফলে আরও দৃঢ় হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের জন্য ভারত ও জাপানের মধ্যে আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমে এ বিষয়ে পোস্ট হওয়া এক সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি ব্যক্তিগত মতামত এবং তা কোনোভাবেই সঠিক নয়। ভারতকে জাপান E20 তেল সরবরাহ করবে, তবে তা পেতে পেতে 2030 সাল গড়িয়ে যাবে। মুম্বাই আহমেদাবাদ রেল প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই রেলপথের প্রথম অংশটি 2027 সালে চালু হয়ে যাবে এবং ভারতের উচ্চগতি সম্পন্ন ট্রেন দিয়ে এই অংশে ট্রেন চলাচল শুরু হবে।
1: Construction work has rapidly progressed. First section will be opened in 2027 itself. Therefore, both sides agreed to start the operations with Indian high-speed train. Signaling equipment has been ordered accordingly and is in line with international specifications. No Japanese offer was received in this context. The project execution is in line with the common goal of starting the high-speed train project at the earliest.
0: চাবাহার বন্দরের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, মার্কিন পক্ষের দেওয়া ছাড়ের সময়সীমা কিছুদিন আগে পেরিয়ে গেছে। কীভাবে বিষয়টি আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিদেশ মন্ত্রক সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। শিলিগুড়িতে বিএসএফ ফ্রন্টিয়ার মুখ্য কার্যালয়ে সেখানে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে বিএসএফ সীমাচৌকিতে এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। ভারত আজ FIH মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন মিডফিল্ডার সালিমা টেটে। গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন সবিতা ও বিচু দেবী খারিবাম। রক্ষণভাগে রয়েছেন ঈশিকা চৌধুরী, সুশীলা চানু পুখরাবাম, লাল থান লুয়াঙ্গি, জ্যোতি ও শিল্পী দাবাস। প্রয়াত স্যার গ্যারি সোবার্স 89 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। 2 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে 8,032 রান করেছেন তিনি। এছাড়া নিয়েছেন 235 উইকেট। ব্যাট হাতে যেমন ছিলেন বিধ্বংসী, তেমনি বল হাতেও ছিল সমান কার্যকর। স্পিন ও পেস দুই ধরনের বোলিংয়েই অসাধারণ দক্ষতা দেখিয়ে নিজেকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ অলরাউন্ডারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন সোবার্স। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর খবর আগামীকাল সকাল 6:20।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত। 100.1 FM Gold-এ বইবৃত্ত।
3: সংবাদ বিরতির পর আবারও ফিরে এলাম বইবৃত্ত নিয়ে। স্টুডিওতে আপনাদের বন্ধু সুস্মিতা, আর আজ বইবৃত্ত জুড়ে প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত।

পুতুল নাচের এতে কথা। উপন্যাসের যে প্রধান চরিত্র গ্রাম্য চিকিৎসক শশী, সঙ্গে রয়েছে কুসুম, কুমুদ, তাদের মনোজগৎ, তাদের অন্তর্দ্বন্দ্ব, তাদের অবদমিত কামনা আর তার নিখুঁত সূক্ষ্ম বিশ্লেষণ, এই নিয়েই উপন্যাস। উপন্যাসের নামকরণের মাঝেই এর মূল দর্শন লুকিয়ে রয়েছে, বারবার বলছি। পুতুল নাচের খেলায় যেমন পুতুলগুলোর সুতোয় বাঁধা থাকে আর এক অদৃশ্য সুতোধারক তাকে নাচায়, ঠিক তেমনই এই উপন্যাসের মানুষেরা নিয়তি বা প্রকৃতির হাতে অসহায় পুতুল মাত্র। মানুষ ভাবে সে স্বাধীন, কিন্তু প্রকৃতপক্ষে সে অমোঘ নিয়তির বা প্রকৃতির হাতে অসহায় পুতুল মাত্র। সে নিয়তির দ্বারা নিয়ন্ত্রিত। গাওদিয়া একটা সাধারণ গ্রামকে কেন্দ্র করে গল্পটা আবর্তিত হলেও এটা কেবল গ্রাম্য জীবনের ছবি নয়, লেখক গ্রামের মানুষের সীমাবদ্ধতা, কুসংস্কার এবং এই গ্রামীণ জীবনের সে সময়কার যে টানা পড়েন, তা অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছেন। সামগ্রিকভাবে এটা কোনো গ্রাম্য কাহিনী নয়, বরং মানব জীবনের অর্থহীন নিয়তির নিষ্ঠুর খেলা এবং মানুষের মানসিক জটিলতার একটা গভীর দার্শনিক উপন্যাস। আরো কথায়, আরো চরিত্রের দহনে মনের গভীরতায় ফুট

পুতুল নাচের এটি কথাতে সিগমন্ড ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব লিবিডো এক গভীর প্রভাব ফেলেছে। ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী মানুষের অবচেতন মনের অবদমিত কামনা বাসনা তার আচরণকে নিয়ন্ত্রণ করে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শশী আর কুসুমের মানসিক টানা পড়েন এবং আচরণ এই ফ্রয়েডীয় মনস্তত্ত্বের ভিত্তিতেই বিশ্লেষণ হয়েছে করা হয়েছে। সিগমন্ড ফ্রয়েডের মতে মানুষের সমস্ত কাজের চালিকা শক্তি হল তার জৈবিক কামনা, এবং ফ্রয়েডের মনস্তাত্ত্বিক কাঠামো অনুযায়ী মানুষের মনের তিনটে স্তর: অচেতন মন, সমাজ, নৈতিকতা, বাস্তবতা, ইগো, ইড যেটা অবচেতন মন, সেখানে এই অবদমিত কামনা আদিম প্রবৃতি জৈবিক তাড়নার উৎস। সুপার ইগো যেটা সমাজ নৈতিকতা, সেখানে রয়েছে সমাজ ধর্ম সংস্কৃতির নিয়ম কানুন যা ইড এই প্রবৃতিগুলোকে নিয়ন্ত্রণ করে। আর ইড এবং সুপার ইগোর মধ্যে ভারসাম্য বজায় রাখে যে বাস্তবতা তা। উপন্যাসের নায়ক শশী একজন যুক্তিবাদী চিকিৎসক। তার মনের গভীরে কুসুমের প্রতি তীব্র আকর্ষণ থাকা সত্ত্বেও সে সমাজ ও নৈতিকতার ভয়ে যেটা সুপার ইগো তা প্রকাশ করতে পারে না। তার এই অবদমিত প্রেম এবং কুসুমের প্রতি আকর্ষণ তার ইগো এবং সুপার ইগোর মধ্যের চিরন্তন দ্বন্দ্ব। কুসুমের চরিত্রটাও সেই ফ্রয়েডীয় লিবিডোর এক সার্থক রূপায়ণ। সমাজের প্রচলিত সংস্কারের বাইরে সে তার নিজের মনের বাসনাকে অনেক বেশি গুরুত্ব দেয়। সে যেন এক অদ্ভুত স্বাধীন প্রতীক যা শশীর মতো নিয়ম কঠোর মানুষকেও আলোড়িত করে। ফ্রয়েডের তত্ত্বে মানুষের অবচেতন মন যেমন তাকে অজ্ঞাতসারে চালিত করে, তেমনি এই উপন্যাসে গাওদিয়া গ্রামের মানুষও অদৃশ্য নিয়তির হাতে পুতুল। শশী সমাজ ও নিয়তির বেড়াজাল ছিন্ন করে গ্রাম ছেড়ে যেতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সে সেই গাওদিয়াতেই থেকে যায়। এটাও মানব জীবনের অসহায়ত্বের এক মনস্তাত্ত্বিক প্রকাশ। উপন্যাসটাতে ফ্রয়েডের তত্ত্বের কোনো পুঁথিগত বা যান্ত্রিক বিষয় হিসেবে ব্যবহার করা হয়নি, বরং তা গ্রামীণ মানুষের মনস্তত্ত্ব তাদের নিয়তিকে বুঝতে একটা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেছে। তাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তাদের বোঝার জন্য একটা শক্তিশালী মাধ্যম। সব মিলিয়ে এক অদ্ভুত নামকরণের প্রতীকী ও সার্থকতা।

পুতুল নাচের ইতি কথার পটভূমি পদ্মা নদীর তীরের এক অজ পাড়াগাঁ গাউদিয়া। গ্রামে সাধারণ মানুষের জীবনযাত্রা, কুসংস্কার, প্রেম, অভাব এবং মৃত্যুর অনিবার্যতাকে কেন্দ্র করেই এর আখ্যান ভাগ গড়ে উঠেছে। মানুষের জীবন যেন সুতোয় বাঁধা পুতুলের মতো, যার অদৃশ্য নাটের গুরু হল নিয়তি বা প্রকৃতি। শোষিত উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সে একজন উচ্চশিক্ষিত তরুণ, যে শহরে ডাক্তারি পড়ে গ্রামে ফিরে আসে। সে এক অত্যন্ত যুক্তিবাদী এবং মানবিক। সারা জীবন গ্রামের মানুষের সেবা করা এবং নিজের আদর্শ ও মনের দ্বন্দ্বের সাথে লড়াই করাই তার মূল গল্প। শশীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ রহস্যময় নারী চরিত্র কুসুম। তার সঙ্গে শশীর এক গভীর কিন্তু অপ্রকাশিত ভালোবাসার সম্পর্ক রয়েছে। পরাণ, কুসুমের স্বামী, শশীর বাবা যাদব পণ্ডিত, যিনি গ্রামের সনাতনী আর গোঁড়া সমাজকে প্রতিনিধিত্ব করেন। রয়েছে মতি, শশীর বড় বোন। গাওদিয়া গ্রামের মানুষের চিকিৎসার সেবাকে কেন্দ্র করেই শশীর জীবনের যাত্রাপথ শুরু হয়। একজন যুক্তিবাদী ডাক্তার হওয়া সত্ত্বেও শশী বারবার গ্রামের মানুষের কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং প্রকৃতির নির্মমতার কাছে

হার মানতে বাধ্য হয়। কুসুমের প্রতি তার এক অবদমিত আকর্ষণ আর মানসিক টানাপোড়েন তাকে সারা জীবন দগ্ধ করে। এই উপন্যাসের শেষ ভাগে দেখা যায় জীবনের বহু উত্থান পতন, প্রিয়জনদের মৃত্যু এবং সম্পর্কের টানাপোড়েনের পর শশী যেন নিয়তির কাছে নিজেকে সমর্পণ করে দেয়।

100.1 FM গোল প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন বৈবৃত্ত। আজ বৈবৃত্তে প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতি কথা। নানাভাবে পুণ্যষ্টিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা, তার প্রতিটি আঙ্গিককে বোঝার চেষ্টা করা, সেখানে মানসিক দ্বন্দ্বের কথা, জীবনের কথা, লেখকের জীবন সম্পর্কে যে বোধ, তা কত রকমভাবে প্রতিফলিত হয়েছে সে কথাই উঠে আসছে বারবার। উপন্যাসের থেকে একটি ছোট অংশ একটু পাঠ করি। শশীর চরিত্রে দুই সুস্পষ্ট ভাগ আছে। একদিকে তাহার মধ্যে যেমন কল্পনা, ভাবাবেগ ও রসবোধের অভাব নাই, অন্যদিক তেমনি সাধারণ সাংসারিক বুদ্ধি ও ধনসম্পত্তির প্রতি মমতাও তাহার যথেষ্ট। তাহার কল্পনাময় অংশটুকু গোপন ও মুখ অত্যন্ত ঘনিষ্ঠভাবে তাহার সঙ্গে না মিশিলে এ কথা কেহ টের পাইবে না যে তার ভিতরেও জীবনের সৌন্দর্য ও শ্রীহীনতার একটা গভীর সহানুভূতিমূলক বিচার পদ্ধতি আছে। তাহার বুদ্ধি, সংযম ও হিসাবী প্রকৃতির পরিচয় মানুষ সাধারণত পায়। সংসারে টিকিবার জন্য দরকারি এই গুণগুলির জন্য শশীকে সকলে ভয় ও খাতির করিয়া চলে। শশীর চরিত্রের এই দিকটি গড়ে তুলেছে কে? হ্যাঁ, জীবন। সে কথাতেই আমাদের বারবার ফিরে ফিরে আসা। শশীর চরিত্রের এই দিকটি গড়িয়া তুলিয়াছে তাহার বাবা গোপাল দাস। গোপাল দাসের কারবার লোকে বলে গলায় ছুরি দেওয়া। আসলে সে করে সম্পত্তি কেনা বেচা ও টাকা ধার দেওয়া, অর্থাৎ দালালি ও মহাজনী। শোনা যায় এককালে সে নাকি বারতিনিক জীবন্ত মানুষের কেনা বেচার ব্যাপারেও দালালি করিয়াছে। তিনটি বৃদ্ধের বউ জুটাইয়া দেওয়া সে আজকের কথা নয়। বৃদ্ধ তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হইয়াছে। এখন যামিনী কবিরাজের মরণ হইলেই ব্যাপারটা পুরো

পুরোপুরি ইতিহাসের গর্ভে তলাইয়া যাইতে পারে। কিন্তু যামিনীর কবিরাজের বউ শশী, যাহাকে সেনদিদি বলিয়া ডাকে, এবং শশীকে যে অপুত্রবতী রমণী গভীরভাবে স্নেহ করে, স্বামীকে সে এত যত্নে এত সাবধানে বাঁচাইয়া রাখিয়াছে যে শীঘ্র যামিনী কবিরাজের মরিবার সম্ভাবনা নাই। যামিনী কিন্তু মরিতে চায়। গ্রামের কলঙ্ক রটানোর কাজে উৎসাহী নিষ্কর্মা ব্যক্তির সংখ্যা এত বেশি যে এতটুকু এদিক ওদিক হইলেই গ্রামের বৌঝিদের কলঙ্ক দিক দিগন্তে রটিয়া যায়। কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও নয়। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির ওপর। গ্রামের কলঙ্কিনীদের মধ্যে শশীর সেনদিদির প্রসিদ্ধই বেশি। গোপালের সঙ্গেই তার নামটা জড়ানো হয় বেশি সময়। লোকে নানা কথা বলা বলি করে, শশী বিশ্বাস করে না, যামিনী করে। সে থুরথুরে বুড়া, সন্দেহের তীব্র বিষে সে দগ্ধ হইয়া যায়। স্ত্রী পাড়ার কারো বাড়ি গেলে রাগে দুঃখে এক একদিন সে কাঁদিয়াও ফেলে। স্ত্রীর কায়েত বাড়ি কাসুন্দি বানাইয়া আসার কৈফিয়তটা সে বিশ্বাস করে না, অথচ শশীর সেনদিদি সত্য কৈফিয়তই দেয়। অতীতে কখনো সে যদি কোনো অন্যায় করিয়া থাকে, তাহা অতীতের সত্য মিথ্যা পাপ পুণ্যে মিশিয়া আছে। উন্মাদ ছাড়া আজ শশীর সেনদিদিকে কেহ অবিশ্বাস করিবে না। বুড়া হইয়া যামিনীর মাথাটা খারাপ হইয়া গিয়াছে।

গানে গানে বইবৃত্তের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, ফিরছি ঠিক 10 মিনিট পর, অর্থাৎ রাত 11:10 মিনিটে। সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডে।

বৈবৃত্তে 100.1 FM গোল্ডে আজ প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতি কথা নিয়ে আমি আপনাদের বন্ধু সুস্মিতা। আলোচনা করেছি পড়তে পড়তে এই উপন্যাসের চরিত্রদের নিয়ে, জীবনবোধ নিয়ে এবং ফ্রয়েডীয় তত্ত্ব নিয়েও। আবার পড়ি নির্দিষ্ট একটু অংশ, এই অংশগুলির মাধ্যমে ফুটে উঠছে সেই চরিত্রগুলির মানসিকতা। এই সুদূর পল্লীতে হয়তো সে বসন্ত কখনো আসিবে না যাহার কোকিল পিয়ানো সুবাস এসেল দক্ষিণা ফ্যানের বাতাস, তবু শশীর মনকে বাঁধিয়া রাখিবে দীর্ঘ জীবন পড়িয়াছে বিপুল পৃথিবী। আজ শশী কামিনী ঝোপের পাশে ক্যাম্প চেয়ারে বসিয়া বাঁশঝাড়ের পাতা কাঁপানো ডোবার গন্ধ ভরা ঝিরঝির বাতাসে উন্মনা হোক কোলের উপর ফেলিয়ে রাখা বইখানার দুই মলাটের মধ্যে কাম্য জীবনটি তাহার আবদ্ধ থাক। একদিন ক্যারি করা ফুলবাগানের মাঝখানে বসানো লাল

টাইলে ছাওয়া বাংলোয় শশী খাঁচার মধ্যে কেনারি পাখির নাচ দেখিবে। কায়েতপাড়ার পথটি তিন ভাগ অতিক্রম করিয়া গেলে শশীর বাড়ি, হাড়ুর বাড়ি পথের একেবারে শেষে। এই হাড়ু ঘোষ খালের ধারে বটগাছের তলে সে যেদিন অপরাহ্নে বজ্রাঘাতে মরিয়া গিয়াছে। মতির জ্বর কমে নাই, সন্ধ্যার সময় শশী তাহাকে দেখিতে গেল। সারাদিন শশীর সময় ছিল না। সন্ধ্যার সময় হাড়ুর বাড়িতে প্রদীপ জ্বলে নাই। হাড়ুর বউ মুখ্যদা, হাড়ুর ছেলে পরাণের বউ কুসুমের উপর ভারী খাপ্পা হইয়া উঠিয়াছিল। ব্যাপারটা বুঝিয়া দেখো, গৃহস্থ বাড়ি, সন্ধ্যা আসিয়াছে, বাড়িতে একটা বউ আছে, অথচ সন্ধ্যা দীপ জ্বলে নাই, গলায় দড়ি দিয়া বউটা মরিয়া যায় না কেন? কুসুম গিয়াছিল ঘাটে, ফিরিয়া আসিয়া জলের কলসি নামাইয়া ধীরে সুস্থে সে কাপড় ছাড়িল, তারপর জ্বালিতে গেল প্রদীপ। তাহার নির্লজ্জ ধীরতা মুখ্যদাকে একেবারে খেপাইয়া তুলিল। কুসুমের হাত হইতে প্রদীপটা ছিনাইয়া লইয়া রান্নাঘরে গিয়া উনানে পাটখড়ি ধরাইয়া সে প্রদীপ জ্বালিল। তারপর তাড়াতাড়ি পার হইতে গিয়া শুকনো উঠানে সে কেমন করিয়া পড়িয়া গেল কে জানে। কুসুম হাসিয়া উঠিল সশব্দে, তারপর আঁচলটা কোমরে জড়াইয়া মুখ্যদাকে আড় কোলে শূন্যে তুলিয়া শোবার ঘরের সামনে দাওয়ায় নামাইয়া দিল। 23 বছরের মেয়ে, গায়ে তেমন তাহার জোর কম নয়। কিছুক্ষণ বাড়িতে আর কান পাতা যায় না। মুখ্যদা গলা ফাটাইয়া সাপিতে থাকে, ছেলে কোলে বুঁচি ব্যাপার জানিতে আসিলে ছেলেটা তাহার জড়িয়া দেয় কান্না। ওদিকের ঘরে বুঁচির মুমূর্ষ পিছি পিসি বিছানায় উঠিয়া বসিয়া আর্তস্বরে বলিতে থাকে, কি হলো রে ও বুঁচি, ওলো কুসুম, কি হলো রে, হেই ভগবান, কেউ কি সাড়া দেবে? বড় ঘরের অন্ধকারে মতি শুইয়াছিল, সেও তাহার ক্ষীণ কণ্ঠ যতটা পারে উঁচুতে তুলিয়া ব্যাপার জানিতে চায়। অবিচলিত থাকে শুধু কুসুম, দাওয়ার নিচে খানিকক্ষণ চুপচাপ দাঁড়াইয়া সে মুখ্যদার গাল শোনে। তারপর রান্নাঘর হইতে একটা জ্বলন্ত কাঠ আনিয়া ঢুকিতে যায় শোবার ঘরে। আঘাতের বেদনা তুলিয়া মুখ্যদা হাও মাও করিয়া ওঠে, ও কি লো বউ, ও কি ঘরে দৌড়ে আগুন দিবি নাকি? আগুন দেব কেন মা, পিল সুজে দীপটা জ্বালব। উনুনের কাঠ এনে দীপ জ্বালাবি? দেখ মুচি, দেখ মেলে ছহারাম যদি ঘরের মেয়ে চিতা ঝেলে দিতে চায়, যে দেখ। কুসুম চোখ পাকাইয়া বলে, গাল দিও না বলছি, অত করে দিও না, আম পাতা দেখছ না হাতে, কাঠ থেকে যদি দীপ জ্বালাবো পাতা নিয়ে যাচ্ছি কি চিবিয়ে খাবো বলে নাকি? মুখ্যদা গলা নামাইয়া বলে, গাল তোমায় আমি দেইনি বাছা, বুঁচিকে। কুসুমকে বাড়ির সকলে ভয় করে, এই বাস্তুভিতাটুকু ছাড়া হাড়ু ঘোষের সর্বস্ব কুসুমের বাবার কাছে আজ বাঁধা আছে 7 বছর। একবার গিয়া কাঁদিয়া পড়িলেই সে দিবে নালিশ করিয়া, এরা সব তখন যাইবে কোথায়? তাই বলিয়া কুসুম যে সবসময় বাড়ির লোকগুলিকে শাসন করিয়া বেড়ায় তা নয়, বরং সে অনেকটা নিরীহ সাজিয়াই থাকে, বকাবকি করিলে সবসময় কানেও তোলে না, নিজের মনে ঘরের কাজ করিয়া যায়। কাজ করিতে ভালো না লাগিলে খিড়কির দরজা দিয়া বাহির হইয়া গিয়া তাল বনে তাল পুকুরের ধারে ভূপতিত তাল গাছটার গুঁড়িতে চুপচাপ বসিয়া থাকে।

পুতুল নাচের এটি কথা আসলে নিয়তির কাছে আত্মসমর্পণ আর অন্তর্জগতের অনিবার্য পরাজয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য

একান্তই জীবন ঘনিষ্ঠ, যেখানে কল্পনা নয় বাস্তবতা উঠে আসে কাঁচা রুক্ষ নিরাভরণ ভাষায়। তার পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি যেন সেই জীবন বাস্তবতারই এক অনুপম দলিল, যেখানে মানুষ নামের চরিত্রগুলো নাচে কিন্তু নিজের ইচ্ছায় নয়, বরং সমাজ নিয়তি আর অন্তর্জাগতিক টানাপোড়েনের অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে। পুতুল যেমন নিজের হাত পা নড়ে না, নাচে অন্য কারো ইচ্ছায়, ঠিক তেমনই উপন্যাসের চরিত্রগুলোও নাচে বেঁচে থাকার দায়, সমাজের চাপ আর নিজের ভেতরের সংঘাতে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শশী নগর জীবনের সুযোগ সুবিধা ছেড়ে গ্রামীণ মানুষের সেবা করতে ফিরে এসে নিজ গ্রামে গাওদিয়ায় জড়িয়ে পড়ে। এ ফিরে আশায় আছে এক আদর্শবাদী আবেগ, কিন্তু শশীর ব্যক্তিত্ব জুড়ে যে দ্বন্দ্ব, যে অনিশ্চয়তা, তা তাকে ক্রমাগত ব্যর্থতার দিকে ঠেলে দেয়। হারুর মৃত্যু দিয়ে গল্পের যে আবেগঘন সূচনা, তা নিছক একটা মৃত্যুর গল্প নয়, বরং জীবনের ক্ষণস্থায়ী আর মানুষের অসহায়ত্বকে প্রথম ধাক্কায় সামনে এনে দেয়। শশীর চরিত্র নির্মাণে মানিক যেন ফুটিয়ে তুলেছেন মানুষের অন্তর্জগতে চলমান এক অন্তহীন নান্দনিক যুদ্ধ। সে ভালোবাসতে চায়, প্রতিজ্ঞাবদ্ধ হয়, প্রতিবাদ করতে চায়, তবু কোথাও সে থমকে যায়। মতিকে ভালোবাসে, কিন্তু মতির আকাঙ্ক্ষা অন্য কারো প্রতি। কুসুম তাকে ভালোবাসে, সে শশী সে ভালোবাসা দেখতে পায় দেরিতে, আর যখন বোঝে ততদিনে কুসুম হয়ে উঠেছে অনুভূতিহীন এক ক্লান্ত নারী। কুসুমের সংলাপ, চিরদিন কি একরকম যায়? মানুষ কি লোহার গড়া যে চিরকাল একরকম থাকবে, বদলাবে না? এই এক পঙ্ক্তিতেই যেন জীবনের চলমানতার পরিবর্তনের এবং এক সময় পর ভালোবাসাও নিস্তেজ হয়ে যাওয়ার নির্মম সত্য ধরা পড়ে। শশীর প্রেম পরিণতি, তার পালিয়ে যাওয়ার মানসিকতা, তার প্রতিবাদ করতে না পারা, এসব যেন এই সময়ের, একেবারে আমাদের এই সময়ের সুশিক্ষিত ভাবুক কিন্তু বাস্তবতায় অনর হয়ে ওঠা মানুষগুলোর প্রতিরূপ। সে তার বাবার সততা দেখে, বোন বিন্দুর অবনমন দেখে, অসহায়তা দেখে, কিন্তু কিছুই বদলাতে পারে না। কেবল মনের ভেতর জমতে থাকে গ্লানির স্তর, হতাশার স্তর। এক আত্মজৈবনিক যুদ্ধ, যেখানে শশীর মতো হাজারো মানুষ শুধু দেখে যায় ভাঙনের শব্দ, অনুভব করে নিজের বালুকা মাটির অস্তিত্ব।

পুতুল নাচের ইতিকথা উপন্যাসের প্রকৃত সৌন্দর্য নিহিত আছে তার চরিত্রগুলোর অন্তঃসত্ত্বা মনস্তাত্ত্বিক টানা পড়েনি। শশীর মতো পুরুষ চরিত্র, যিনি প্রেমে ব্যর্থ, সেবার ব্রতে ক্লান্ত, আদর্শে অস্থির, প্রতিবাদে ব্যর্থ, তাকে অনেকেই ব্যক্তিত্বহীন মনে করতেই পারেন। কিন্তু বাস্তবের নিরিখে বিচার করলে শশীর চরিত্র আমাদের আশেপাশের চেনা মানুষের প্রতিচ্ছবি, যে নিজে চায় অনেক কিছু কিন্তু পরিবেশ পরিস্থিতির চাপে করে উঠতে পারে না। তেমনই কুসুমের চরিত্র, যাকে অনেকেই পরকীয়া ভাবতে পারেন। তাকেও যদি গভীরভাবে দেখা যায় তবে বোঝা যায় সে ভালোবাসতে জানে, কিন্তু ভালোবাসা পেতে বারবার ঠেকে গেছে শশীর অবহেলায়। তার প্রতীক্ষা ছিল 7 বছরের, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের উদাসীন প্রেমিক শশী তাকে সে মর্যাদা দেয়নি। তাই যখন শশী ভালোবাসার কথা বলে, কুসুমের চোখে তখন সে প্রস্তাব বোকার মতোই প্রতিভাত হয়। কুসুম নিজেকে যেমন বারবার খুলে দিতে চেয়েছিল, তেমনি এক সময় নিজেকে গুটিয়ে নিয়ে হয়ে উঠেছে শীতল স্তব্ধ, যেমন হয় দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত এক আত্মা। আর বিন্দুর চরিত্র যেন মদ্যপ নারী জীবনের অসহায় চিত্র, সমাজ যেখানে নারীকে মুক্তির বদলে নষ্টারূপ দেয়, যেখানে বিন্দুর মতো চরিত্রের ফিরে যাওয়া নন্দনের কাছে আত্মসমর্পণ দেখায় সমাজের গভীর ব্যর্থতাকেও। শশী তাকে শহরে ফিরিয়ে আনলেও ফেরাতে পারে না তার আসক্তি, তার জীবনের ব্যর্থ ট্র্যাজেডি। সোনা দিদি, যাদব পণ্ডিত, এই সব উপচরিত্রগুলো উপন্যাসের মর্মকে আরও শান দেয়। যাদবের তৈরি হাসপাতাল, শশীর প্রতিজ্ঞা পালনের বাধ্যবাধকতা, সব মিলিয়ে জীবন যেন শেষতক তাকে ফিরিয়ে আনে সেই গাউদিয়ায়।

যেখান থেকে সে বারবার পালাতে চেয়েছে। পালাতে না পারার এই ব্যর্থতা, এই আত্মসমর্পণ যেন আমাদের সবার জীবনেরই প্রতিচ্ছবি। আমরাও তো কত ইচ্ছা পুষে রাখি, কত সিদ্ধান্তে দাঁড়াই, কিন্তু শেষ তাক জড়িয়ে পড়ি নিয়মের, সমাজের, মানুষের শিকলে। তাই উপন্যাসে পুতুল নাচ নেই সত্য, কিন্তু পুতুলের মতো মানুষের নীরব নাচ আছে। এইটি কথা আসলে আমাদের সবার গল্প, চিন্তাশীল মানুষের ব্যর্থ স্বপ্নের দিনলিপি।

পুতুল নাচের ইতি কথা কেবল একটি উপন্যাস নয়, এটি এক নির্জন সমাজ চিত্র যেখানে মানুষ পুতুলের মতো নড়ে, হাসে, কাঁদে, ভেঙে পড়ে, কিন্তু চিৎকার করতে পারে না। মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে গ্রাম বাংলার মাটি ও মানুষের অন্তর্জীবনকে যেভাবে চিত্রিত করেছেন তা বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। চরিত্রের বহুমাত্রিকতা, মনস্তত্ত্বের সূক্ষ্মতা, সমাজ ব্যবস্থার নির্মোহ চিত্রায়ণ সব মিলে এটা হয়ে ওঠে এক কালোত্তীর্ণ দলিল। পাঠকের সঙ্গে উপন্যাসের সম্পর্ক এখানে যেন আত্মিক, কারণ পাঠক যখন শশীর ব্যর্থতা, কুসুমের নির্লিপ্তি,

বিন্দুর যন্ত্রণাকে ছুঁয়ে যায়, তখন তার নিজের ভেতরকার পরাজয়গুলোও যেন উঁকি দেয়। তখনই বোঝা যায় আমরাও কেউ না কেউ এক একটা পুতুল, কেউ টানে প্রেমের সুতোয়, কেউ বাঁধে দায়িত্বের শিকলে, কেউ গড়ি প্রতিজ্ঞার জালে নিজস্ব এক ইতিকথা। বইবৃত্ত থেকে আজকের মতো বিদায় নেব, আপনাদের বন্ধু সুস্মিতা। ভালো থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডের। শুভরাত্রি।

এবারের গানটি গেয়েছেন শিপ্রা বসু, গানটি লিখেছেন হীরেন বসু, সুরারোপ করেছেন অনুপম ঘটক।

এবারের গানটি শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে, গীতিকার রঞ্জিত দে, সুরকার মৃণাল বন্দ্যোপাধ্যায়।

গৌরী প্রসন্ন মজুমদারের কথা এবারের গানটি গেয়েছেন শ্যামল মিত্র।

মিল্টু ঘোষের কথায় শৈলেন মুখোপাধ্যায় সুরে গানটি শুনলেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। এবারে শিল্পী উৎপলা সেন, গীতিকার অনিল ভট্টাচার্য, সুরকার নির্মল ভট্টাচার্য।

এবারের গানটি গেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, গীতিকার আনন্দ মুখোপাধ্যায়, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এবারের গানটি শুনবেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার ভূপেন হাজারিকা।

কিশোর কুমারের পর এবারের শিল্পী শ্রাবন্তী মজুমদার, গীতিকার মুকুল দত্ত, সুরকার বসু মনোহারী।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনছিলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এরপর কিছুক্ষণ পর শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান।

এখন শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ সব গান উত্তম কুমারের ছায়াছবি থেকে। প্রথম ছবি দেয়া নেয়া, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মাধাই কিছু মনে করো না, যদি

এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায়, ছবির নাম চিরদিনের।

এবারের গানটি একসাথে গেয়েছেন প্রীতি সাগর, চন্দ্রাণী মুখোপাধ্যায়, সুষমা শেঠ। ছবির নাম ওগো বধূ সুন্দরী।

0: অগবধূ সুন্দরী থেকে আরও একটি গান কিশোর কুমারের কণ্ঠে।
1: নারী চরিত্র বেজায় জটিল,

0: তাই ওদের নাম ললনা।
1: বলছো কি?
0: ঠিক বলছি, ওরা যুক্তি তক্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে হলে,

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: ডেঞ্জারাস
0: 440।

0: What?
1: Fact.
2: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সবকিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে, কিন্তু কিন্তু কিন্তু

0: ওরা সবকিছু সয়, সয় না কেবল ভালোবাসার ছলনা।
1: এবারে গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও ইলা বসু, ছবির নাম দুই ভাই।

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন উত্তম কুমার অভিনীত ছায়াছবির গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হল, একটু পরেই শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে, এখন শুনবেন বাউল, শিল্পী পূর্ণদাস বাউল।

নানা রঙের গানে এতক্ষণ পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনলেন বাউল, এখন শুনবেন অতুল প্রসাদের গান, প্রথমে শিল্পী সন্তোষ সেনগুপ্ত।

ঘড়িতে ঠিক 4টে বাজে। এখন শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজকে প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, রাগ ললিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, রাগ ললিত, তবলা বাদনে ছিলেন সৌমেন নন্দী এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। এবারে শুনবেন সেতার, সেতার বাদন শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত, রাগ ভাটিয়ার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সেতার বাদন, শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত, রাগ ভাটিয়ার, তবলা সঙ্গতে ছিলেন অভিষেক চ্যাটার্জি। ঘড়িতে এখন 5:58 হয়ে 32 সেকেন্ড। ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: এফ এম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 এফ এম রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 এফ এম রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 এফ এম রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 18 জুলাই শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয় বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। সপ্তাহের শেষ, শুক্র, শনি, রবি, তার মানেই আপনাদের অপেক্ষা। আর ঠিক 5টা বাজে মানে অপেক্ষার অবসান, গল্প শোনা শুরু। কি ঘুম থেকে উঠে পড়েছেন তো গল্প শুনতে? হ্যাঁ, গল্প তো শোনাবো। আর তারই মধ্যে এটা বলাই বাহুল্য, প্রত্যেক গল্পের মধ্যে থাকে বিশেষ কিছু বার্তা নানান কারণে। গল্প কি নিছক গল্প হয়, তার মধ্যে একটা মেসেজ তো থাকেই। আর সে কথাই জানি আমরা পুরো গল্পের মধ্যে দিয়ে, গল্প শুনতে শুনতে। আজ গল্পটা শোনাবো একটা বিশেষ কারণে। ভেবেছিলাম একেবারে গল্পের শেষে বলবো কারণটা কি, কিন্তু না। তাহলে আপনাদের মতামত জানানোর ক্ষেত্রে বোধ হয় একটু কমতি থেকে যাবে। আজকে আসলে বিশ্ব শ্রবণ দিবস, ওয়ার্ল্ড লিসনিং ডে। বলতে তো অনেকেই ভালোবাসি, শুনতে কজন ভালোবাসি, তাই ভালো বক্তা হওয়ার পাশাপাশি ভালো শ্রোতাও তো হওয়া দরকার, তাই না? আর এই নিয়েই আমাদের আজকের গল্প। বক্তা হলেও ভালো শ্রোতা হওয়াও দরকার। অবশ্যই, যদিও আমাদের নিত্য বন্ধু যারা, প্রত্যেক দিনের বন্ধু যারা প্রত্যেকেই জানেন, তবুও বলবো নতুন বন্ধুদের কথা ভেবে গল্প শুনে কি আপনার মনে হচ্ছে, কি আপনার মতামত, আপনার সেই মূল্যবান মতামত জানব সবাই মিলে। খোলা রইল মেসেজ আর হোয়াটসঅ্যাপে আপনার মতামতের জন্য 9903653992 এই নম্বর। চলুন মাঝে মাঝে গান শুনব, যা কিনা গল্পকে এগিয়ে নিয়ে যাবে। আর গল্প তো শুনবই, এই মুহূর্তে সেই শোনার গান, মানে শুনতে থাকার গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় সেই সাপমোচন ছবির বিখ্যাত গান। যাই হোক, আজকে তো একদম গল্পে চলে যাবো। এরপরে গল্প শুনতে বসেই দেখুন আজকে কেমন সুন্দর দিনটার সঙ্গে মিলে গিয়েছে। এখানে আমরা বলি, মানে স্টুডিওর এই প্রান্তে, আরও প্রান্তে আপনারা শোনেন, আবার দেখুন আপনারাও বলেন গল্প শেষে, লিখে বলেন। আর তখন আমি তো শুনি, আমার সঙ্গে সঙ্গে আপনার বাকি বন্ধুরাও শোনেন, তাই না? এই বলা আর শোনা দুই নিয়েই চলতে থাকে আমাদের প্রত্যেক দিনের প্রতিটি কমিউনিকেশন। একজন বলে, একজন শোনে, কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এই ব্যালেন্সটা থাকে না, নানান কারণে থাকে না। তার কিছু কারণ হয়তো আজকে গল্পে উঠে আসবে। কোনো একজন বক্তা, তার একটা নাম দিলাম, ধরুন তার নাম অরিন্দম, একজন দারুণ বক্তা, জনপ্রিয় বক্তা, শহরের বিভিন্ন বিদ্যালয় কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক সভায় তাকে প্রায়ই আমন্ত্রণ জানানো হতো। তার কথার জাদুতে মানুষ একেবারে মুগ্ধ হয়ে যেত। তিনি আত্মবিশ্বাসী ছিলেন অবশ্যই, এবং মনে করতেন একজন ভালো বক্তার সবথেকে বড় গুণ হল সুন্দরভাবে নিজের বক্তব্য তুলে ধরা, স্বাভাবিক। এবং যিনি বক্তা হিসেবে তার কাজ করে থাকেন, বিভিন্ন জায়গায় তার মতামত প্রকাশ করে থাকেন এবং তার মতামত জানার জন্য বিভিন্ন জায়গায় তাকে আমন্ত্রণ করা হয়, ন্যাচারালি কনফিডেন্ট তো হবেনই। ধীরে ধীরে অরিন্দমের মধ্যে একটা অভ্যাস তৈরি হলো। তিনি অন্যের কথা খুব একটা শুনতেন না, কেউ কোনো পরামর্শ দিতে এলে তিনি মাঝপথে তাকে থামিয়ে দিয়ে নিজের মতামত জানাতে শুরু করতেন। কোনো আলোচনা সভায় উপস্থিত থাকলেও তিনি শুধু নিজের বক্তব্য দেওয়ার অপেক্ষায় থাকতেন, অন্য বক্তারা কি বলছেন, অন্য কোন কোন প্রসঙ্গ আসছে ওই বিষয়ে, সেগুলো তার কাছে আর খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তিনি জানতেন বাকি যে যা বলছে বলুক, তিনি যখন বলবেন তখন যেন প্রত্যেকে মন দিয়ে তার কথাটা শোনে, তার অন্যের কথা না শুনলেও চলবে। কি অরিন্দমের সঙ্গে মিলে যাচ্ছে বাস্তবের অনেক চরিত্র, দেখা যাক। আগে আগে যেতে যেতে এই গল্প আমাদের কোন দিকে নিয়ে যায়,

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তোমায় গান শোনাবো, শুনছিলাম কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় অসাধারণ এই গানটি। যদিও আজকে গল্প শোনাচ্ছি, আজকে কেন, শুক্র শনি রবি আমরা গল্প শোনাতে আসি, আর আজ গল্প শোনাচ্ছি কারণ আজ শনিবার দিন। সত্যি প্রত্যেকটা দিন কিছু না কিছু কারণে বিশেষভাবে পালন করা হয়, কেন না, শনিবারও তো প্রয়োজন, শুধু বললে হবে? এই নিয়েই তো আজকের গল্প। যাই হোক, সুবক্তা, প্রত্যেকে মুগ্ধ তার বক্তৃতা শুনে, এমন একজন মানুষ অরিন্দম বাবু। তো যাই হোক, তাকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয় এবং সেই আমন্ত্রণে গিয়ে তিনি তার বক্তব্য রাখেন, সবাই মুগ্ধ হয়ে শোনে। এমনই একদিন তাকে একটি গ্রামীণ শিক্ষা বিষয়ক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে গ্রামের একজন প্রবীণ শিক্ষক, একজন কিশোরী ছাত্রী আর কয়েকজন অভিভাবকও তাদের অভিজ্ঞতার কথা বলবেন বলে অনুষ্ঠানে ঠিক রয়েছে। যাই হোক, অনুষ্ঠান শুরু হওয়ার পর অরিন্দমবাবু নিজের বক্তব্য রাখছেন, আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা করছেন। তিনি বললেন যে শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়াটা খুবই জরুরি, প্রতিটি শিশুর হাতে

ডিজিটাল শিক্ষার সুযোগ পৌঁছে যাওয়াটা খুব জরুরি। এইটা তাদের হাতেই সুযোগ পৌঁছে দিতেই হবে। তার বক্তব্য ছিল চমৎকার, সবাই হাততালি দিয়ে উঠল। ঠিক, তিনি যেভাবে দারুণ দক্ষতার সঙ্গে যুক্তি প্রকাশ করে নিজের বক্তব্য রাখলেন, অসাধারণ। কোনো কথাকে অস্বীকার করা যাবে না, একেবারে অনস্বীকার্য সত্য যেন সেই অরিন্দম বাবুর মুখ দিয়ে বেরিয়ে এলো। তারপর কি হলো? কিছু তো নিশ্চয়ই হলো, সবাই তার কথায় খুব মুগ্ধ হলো। তিনি বললেন, এরপর কি হলো বলছি একটু পরেই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শোনো শোনো যেও না চলে, যদিও মোটামুটি রাতের অন্ধকারের গান, তবুও একটু একটু করে তো বেশ আলো চারিদিকে নিশ্চয়ই ফুটে উঠেছে। শুনছিলাম অখিল বন্ধু ঘোষের গলায় অসাধারণ এই গানটি, রাগ প্রধান গান। যাই হোক, আমরা একেবারে গল্পের মধ্যে ঢুকে রয়েছি, কী হচ্ছে কী হচ্ছে, এরপর কী কী হতে পারে, এই নিয়ে চলছে আমাদের গল্প শোনা অনুষ্ঠানে। অরিন্দমবাবু তার সুপ্রযুক্ত যুক্তিসহ বক্তব্য পেশ করলেন, সবাই একদম তার বক্তৃতা শেষে হাততালি দিয়ে উঠল সহর্ষে। কিন্তু এরপরে একটা ঘটনা কীরকম ঘটল, তার বক্তব্য শুনল সবাই, হাততালি দিল, কিন্তু তিনি নিজের বক্তব্য শেষ করে মঞ্চের পাশে বসে মোবাইল ফোন দেখতে শুরু করলেন।

অন্যদের কথা কিন্তু তিনি মন দিয়ে শোনার প্রয়োজনই মনে করলেন না। কি, এই ছবিটাও তো আপনার চেনা ছবি, বিভিন্ন জায়গায় এটাই দেখেন। নিজের কথা বলা হয়ে গেলেই শুনব, শুধু বলব। যাই হোক, তিনি তখন আর কারো কথা না শুনে, অনুষ্ঠান চলছে, তিনি বসে বসে মোবাইল দেখছেন। এরপর কথা বলতে উঠল গ্রামের নবম শ্রেণীর ছাত্রী মেঘনা। সে বলল, স্যার আপনার কথাগুলো খুব ভালো, কিন্তু আমাদের গ্রামে এখনও নিয়মিত বিদ্যুৎ থাকে না, অনেক ছাত্রছাত্রীর বাড়িতে স্মার্টফোন নেই, আমরা বই আর শিক্ষকের সঙ্গেই বেশি শিখি, আমাদের প্রথম প্রয়োজন একটা ভালো লাইব্রেরি। একজন অভিভাবক বললেন, আমরা চাই আমাদের সন্তানরা পড়াশুনো করুক, কিন্তু তাদের স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন অনেক দূর হাঁটতে হয়। প্রবীণ শিক্ষকটি শান্ত গলায় বললেন, একজন বক্তার কাজ শুধু কথা বলা নয়, মানুষের কথা শোনা এবং তাদের বাস্তব সমস্যাগুলো সঠিকভাবে বোঝা। এরপরে কিন্তু একটা আলোড়ন ঘটল, কোথায় বলবো তো সে কথা, কিন্তু কথাই হচ্ছে এমন কিছু জিনিস যা আমাদের মনের আমূল পরিবর্তন ঘটাতে পারে। কেন? কারণ শব্দকে বলা হয় ব্রহ্মাস্ত্র, আর সেই শব্দ এমন কিছু ভাব প্রকাশ করে, এমন কিছু সত্যকে প্রকাশ করে, এমন কিছু ভাবনাকে মনের মধ্যে জারিত করে যাতে ভাবতে হয়, নতুন করে ভাবতে হয়, আবার ভাবতে হয়, বারংবার ভাবতে হয়। এবং আমরা কথা শেষে, শব্দ শেষে, বক্তব্য শেষে যখন সব শেষ হয়ে যায়, তারপরে কিন্তু ওই যে ভাবনাটা যা আমাদের মনকে, আমাদের মস্তিষ্ককে আলোড়িত করে, সেই কথাগুলো নিয়ে ভাবি। আর এক্ষেত্রে সেরকম কিছু ঘটল। ঠিক কি ঘটল, কেন ঘটল, বলেছি একটু, আরো বলবো আর একটু পরে। আপাতত এই গানটি যা কিছু শোনায় আরও অনেক কথা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সাধনা সারগমের গলায় শুনছিলাম, সত্যি তো দূরে মহাদূরে মহালোকে কিছু তো অবশ্যই ধ্বনি বাজে, যে আমাদের কাছে নানান রকমভাবে কি বলবো শ্রুত হয়, শোনা যায়। যাই হোক, গল্পে চলে যাই, কেননা ঘড়িতে 5:28 হয়ে না একদম 30 হয়ে গেল বলতে বলতেই। যাই হোক, এই যে ব্যাপারটা ঘটল, একটা বক্তব্য রাখতে গিয়ে সেখানে একটি স্টুডেন্ট সে এইভাবে বলল যে সবই ঠিক আছে, প্রত্যেকেরই ডিজিটাল এডুকেশন দরকার, কিন্তু অনেকের কাছে সেই ডিভাইসটাই নেই, সেই ফেসিলিটি নেই, তাহলে সে কী করবে। এবং এই কথা বলার পাশাপাশি প্রবীণ যে শিক্ষক, তিনি খুব শান্ত গলায় তার বক্তব্য রাখলেন এভাবে যে একজন বক্তার কাজ শুধু কথা বলা নয়, মানুষের কথা শোনা এবং তাদের বাস্তব সমস্যাগুলো বাস্তবিকভাবে বোঝা, এটা তার দায়িত্ব। এই কথাগুলো অরিন্দমবাবুর মনে গভীরভাবে দাগ কাটল। তিনি বুঝতে পারলেন যে না, নিজের জ্ঞান প্রকাশ করতে গিয়ে তিনি মানুষের কাছ থেকে শেখার সুযোগটাই হারিয়ে ফেলেছেন। তিনি উপলব্ধি করলেন যে একজন বক্তা যতই দক্ষ হন না কেন, যদি তিনি একজন ভালো শ্রোতা না হন, তবে তার বক্তব্য অনেক সময় বাস্তবতার সঙ্গে সংযোগ একেবারেই হারিয়ে ফেলে। আর অনুষ্ঠান শেষে এই যে কথাটা, এই যে ভাবনাটা তার মাথায় এলো, তিনি বললেন, মেঘনার কাছে গিয়ে বললেন যে আজ